বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা। সকাল 7:59। আজ শুক্রবার, 24/20 1433 বঙ্গাব্দ, 27 রবিউস সানি 1448 হিজরি, 9 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছি স্বর্ণালী দাস, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন প্রদীপ কুমার মৃধা, অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন আসমাউল হুসনা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা প্রথমে ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. It's 8 a.m. This is Bangladesh Betar broadcasting on the morning of Friday, the 24th of Ashin, the 27th of Rabiul Thani, and October the 9th. The news read by Muhammad Kamaluddin. Prime Minister Tariq Rahman directs to establish playgrounds in every union to ensure sports-friendly environment for the children. Dhaka signs 15-year deal with Dubai-based port operator DP World to modernize new marine container terminals at Chattogram Port. President calls for ensuring due respect and dignity of the freedom fighters. The government decides to establish police academy at Jungle Salimpur, modeled after Sardar, says Home Minister. Prison riots in Mexico kill at least 10. And Bangladesh take on Afghanistan in lone test cricket match in the United Arab Emirates today. Prime Minister Tariq Rahman has instructed the authorities to establish playgrounds in every union across the country to ensure a healthy, beautiful and sports-friendly environment for children, adolescents and young people. He gave the directives at a meeting in this regard held at the Secretariat yesterday. The Prime Minister also instructed the authorities to establish at least 1,000 playgrounds across the country within the next 2 months. He instructed both the city corporations of Dhaka to ensure at least one playground for every 2 to 3 wards. In the meeting, the discussions were held on making 40 playgrounds in Dhaka North City Corporation and 90 in South City Corporation suitable for sports and launching regular sporting activities there by December. The meeting also stressed making the existing Upajila stadiums operational and suitable for sports, recovering occupied playgrounds and introducing regular sports and sports club activities in every educational institutions. Prime Minister Tariq Rahman has urged global logistics giant DP World to invest in Bangladesh in various sectors, particularly in free trade zones and rail-based inland container depots, to help expand the country's trade and logistics infrastructure. The Prime Minister made the call when a delegation led by DP World Board Chairman Issa Karim met him at the Secretariat yesterday. During the meeting, they discussed ways to expand trade and investment between Bangladesh and the United Arab Emirates, develop port management and logistics sectors, and advance various issues of mutual interest. The both sides also discussed the 15-year concessions agreement signed between Bangladesh and the DP World for the operation and modernizations of the Chattogram Container Terminal. Under the agreement, DP World will operate and maintain the Chattogram Container Terminal and its overflow container yard. The partnership is expected to help modernize the terminal, enhance operational efficiency, and further strengthen Bangladesh's port and logistics infrastructure. Meanwhile, Dhaka has signed a 15-year agreement with the Dubai-based logistics company DP World for the operation and maintenance of the new mooring container terminal NCT of Chattogram Port. The public-private partnership PPP agreement has formally signed at the Invest Bangladesh Auditorium in the capital yesterday. Speaking on the occasion, Road Transport and Bridges Minister and Shipping Minister Sheikh Rubiul Alam said, "Through this agreement, the potential of the Chattogram port will be upgraded for international standards." President Mirza Fakhrul Islam Alamgir has called for ensuring due recognition and dignity for the genuine freedom fighters while preserving the true history and upholding the glory of the liberation war. He made the call when a 12-member delegation of Bangladesh Muktijuddha Sangshad Central Command Council, led by its convener Bir Muktijuddha Naim Jahangir, paid a courtesy call on him at Bangabhavan yesterday. The president said the nation remembers the sacrifice and contributions of the freedom fighters with deep respect, adding that it's the responsibility of the state to preserve the honor and dignity and ensure the preparations of the appropriate list of genuine freedom fighters and their recognition. He also said everyone must remain responsible and cautious in preserving and presenting the history of the Liberation War so that no confusion or ambiguity is created. Meanwhile, a delegation of the UK of the United Kingdom All-Party Parliamentary Group APPG on Bangladesh, led by Afsana Begum, chair of the APPG and British Member of Parliament of Bangladesh origin, paid a courtesy call on President at Bangabhavan yesterday. At that time, President called upon visiting UK lawmakers to play a role in strengthening relations between the parliaments of the two countries and increasing investment. Home Minister Salahuddin Ahmad has said the government has decided to set up two army camps in the hilly areas near the Rohingya camps in Cox's Bazar to curb abductions and other crimes. The camps will be established at Nuakhalipara and Rangikhali under the 10th Infantry Division based in Ramu. He said this while talking to reporters after the separate meetings at the Secretariat yesterday. The minister said abductions frequently occur in the hilly areas of Rangikhali and Nuakhalipara, where people are taken to the hills and ransom is demanded. The government has also decided to reconstruct damaged sections of the barbed wire fencing outside the Rohingya camps, the Home Minister added. Regarding Jungle Salimpur, he said, various decisions have been taken to bring the government land there under proper management. The Home Minister also said a police academy model on the Sharda Police Academy will be established there. This is Bangladesh Betar giving you the news. A prison riot in Mexico's violent-hit state of Sinaloa has left 9 inmates and 1 visitor dead. The state security office said 16 other inmates were injured in Thursday's incident. The United States has suspended Microsoft, Adobe, and several major IT outsourcing firms from a key green card program while launching investigations into 9 leading universities. The Trump administration said the move aims to prevent fraud and protect American jobs as it tightens restrictions on skilled foreign workers. Cricket and the lone test between Bangladesh and Afghanistan will start at the United Arab Emirates today. The match is scheduled to start at 12 Bangladesh time at the Sheikh Zayed Cricket Stadium at Abu Dhabi. Meanwhile, the first one-day international of the 3-match series between Bangladesh women and host Australian women will take place at Brisbane today. The match is scheduled to begin at 9:50 a.m. Bangladesh time at Allen Border Field. The second ODI will take place on next Sunday, while the third and the last one will be on the next Wednesday at the same venue. And finally, weather. Forecast fell till 1 this afternoon, says there's no inland river port warning and no signals to be hoisted. Now to end the news, here again the main points. Prime Minister Tariq Rahman directs to establish playgrounds in every union to ensure sports-friendly environment for children. Dhaka signs 15-year deal with Dubai-based port operator DP World to modernize new mooring container terminals at Chattogram Port. President calls for ensuring due respect and dignity of the freedom fighters. The government decides to establish police academy at Jungle Salimpur, modeled after Sarda, says Home Minister. Prison riots in Mexico kill at least 10. And Bangladesh take on Afghanistan in the lone Test cricket match in United Arab Emirates today. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি বিলকিস আক্তার সিদ্দিকা। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, দেশের সকল খামারিকে কৃষক কার্ডের আওতায় আনা হবে। সরকারের বৃহত্তর লক্ষ্য হল হাঁস মুরগি উৎপাদনের খামার আধুনিকায়নের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করা। হাঁস প্রজনন খামারের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। তিনি গতকাল খুলনার দৌলতপুর আঞ্চলিক হাঁস প্রজনন খামার পরিদর্শনকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রান্তিক পর্যায়ে খামারের সংখ্যা বৃদ্ধি করা গেলে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে দেশের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনেও ভূমিকা রাখবে। দেশের তরুণ জনগোষ্ঠীকে কৃষি ও খামার ভিত্তিক উদ্যোক্তায় পরিণত করা গেলে বেকারত্বের হার কমানোর পাশাপাশি খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, জেলা প্রশাসক মিস হুরে জান্নাত ও আঞ্চলিক হাঁস প্রজনন খামারের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্ক সংলগ্ন ঝিল পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং বিকারের রূপসা উপজেলার জাবুসা টোটাল সি ফুড প্রসেসিং ফ্যাক্টরি পরিদর্শন করেন। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, ক্যাম্পাস হবে সবার। এখানে মেধা ও আদর্শের রাজনীতি থাকবে, ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকবে, কিন্তু কোনো হানাহানি সংঘাত বা বিভেদের স্থান এখানে হবে না। শিক্ষকদের প্রতি কোনো ধরনের অবজ্ঞা বা অসম্মান কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি গতকাল খুলনা বিএল কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত তিন দিনব্যাপী আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। হুইপ বলেন, বিএল কলেজের এক গৌরবোজ্জ্বল ক্রীড়া ঐতিহ্য রয়েছে। এখান থেকে একসময় জাতীয় পর্যায়ের অনেক খেলোয়াড় তৈরি হয়েছে। এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়াঙ্গনে সেই সোনালী অতীত আবারও ফিরে আসবে। তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব একটি গ্লোবাল ভিলেজ। এই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে গতানুগতিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এএসএম আমানুল্লাহর সভাপতিত্বে সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম, শিক্ষক শিক্ষার্থী এবং খুলনা বিভাগের বিভিন্ন কলেজ থেকে আগত প্রতিযোগীরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা জিয়া হল কমপ্লেক্স নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও মতবিনিময় সভা গতকাল নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, জিয়া হল কমপ্লেক্স কী ধরনের সুযোগ সুবিধা রাখা হবে সে বিষয়ে সকলের মতামত গ্রহণ করা এবং মতামতের ভিত্তিতে জিয়া হল কমপ্লেক্সের নকশা প্রণয়ন করা হবে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ও নগর পরিকল্পনা বিভাগের শিক্ষক সহ কেসিসি ও কেডিএর কর্মকর্তা এবং নাগরিক নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিন যৌথভাবে এর আয়োজন করে। পরে সকলে জিয়া হল কমপ্লেক্স নির্মাণের স্থান সরজমিন পরিদর্শন করেন। দুর্যোগের পূর্ব প্রস্তুতি ও দ্রুত মানবিক সহায়তা নিশ্চিত করতে প্রতিষ্ঠা প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভা গতকাল খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় দুর্যোগের পূর্বাভাসের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ, সরকারি সক্ষমতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে সময়মতো মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উপর গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক মিস হুরে জান্নাত এতে প্রধান অতিথি ছিলেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার সভাপতিত্বে কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ, আবহাওয়া, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজ, গণমাধ্যম ও এনজিও প্রতিনিধিরা সভায় অংশ নেন। মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গতকাল ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তোজাম্মেল হোসেন এতে প্রধান অতিথি এবং মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবির ও মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেন বিশেষ অতিথি ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে মশার সম্ভাব্য প্রজনন স্থল ও ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। সাতক্ষীরার দেভাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে সাইকেল, স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় 15 জন শিক্ষার্থীকে বাইসাইকেল, 30 জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ এবং 30টি শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। এছাড়া উপজেলার সখীপুর মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড BRDB প্রকল্পের আওতায় কিশোরীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ এবং 1,93,919 টাকার প্রণোদনা চেক প্রদান করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে গতকাল খুলনার পাইকগাছা উপজেলার কপিরমণি বাজারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ও নকল লেবেলিং ব্যবহার করার অপরাধে 4টি প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে মোট 75,000 টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে একই অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে 42,000 টাকা জরিমানা আদায় করা হয়। সাতক্ষীরায় দিন দিন বাড়ছে তরমুজ চাষ। কম খরচ ও অল্প জমিতে চাষ করে বেশি লাভবান হওয়ায় এ চাষে ঝুঁকছেন চাষিরা। এবার এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: সাতক্ষীরায় দিনে দিনে বাড়ছে গ্রীষ্মকালীন তরমুজ চাষ। অল্প খরচে অধিক লাভ, মৎস্যঘেরের পাড়েতাই দিন দিন তরমুজ চাষে ঝুঁকছেন সাতক্ষীরার চাষিরা।
3: আমার 5 বিঘা জমি মতো ঘেরের পাওয়া ছিল, তাতে প্রায় 1700 পিসের মতো চারা ছিল। কিছু মারা যাওয়ার পরে টোটালে এবার আছে 1500 মতো চারা ছিল। তা আমার খরচ বড় ছিল প্রায় 50,000 থেকে 55,000 মতন, তবে বিচা কিনা আল্লাহ রহমতে 3 লাখের একটু বেশি হয়েছে।
2: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম বলেন,
4: সাতক্ষীরা লবণাক্ত উপকূলীয় জেলা হলেও এটা কিন্তু আসলে একটি সম্ভাবনাময় জেলা। এই জেলায় ঘেরের পাড়ে অফ সিজন তরমুজ অর্থাৎ গ্রীষ্মকালীন তরমুজ চাষ একটা ব্যাপক সাড়া জেগেছে। আমি যখন আসি 2023-24 অর্থ বছরে, তখন মাত্র 8 হেক্টর ঘেরের পাড়ে তরমুজ ছিল, সেটা এখন বেড়ে 150 হেক্টরে দাঁড়িয়েছে এবং কৃষকগণ দিন দিন এই ঘেরের পাড়ে তরমুজ চাষে এগিয়ে আসছে। একজন কৃষক মমাত্র 90 থেকে 110 দিনের মধ্যে এই 1.5 লাখ থেকে 2 লাখ টাকার তরমুজ বিক্রি করতে পারে।
2: 3 বছর আগে জেলায় তরমুজ চাষ হয়েছিল 8 হেক্টর জমিতে, আর এবছর তরমুজ চাষ হয়েছে 150 হেক্টর জমিতে। সাতক্ষীরা থেকে আবুল কাশেম, বাংলাদেশ বেতার, খুলনা।
1: খেলার খবর ফুটবল। খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন বালুর মাঠে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় গাজী ফুটবল একাদশ 3-1 গোলে মঠবাড়ি ফুটবল একাডেমিকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
5: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। প্রথম গানটির শিল্পী ইশরাত জাহান লেজা, গীতিকার ফিরোজ খান নন।

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন দেশাত্মবোধক গান। এবারের গানটির রচয়িতা আবু জাফর এবং শুনবেন ফরিদা পারভীন এবং আবু জাফরের কণ্ঠে।

0: শুনলেন দেশাত্মবোধক গান। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে পবিত্র কুরআন শিক্ষার আসর, পরিচালনায় কারি আব্দুর রহমান।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা?
3: আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। উস্তাদজি, আপনি কেমন আছেন?
2: আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে অনেক ভালো আছি। প্রিয় শ্রোতা, পবিত্র কোরআন শিক্ষার আসরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই অনুষ্ঠানের যে সকল ছোট্ট বন্ধুরা আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে তাদের সকলের পরিচয় জেনে নিব।
1: আলহামদুলিল্লাহ, আমি আব্দুর রহমান বিন মুনির।
4: আলহামদুলিল্লাহ, আমি শেখ আবরার।
5: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ সাদ আল হাসান।
6: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ সালমান।
7: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ আব্দুল্লাহ।
8: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম।
2: আলহামদুলিল্লাহ, আমরা ছোট্ট বন্ধুদের পরিচয় জেনে নিচ্ছিলাম। প্রিয় শ্রোতা, মহাগ্রন্থ আল কোরআনুল করিম মুসলিম উম্মাহর শ্রেষ্ঠ কিতাব ও সংবিধান। কোরআনে করিম তেলাওয়াত করা, শেখা শেখানো, প্রচার প্রসার এবং এর অর্থ নিয়ে চিন্তা ভাবনা করা সবই সওয়াবের কাজ। কোরআনে করিম তেলাওয়াতের সময় কণ্ঠ সুরলিত করা, এটা মুস্তাহাব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তেলাওয়াত অশুদ্ধ না হয়, কারণ অশুদ্ধ তেলাওয়াতের কারণে নামাজের ক্ষতি হয় এবং তেলাওয়াতকারীকে অভিশাপ দেওয়া হয়। তাই কোরআনুল করিম তেলাওয়াতে কণ্ঠকে সুন্দর করার চেয়ে শুদ্ধ পড়ার বিষয়ে বেশি যত্নবান ও সতর্ক হতে হবে। কোরআনে করিম তেলাওয়াত করার সময় ইলমে তাজবিদের যেই নিয়ম কানুন রয়েছে, এই নিয়ম কানুন অনুযায়ী কোরআনে করিমকে তেলাওয়াত করতে হবে। ইলমে তাজবিদের নিয়ম অনুযায়ী কোরআনে করিম তেলাওয়াতে লাহানে জ্বলি, অর্থাৎ যেটাকে আমরা বড় ভুল হিসেবে জানি, যদি নামাজের মধ্যে এই লাহানে জ্বলি হয় তাহলে সেক্ষেত্রে নামাজ ভেঙে যায়, আর লাহানে খফি অর্থাৎ ছোট ভুল হলে নামাজ মাকরু হয়। সুতরাং কোরআনে করিমের ফজিলত অর্জন করতে হলে তেলাওয়াতকারীকে তাজবিদের নীতিমালাও শিখে নেওয়া, এটা একান্ত জরুরি। অন্যথায় কোরআনে করিমের যে মর্যাদা মাহাত্ম্য রয়েছে, এই মাহাত্ম্য এবং মর্যাদা থেকে নিজেকে বঞ্চিত করা হবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সূত্রে বর্ণিত হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআনে করিমের একটি হরফ পড়বে সে একটি নেকি পাবে, আর প্রতিটি নেকিতে 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 2910। প্রিয় শ্রোতা, আমরা প্রতি অনুষ্ঠানেই অনুষ্ঠানকে দুইভাবে সাজিয়ে থাকি। একটি হলো কোরআনে করিম তেলাওয়াতের ক্ষেত্রে যে সমস্ত শুদ্ধতার কারণগুলি আমাদের জানা দরকার, অর্থাৎ যেটাকে ইলমে তাজবিদ বলে, আমরা এই সম্পর্কে আলোচনা করে থাকি এবং পরবর্তীতে যে কোনো একটি সূরা বা একটি সূরার অংশ আমরা তেলাওয়াতের মাধ্যমে, মাসকের মাধ্যমে এটাকে আমরা শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করে থাকি। আলহামদুলিল্লাহ, শুরুতেই আমরা আজকে কোরআনে করিমের শুদ্ধতার যেই নিয়ম বা নিয়মাবলী রয়েছে, অর্থাৎ তাজবিদ, আমরা সেই সম্পর্কে সামান্য আলোচনা করব। এরপরে আমরা আজকে সূরাতুল মুজাম্মিলের 1 নম্বর আয়াত থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত আমরা আজকে তেলাওয়াতে মাস করব ইনশাআল্লাহ। শুরুতেই আমরা তাজবিদ নিয়ে আলোচনা করতে পারি। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমরা জানি যে নুন সাকিন এবং তানবিনকে 4 নিয়মে পড়া যায়। ছোট্ট বন্ধুরা, তোমরা একটু বলো তো, নুন সাকিন তানবিনকে কয় নিয়মে পড়া যায়?
1: 4 নিয়মে পড়া যায়।
2: ইজহার, ইকলাব, ইদগাম, ইখফা। যদিও আমরা জানি যে গুন্নাটা বা নুন সাকিন তানবিনের যে কায়দাটা, এটা সিফাতে আরিজা, অর্থাৎ এটা আদায় না করলে শব্দের বা অর্থের কোনো পরিবর্তন হবে না, তবে তিলাওয়াতের যে সৌন্দর্য রয়েছে এই সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এজন্য তিলাওয়াতে কারিমার মধ্যে তাজবিদের গুন্নার কায়দাটা, এটা বাস্তবায়ন করা সকলের জন্যই জরুরি। আমরা নুন সাকিন তানবিনকে 4 নিয়মে পড়তে পারি। 1 নম্বর হলো ইজহার, 2 নম্বর হলো ইকলাব, 3 নম্বর হলো ইদগম, 4 নম্বর হলো ইখফা। ইজহার অর্থ, এটা একটি আরবি শব্দ যার অর্থ হলো স্পষ্ট করা, অর্থাৎ এই গুন্নার যে হরফগুলি রয়েছে সেগুলা আদায় করার সময় গুন্না সারা স্পষ্ট করে তেলাওয়াত করা কি বলে?
9: ইজহার
2: বলে। ইজহারের হরফ কয়টি? ছয়টি। হামজা, হা, আইন, হা, গাইন, খ। ছোট বন্ধু আমরা একটু শুনতে চাই তোমাদের কণ্ঠে, ইজহার হরফ কয়টি?
9: ছয়টি।
2: কি কি?
9: হামজা, হা, আইন, হা, গাইন, খ।
2: এই হরফগুলি যদি কোরআনে কারিমের তেলাওয়াতের মধ্যে নুন সাকিন বা তানবিনের পরে আসে তাহলে ওই হরফটিকে গুন্না সারা স্পষ্ট করে পড়াকে কি বলে?
9: ইজহার বলে।
2: যেমন আলিমুন হাকিম, আলিমুন
9: হাকিম।
2: এখানে আলিমুন তানবিনের পরে ইজহারের হরফ হা আসছে, বিধায় আমরা গুন্না সারা স্পষ্ট করে পড়তে পারি। আলহামদুলিল্লাহ। আরও একটি কায়দা রয়েছে ইকলাব, যার অক্ষর হলো একটি বা। এর কায়দাটি হলো নুন সাকিন বা তানবিনের পরে কোরআনে কারিমের মধ্যে যদি বা হরফটি আসে তাহলে ওই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা বদল করে পড়াকে কি বলে? ইকলাব বলে। যেমন আলিমুম বিদাতি সুদূর। ছোট্ট বন্ধু আমরা একটু বলবো সবাই একসাথে,
9: আলিমুম বিদাতি সুদূর।
2: মাশাআল্লাহ। ছোট বন্ধু আবার তুমি একটু শোনাও,
4: আলিমুম বিদাতি সুদূর।
2: অবশ্যই গুন্না হয়েছে, তবে গুন্নার পরিমাণটা ছোট্ট বন্ধু আবরারের কম হয়েছে। গুন্নার পরিমাণ আগে একদিন আমরা অনুষ্ঠানে আলোচনা করেছিলাম যে গুন্নার পরিমাণ হলো দুই হরকত পরিমাণ। আবার একটু ছোট্ট বন্ধু সাজিদুল ইসলামের কাছ থেকে আমি শুনতে চাই,
8: আলিমুম বিদাতি সুদূর।
2: মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আহসান। জাযা ছোট্ট বন্ধু অনেক সুন্দর করে আমাদের আয়াতটি তেলাওয়াত করে শুনিয়েছে। আরেক বন্ধু আমি সাদ আল হাসানের কাছ থেকে আয়াতটি শুনতে চাই,
5: আলিমুম বিদাতি সুদূর।
2: মাশাআল্লাহ মাশাআল্লাহ, সকলে বলি মাশাআল্লাহ
9: মাশাআল্লাহ।
2: ছোট বন্ধু সাদ আল হাসান আমাদেরকে ইকলাব গুন্নার কায়দাটি উদাহরণের মাধ্যমে আমাদেরকে শোনাচ্ছিল। আমরা আরেকটি গুন্নার কায়দা পড়তে চাই, সেটার নাম হলো ইদগম। ইদগম হলো দুই প্রকার। গুন্নার ক্ষেত্রে ইদগাম কয় প্রকার?
9: দুই প্রকার।
2: যদিও আমরা জানি যে ইদগাম হলো ছয় প্রকার, তা আমরা এখানে গুন্নার সাথে সম্পৃক্ত যে ইদগামগুলো রয়েছে এগুলো নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। ইদগম হলো কি? দুই প্রকার। আচ্ছা, ইদগাম এটা একটি আরবি শব্দ যার অর্থ হলো মিলিয়ে পড়া। নুন সাকিন বা তানবিনের পরে যদি এই ইদগামের কোনো হরফ আসে তাহলে একটা হরফ আর একটা হরফের সাথে মিলিয়ে পড়াকে গুন্নার সাথে বা গুন্নার সারা পড়াকে কি বলে?
9: ইদগম
2: বলে। ইদগম প্রথমত দুই প্রকার, ইদগমে বা গুন্না, ইদগমে বেলা গুন্না। একটা হলো গুন্নার সাথে মিলিয়ে পড়া, আরেকটি হলো গুন্নার সারা মিলিয়ে পড়া। ইদগমে বা গুন্না, গুন্নার সহিত মিলিয়ে পড়া, এই ধরনের হরফ হলো চারটি। কয়টি?
9: চারটি।
2: ছোট্ট বন্ধুরা একটু বলো কয়টি?
9: চারটি।
2: কি কি একসাথে বলো? ইয়া, মিম, ওয়াও, নুন। আমরা একসাথে একটু বলবো সবাই, ইয়া,
9: ইয়া,
2: মিম,
9: মিম,
2: ওয়াও,
9: ওয়াও,
2: নুন,
9: নুন।
2: এটাকে একসাথে বলা হয় ইয়ামুন। তাতে একসাথে কি বলা হয়?
9: ইয়ামুন।
2: নুন সাকিন বা তানবিনের পরে যদি এই চারটি হরফের কোনো একটি হরফ আসে তাহলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়াকে ইদগামে বা গুন্না বলে। কায়দাটি ছোট্ট বন্ধু তোমরা সবাই একসাথে বলো, নুন সাকিন বা তানবিনের পরে,
9: নুন সাকিন বা তানবিনের পরে
2: এই চারটি হরফের কোনো একটি হরফ আসিলে,
9: এই চারটি হরফের কোনো একটি হরফ আসিলে
2: ওই নুন সাকিন বা তানবিনকে,
9: ওই নুন সাকিন বা তানবিনকে
2: গুন্নার সহিত মিলিয়ে পড়াকে ইদগামে বা গুন্না বলে,
9: গুন্নার সহিত মিলিয়ে পড়াকে ইদগামে বা গুন্না বলে।
2: যেমন উদাহরণ দিতে পারি আমরা, মিউ

0: আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ছোট্ট বন্ধু আব্দুর রহমান বিন মুনির কাছ থেকে আমরা উদাহরণটি তেলাওয়াতের মাধ্যমে শুনবো ইনশাআল্লাহ।
1: মিউ ওয়ালিউ ওয়ালা নাসির,
0: মাশাআল্লাহ জাযাকাল্লাহ, সুন্দর হয়েছে, তবে গুণার পরিমাণটা একটু কম হয়েছে। আমরা দুই হরকত পরিমাণে গুণাটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
1: ইনশাআল্লাহ
0: ইদগামের আরেকটি প্রকারের কথা আমরা আলোচনা করেছি। ইদগামে বেলা গুণা, অর্থাৎ গুণা সারা ইদগাম করাকে কি বলে? ইদগামে
1: বেলা গুণা,
0: গুণা সারা মিলিয়ে পড়ার নাম কি? ইদগামে
1: বেলা গুণা।
0: এর হরফ হলো কয়টি? দুইটি। কয়টি?
1: দুইটি।
0: র লাম, র
1: লাম,
0: নুন সাকিন বা তানবিনের পরে এই দুটি হরফের কোনো একটি হরফ যদি আসে তাহলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না সারা মিলিয়ে পড়ার নাম কি? ইদগামে বেলাগুন্না। গুন্না সারা মিলিয়ে পড়ার নাম কি? ইদগামে
1: বেলাগুন্না।
0: বেলাগুন্না, যেমন আর রাআহু ইস্তাগনা,
1: আর রাআহু ইস্তাগনা,
0: আর রাআহু ইস্তাগনা,
1: আর রাআহু ইস্তাগনা,
0: মির রাব্বিহিম,
1: মির রাব্বিহিম।
0: ছোট বন্ধু আব্দুল্লাহ তুমি একটু শোনাও তো আমাদের।
2: মির রাব্বিহিম
0: আর একটি উদাহরণ, আর রাআহু ইস্তাগনা। এই উদাহরণটি আমরা একটু ছোট বন্ধু সালমানের কাছ থেকে শুনবো।
2: আর রাআহু ইস্তাগনা,
0: মাশাআল্লাহ জাযাকাল্লাহ আহসানুল জাযা, আলহামদুলিল্লাহ। আমরা ইদগাম সম্পর্কে জানতেছিলাম। নুন সাকিন বা তানবিনের আরো একটি কায়দা রয়েছে যার অর্থ হলো, যে কায়দাটি হলো ইখফা। যে কায়দাটি হলো কি?
1: ইখফা,
0: অর্থাৎ গোপন করা। এখানে একটি কথা হলো যে গোপন আমরা কাকে করতে চাই? আমরা গুন্নাকে নাকের বাসিতে গোপন করব। গুন্নাকে নাকের বাসিতে
1: গোপন করব।
0: নুন সাকিন বা তানবিনের পরে যদি ইখফার 15টি হরফের কোনো একটি হরফ আসে তাহলে নুন সাকিন বা তানবিনকে নাকের বাসিতে গুন্নাকে গোপন করে পড়াকে কি বলে?
3: ইখফা
0: বলে। যেমন

0: ছোট্ট বন্ধু সাদার হাসান আমাদের আয়াতটি তেলাওয়াত করে শোনাও।
1: أَنْ كَانَ ذَا مَالٍ وَبَنِينَ
0: مَالٍ এখানে গুণাটি ছুটে গেছে। আবার
1: أَنْ كَانَ ذَا مَالٍ وَبَنِينَ
0: সকলে বলি মাশাআল্লাহ
2: মাশাআল্লাহ
0: জাযাকাল্লাহ
2: জাযাকাল্লাহ।
0: ছোট বন্ধু সাদার হাসান অনেক সুরলিত কণ্ঠে আমাদেরকে আয়াতটি শুনিয়েছে। আলহামদুলিল্লাহ প্রিয় শ্রোতা, আমরা অন্যান্য প্রোগ্রামের মতো অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা কোরআনে কারিমের সূরা মুজাম্মিল থেকে আমরা তেলাওয়াতে মাস করব। এর আগে আপনাদেরকে বলবো, আমরা যে তাজবিদ নিয়ে আলোচনা করে থাকি প্রতি সপ্তাহে, তাজবিদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করি। এই বিষয়গুলি কোরআনে কারিমের তেলাওয়াতের সময় অবশ্যই খেয়াল করতে হবে। আমি একজন মুমিন হিসেবে কোরআনে কারিম শুদ্ধভাবে তেলাওয়াত করাটা আমার জন্য এটা জরুরি। যদি কোরআনে কারিম অশুদ্ধভাবে তেলাওয়াত করে থাকি তাহলে গুনাহগার হব, এবং যদি আমি সেটা নামাজে পড়ি তাহলে আমার নামাজও নষ্ট হয়ে যাবে। এর জন্য প্রত্যেকটা মুমিনের কর্তব্য হল কোরআনে কারিম সহি শুদ্ধ করে তেলাওয়াতের চেষ্টা করা এবং দৈনন্দিন জীবনে শুদ্ধ তেলাওয়াতের পরিচর্যা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুদ্ধ তেলাওয়াতের তৌফিক দান করুক,
2: আমিন।
0: প্রিয় শ্রোতা, আমরা এ পর্যায়ে সূরাতুল মুজাম্মিল মাক্কিয়া এই সূরাটি আমরা তেলাওয়াত করব, এক নম্বর আয়াত থেকে ১৫ নম্বর আয়াত পর্যন্ত। আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।

এখানে আমরা ইকফা গুণাটা কিন্তু আদায় করতেছি সাবহাউ তাবিলা। তবে এক্ষেত্রে আমরা খেয়াল করব যদি নুন সাকিন বা তানবিনের পরে মোটা হরফ আসে তাহলে গুণার কাইফিয়াতটা মোটা হবে, আর যদি পাতলা হরফ আসে তাহলে গুণার কাইফিয়াতটা পাতলাভাবে আদায় করতে হবে। তেলাওয়াতের সময় একটু খেয়াল রাখলে ইনশাআল্লাহ তেলাওয়াত আরো সুন্দর হবে ইনশাআল্লাহ।

0: ومهلهم قليلا
1: ومهلهم قليلا
0: আমরা সাধারণত হা হরফটি শক্তভাবে উচ্চারণ করি ওমাহিলহুম তো আসলে হা হরফটি নরমভাবে উচ্চারিত হয় তেলাওয়াতের সময় এটা খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ ওমাহ

0: আলহামদুলিল্লাহ, আমরা এক থেকে পনেরো নম্বর আয়াতগুলি সুন্দরভাবে তেলাওয়াত শুনব ইনশাআল্লাহ।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

0: رسولا. صدق الله العظيم. প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জন্য শিক্ষা হচ্ছে কোরআনে কারিম জানতে হবে এবং কোরআনে কারিমের শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দোজাহানের কামিয়াবি দান করুন। প্রিয় শ্রোতা, প্রশ্ন মতামত থাকলে চিঠি যোগে আমাদের জানাতে পারবেন। চিঠি পাঠানোর ঠিকানা পবিত্র কোরআন শিক্ষার আসর, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা 9000। আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: পবিত্র কোরআন শিক্ষার আসর শেষ হল। পরিচালনা করলেন কারি আব্দুর রহমান, সম্পাদনায় খন্দকার ওয়াহিদুজ্জামান, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনায় ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা। ডেঙ্গু রোগে সচেতনতা বৃদ্ধি করি। ডেঙ্গু জ্বরের সময় পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার, যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মার ইত্যাদি খাবেন। জ্বর হলে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাবেন না। দিনে এবং রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় মশারি ব্যবহার করবেন। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করবেন, এবং সেটা শুধু রাতে নয়, দিনেও। মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সকলের শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করতে হবে। বাংলাদেশ বেতার খুলনা, এখন বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি আঞ্জুমান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু, কিশোর ও তরুণদের জন্য সুস্থ ও ক্রীড়া বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে দেশের প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে এবং আগামী 2 মাসের মধ্যে সারা দেশে অন্তত 1000 খেলার মাঠ করে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে ইউনিয়ন ভিত্তিক খেলার মাঠ স্থাপন ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ সংক্রান্ত এক বৈঠকে এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিটি 2 থেকে 3টি ওয়ার্ডের জন্য অন্তত একটি করে খেলার মাঠ নিশ্চিত করারও নির্দেশ দেন। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। বৈঠকে আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 40টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 90টি মাঠ খেলাধুলার উপযোগী করে নিয়মিত ক্রীড়া কার্যক্রম চালুর আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল এবং রেল ভিত্তিক ইনল্যান্ড কন্টেইনার ডিপো স্থাপন সহ বিভিন্ন খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য দুবাই ভিত্তিক আন্তর্জাতিক লজিস্টিক্স প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরস চেয়ারম্যান ইসা কাজিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে এই আহ্বান জানান। সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বন্দর ব্যবস্থাপনা ও লজিস্টিক্স খাতের উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নে বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে স্বাক্ষরিত 15 বছর মেয়াদী কনসেশন চুক্তি নিয়েও আলোচনা হয়। চুক্তি অনুযায়ী চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল এবং এর ওভারফ্লো কন্টেইনার ইয়ার্ডের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে ডিপি ওয়ার্ল্ড। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে গত মাস পর্যন্ত মোট 4,32,786 জন কর্মীকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। এর মধ্যে নারী কর্মী রয়েছেন 36,590 জন। গতকাল জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই তথ্য জানানো হয়। বৈঠকে বলা হয়, একই সময়ে দেশে 24.75 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 2.80 বিলিয়ন মার্কিন ডলার বেশি। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য সমন্বিত ডাক নেটওয়ার্ক সীমাহীন সম্ভাবনা। দিবসটি উপলক্ষে আজ ও আগামীকাল বাংলাদেশ ডাক বিভাগের সকল পর্যায়ের কার্যালয়ে সঞ্চয় ব্যাংক কার্যক্রম ব্যতীত সাধারণ ডাক সেবা প্রদান করা হবে। একই সঙ্গে আজ থেকে আগামী 15ই অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ডাক সেবা সপ্তাহ পালিত হবে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ফিলাটেলিক প্রদর্শনী ও ডাক সেবা বিষয়ক মেলার আয়োজন করা হবে। মেক্সিকোর সহিংসতাপ্রবণ সিনালোয়ে রাজ্যের একটি কারাগারে দাঙ্গায় 9 জন বন্দী ও 1 জন দর্শনার্থী নিহত হয়েছেন। রাজ্যটির নিরাপত্তা দপ্তর জানায়, বৃহস্পতিবার এই ঘটনায় আরও 16 জন বন্দী আহত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ওয়াশিংটন তেহরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করছে এবং আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের উপর আর হামলা চালানো হবে না। এদিকে সৌদি আরবের নেতৃত্বাধীন যৌথ বাহিনী জানায়, তারা রিয়াদ ও খামিস মুসাইদ শহরের দিকে ধেয়ে আসা হুতিদের 3টি ড্রোন ঠেকিয়ে দিয়েছে। তবে হুতিরা দাবি করেছে, তারা কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হামলা চালিয়েছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের দাবি, তাদের সৈন্যরা হুতিদের বিরুদ্ধে 2,100 বেশি অভিযান চালিয়েছে। ডন অফ ইয়েমেন নামে পরিচালিত এই অভিযানে 1,840 জন হুতি সদস্য নিহত হয়েছে। খেলার খবর ক্রিকেট। আজ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা 12টায় খেলা শুরু হবে। উল্লেখ্য, টেস্ট ম্যাচের পর বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হবে। এদিকে আজ ব্রিসবেনে বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার নারী দলের মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সকাল 9:50 খেলা শুরু হবে। আগামী রবিবার এবং বুধবার একই ভেন্যুতে দুদলের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। শুরু হচ্ছে ছোটদের জন্য অনুষ্ঠান কল্লোল। গ্রন্থনা এবং উপস্থাপনায় উম্মে কুলসুম পলি।
2: আসসালামু আলাইকুম আপা।
0: ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বন্ধুরা?
2: আমরা ভালো আছি, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ, আমিও তোমাদের মতো ভালো আছি। ছোট্ট বন্ধুরা, বরাবরের মতো শরতের এই মিষ্টি সকালে আনন্দ হাসি গান কবিতা আর গল্পকথায় খুদে বন্ধুদের সাথে আমিও থাকছি তোমাদের প্রিয় অনুষ্ঠান কল্লোলের আসরে। বলো তো বন্ধুরা, হালকা কুয়াশা ভেজা মিষ্টি সকাল, শরতের আকাশ জুড়ে পেজা তুলোর মতো মেঘেদের খেলা, নদী ও মাঠের পাশে কাশফুলের দোলা আর উঠোন জুড়ে পড়ে থাকা শিউলি ফুলের মিষ্টি গন্ধ, সেই সাথে ঢাকের আওয়াজ আমাদের কোন উৎসবের কথা মনে করিয়ে দেয়?
2: দুর্গাপূজা।
0: হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ, আর মাত্র কয়েকদিন পরই শুরু হবে দুর্গোৎসব। আর বন্ধুরা, পুজো মানেই
2: আনন্দ,
0: পুজো মানেই
2: ছুটি,
0: আর তাই তো এই আনন্দ আমরা ভাগ করে নিতে চাই সকলের সাথে। দূরে ও কাছের সকল বন্ধুদের এক রাশ শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি তোমাদেরই প্রিয় অনুষ্ঠান কল্লোলের আসরে। আচ্ছা, গল্প তো অনেক হলো, এবারে তোমরা কি শুনতে চাও?
2: একটি রবীন্দ্রসঙ্গীত।
0: ঠিক আছে, তাহলে চলো অনুষ্ঠানের শুরুতেই ছোট্ট বন্ধু রুদ্রনীল রায়ের কণ্ঠে শুনে আসি রবীন্দ্রসঙ্গীত।

0: বাহ, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম রুদ্রনীলের গান। তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে?
1: জি আপা।
0: রবীন্দ্রনাথের গান, কবিতা, সাহিত্যকর্ম আমাদের সকলের জীবনের প্রাত্যহিক অনুষঙ্গ। প্রিয় বন্ধুরা, তোমরা তো নিশ্চয়ই জানো রবীন্দ্রনাথ ঠাকুর কবে কোথায় জন্মেছিলেন।
1: জি আপা।
0: রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। বন্ধুরা, আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছে বন্ধু শ্রেয়ান মণ্ডল। শ্রেয়ান, তুমি কেমন আছো?
2: আমি অনেক ভালো আছি আপা, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ, আমিও ভালো আছি। তুমি আজ আমাদের কি শোনাতে চাও?
2: আপা, আমি আজ একটি নজরুল সঙ্গীত শোনাবো।
0: বন্ধুরা, তোমরা তো জানো এ বছর আমরা উদযাপন করছি নজরুল বর্ষ। নজরুলের গান, কবিতা, সাহিত্যকর্ম ও জীবন নিয়ে চলছে নানা আয়োজন। নজরুল বাংলা সাহিত্যকর্মে এক অপার বিস্ময়। 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তোমরা তো জানো তার ছোটবেলা কাটে অত্যন্ত দুঃখ কষ্টে, তাই তাকে ডাকা হতো
1: দুঃখ মিয়া।
0: তাহলে চলো বন্ধুরা, এবারে আমরা বন্ধু শ্রেয়ান মণ্ডলের কণ্ঠে শুনব নজরুল সঙ্গীত।

0: ছোট্ট বন্ধু শ্রেয়ানের গান তোমাদের কেমন লাগলো?
1: অনেক ভালো লেগেছে।
0: আমারও খুব ভালো লেগেছে। গান তো শুনলাম, এবার একটি নাট্যাভিনয় শুনলে কেমন হয় বলো তো?
1: অনেক ভালো হবে।
0: হ্যাঁ প্রিয় বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট বন্ধু মিরাজুল ফাতেমা শামু একক অভিনয় করে শোনাবে।
2: এত করে কষছি কিন্তু তার কানেই ঢুকতেস না ও বউ, সেই কখন থেকে কতিস গোয়াল ঘরে সাজালটা গোজ গাছ করে রাখো, সেদিকে তোমার কোনো খেয়ালই নেই ও বউ, কথা কানে যাতিস না। মা, তিন দিন ধরে মাথায় একটু তেল পানি দিতে পারিনি, মাথাটা বড্ড ধরেস, তাই মাথায় তেল দিয়েই যাতিসি, গিয়ে পর সাজালটা গোজ গাছ করে রাখতি। তাই যাও, সাজ নামে যাবার মতো হয়ে গেল। তা ভালো মানসি ঝি, কাও দেখিনি সাজাল দিতি কন্যাতি যাবানে, গরুগুলোরে মশায় খাইয়ে শেষ করার পর। মা, এখনো বিকেল গোড়ালো না, সাজ নামতে এখনো মেলা বাকি। কি আমার মুখের ওপর কথা, তোর বাজান ক বোতল তেল কিনে দিয়েছে? খাটি নারকেল তেল না হলে আবার পোষায় না, মাথায় এক বোঝা চুল নিয়ে নড়াচড়া করবি কি করে? দাঁড়া, আজ তোর চুলের বোঝা কুমাই তবে ছাড়ব। কই দেহি, দা বটি কোথায় পাই? এই পাইছি, হাতের কাছে তো বটি নয়েছে, এই বটি দিয়ে আজ তোর শখের চুলের বোঝা কাটে কুমাই দেব। এই ধরিছি চুল, খবরদার একটুও নড়াচড়া করবি না। কি চুল কাটতে দিবি না? দেহি চুলা কুহানে পাই, এই তো কাঠের চুলা একখান পাইছি, এই নড়বি না। মা, আর মারবেন না মা, লাগছে মা, আর মারবেন না, কিরাম মজা লাগদেস। শোন, একদম নড়াচড়া করবি না, চুলের বোঝা কাটেনি। মা, আমার চুল কাটবেন না মা, দোহায় আপনার মা কাটবেন না। চুপ চুপ, একটুও নড়বি না। বৌমা, ও বৌমা, বিলা উঠেছে সেই কখন, এখনো বউ দোর খুলিনি। বলি, রাত্রি কি ঘুম ভালো হয়নি? এত শুয়ের ঘুম তোমার কন্ঠে আসে? সাবাল আমার আরবে চাকরি করে টাকা পাঠায়, আর বউ কাড়ি কাড়ি গিলতেস, আর মনে শুয়ে ঘুমোতেস, সংসারের কাজে যেন মনই নেই। এত যদি কষ্ট লাগে থায়, তাহলে বাপের বাড়িতে দাসী বান্ধে আনতে পারনি? হায়, সেগুলো বালি কিপ্টের জাত, বুড়ো মায়ের ডারে আমার সাবালের গলায় ঝুলোয় দেলে। এত করে কলাম, কলেজে পড়া মায়ের ঘরে আনিস নে, শুনলে না, শুনলে না আমার কথা। মোল্লাবাড়ির মায়েরা দেবার জন্যই কি খুশামদিনা করল, ওরা আমাকে নিকট কুটুম হয়, সম্পর্কে আইসাবুর ননদের যার খালা শাশুড়ির আপন ভাগ্নি জামাইয়ের মাইয়ে, বের আসরের 1,00,000 টাকার 5 বিঘে ধানি জমি দিতে চাইল, আর তোর বাজান একটা কানা করিও সাবালডারে দিল না। এত করে কলাম, বৌমা বাড়িতে লাখখানেক টাকা নিয়ে আসো। কয় আপনি যৌতুক নেবেন? জানেন যৌতুক নিয়ে অপরাধ? অপরাধ? এবার আসুক খোকা, বড় যদি তালাক দিয়াতি না পারি, তয় আমার নাম ফুলমতি বেগমই না। হ্যাঁ, এত চিল্লাতেছি তবু বউ সারা দিতিস না, দেহি দরজা ধাক্কা দিয়ে দেহি। এ কি, দরজা দিই খোলা, ঘরে তো নেই, কনে গেল, আবার থানায় যায়নি তো। এ কি, এত পুলিশ দারোগা আসতেস কেন? আমারে কি থারায় ধরে নিয়ে যাবে না? এখন আমি বউয়ের একটু গুণ গাই, সোনার সাদ বউ আমার, আমি তার গালে তুলে দুধ ভাত খাওয়াইছি, কষ্ট হবে বলে কোনো কাজ করতে দিইনি। এ পুলিশ দারোগা আমার বাড়ির মধ্যে ঢুকে এলো, আমারে থানায় ধরে নিয়ে যাবে? আমার কোনো দোষ নেই দারোগা সাহেব, আমার কোনো দোষ নেই। বউ বউ, তুই ফিরে এসে আমারে ছাড়ে দিতি ক, বউ ফিরে আয়, বউ, বউ রে বউ।
0: বাহ, চমৎকার কণ্ঠের মাধুর্য দিয়ে ছোট্ট বন্ধু শামু এতক্ষণ আমাদের অভিনয় করে শোনালো। পড়ালেখার পাশাপাশি গান, কবিতা, যন্ত্রসঙ্গীত, নাটক অর্থাৎ সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলা আমাদের শরীর ও মনের যত্ন নেয় এবং আমাদের সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। আর তাই তো ছোট্ট ছোট্ট ক্ষুদে শিল্পীদের সাথে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার ঠিক সকাল 9:05 আমরা হাজির হয়ে যাই বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত তোমাদেরই প্রিয় অনুষ্ঠান কল্লোলের আসরে। আসরের এ পর্যায়ে আমরা শুনব ছোট্ট বন্ধু কিশলয় বিশ্বাসের তবলায় লহড়া। কিশলয়, তুমি আজ আমাদের তবলায় কি বাজিয়ে শোনাবে?
3: আজ আমি তবলায় ত্রিতালের উপর একটি লহড়া বাজিয়ে শোনাব।
0: বেশ, চলো তাহলে শুনি।

বাহ, চমৎকার তোমার তবলার বোল। বন্ধুরা, আউল বাউল জারিসারি মুর্শিদি ভাটিয়ালি গান সমৃদ্ধ করেছে আমাদের বাংলার লোকজ ভাণ্ডার। অনুষ্ঠানের শেষ পরিবেশনায় ভাওয়াইয়া গান শুনব ছোট্ট বন্ধু পৃথ্বী প্রিয়ন্তীর কণ্ঠে।

0: প্রিয়ন্তীর গান তোমাদের কেমন লাগলো বন্ধুরা?
1: অনেক ভালো আপা।
0: হ্যাঁ বন্ধুরা, প্রিয়ন্তীর মিষ্টি কণ্ঠে গান শুনতে শুনতে আমিও হারিয়ে গিয়েছিলাম এক অন্য জগতে। কিন্তু ঘড়ির কাঁটা মনে করিয়ে দিচ্ছে এবার বিদায় নিতেই হবে। তাই যাবার আগে বলতে চাই, আসন্ন দুর্গাপূজা আমাদের সবার জীবনে নিয়ে আসুক অনাবিল আনন্দ, সুখ সমৃদ্ধি এবং সুস্থ ও সুন্দর জীবন। বন্ধুরা, আমরা কিন্তু আমাদের উৎসবের আনন্দ ভাগ করে নেব সমাজের সর্বস্তরের
2: মানুষের সাথে।
0: এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি উম্মে কুলসুম পলি।
3: ছোটদের জন্য অনুষ্ঠান কল্লোল শেষ হল। গ্রন্থনা এবং উপস্থাপনায় উম্মে কুলসুম পলি, সম্পাদনায় মোহাম্মদ রেজাউল হক, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনায় তনুজা মণ্ডল। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন ছায়াছবির গান। প্রথমেই দুই নয়নের আলো ছায়াছবি থেকে মনির খানের কণ্ঠে এই গানটি।

সুপ্রিয় শ্রোতা, শুনছেন ছায়াছবির গান। এবারে গানটি নেওয়া হয়েছে শঙ্খমালা ছায়াছবি থেকে, এম এ খালেক এবং রিজিয়া পারভিনের কণ্ঠে।

0: শুনলেন ছায়া ছবির গান, বাংলাদেশ বেতার খুলনা।
1: যাক বাবা, কার্টুনটা সাইরা দিছি, পোলাটা এখন একদম চুপচাপ বসে আছে। আমি এখন একটু শান্তিতে রান্না আর ঘর মোছার কাজটা সাইরা নিতে পারো। বাবা রে বাবা, ওরে মোবাইল না দিলে তো আমার আসল ধরেই খালি কানতে থাকে, কাম কাজ তো কিচ্ছু করতে দেয় না। বাবা
2: আজকে জ্যামটা একদম অসহ্য ছিল।
3: রইমাবু, রইমাবু অনেক কোথায়? বাসাটা তো চুপচাপ লাগছে কেন?
1: আফা, এই যে আমি, ওই অনেক বাবাজি তো ওই ড্রয়িং রুমের মধ্যে বইয়া বইয়া মোবাইল দেখতেছে, আজকে কোনো রকমের জ্বালাতন করে নাই। আর দুপুর বেলায় বাথরুমে মোবাইলে কার্টুন দেখাই দেখাই খাওয়াইছি।
4: বড় একটা চকোলেট,
3: অফিস
4: থেকে ফিরে কানে তালা লেগে যাওয়ার মতো অবস্থা।
3: অনেক
4: কিভাবে চিল্লাচ্ছে কেন?
3: এত
4: আওয়াজ অনেক, বাবার দিকে তাকাও।
3: আরিফ,
2: দেখেছো দেখেছো কেমন করছে, খামচে মারছে।
1: মোবাইল না দিলে তো সারাক্ষণ ধরে খালি জ্ঞান জ্ঞান জ্ঞান জ্ঞান করতেই থাকে, কান্না করে, আমার আসল দুইটা টানাটানি শুরু করে দেয়। ওই রাতে থাকলে না অন্তত একটা জায়গায় বসে থাকে, আমিও ঘরের কাজগুলো একটু শান্তি মতো কইরা ফেলাইতে পারি, এটা ভালো না? কোন
4: রহিমা, তুমি নিজের একটু শান্তির জন্য ছেলেটার কি সর্বনাশ করেছো বুঝতে পারছো? ও এখন আর আগের মতো হাসে না, আমাদের সাথে গল্প করে না, বাসায় কোনো মেহমান এলে চোর দেখার মতো করে অন্য ঘরে পালিয়ে যায়, কারোর সাথে কথাটা পর্যন্ত বলে না।
1: স্যার, আজকালকার বাচ্চা তো মোবাইল দেখবই, চিন্তা করেন না, বড় হইলে সব ঠিক হয়ে যাবে।
4: এটা বড় হলে ঠিক হওয়ার জিনিস না রহিমা, এটা ওর মানসিক বিকাশকে একদম ধ্বংস করে দিচ্ছে। তুমি তোমার কাজে যাও, যাও।
1: যাইতাছি।
4: সুমনা, আমাদেরও খুব ভুল হয়েছে সুমনা, আমরা দুজনেই চাকরিতে ব্যস্ত, রহিমা নিজের কাজের সুবিধার জন্য ওর হাতে মোবাইল তুলে দিচ্ছে, আর আমরাও ভাবছি বাচ্চা শান্ত আছে।
2: ঠিকই বলেছো। শোনো, আমাদের না ওকে আরো বেশি সময় দেওয়া উচিত।
4: হ্যাঁ সুমনা, কাল তো শুক্রবার।
2: হ্যাঁ,
4: এক কাজ করি, আমি কাল বিকেলে ওকে নিয়ে বাইরে যাই, কোনো মোবাইল সাথে থাকবে না, দেখি ও বাইরের দুনিয়াটা চেনে কিনা, কি বলো?
2: হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ নিয়ে যাও।
4: অনিক বাবা, এই দেখো কত বড় সুন্দর একটা মাঠ, ওই দেখো, ওই ওই ওই ওই যে ওই যে তোমার বয়সী কতগুলো ছেলে ফুটবল খেলছে, চলো আমরাও গিয়ে ওদের সঙ্গে খেলি। আমি তোমাকে বল পাস দিচ্ছি, তুমি আমাকে দাও, এই নাও, ধরো, দাও দাও দাও বাবা, দাও আমাকে, দাও দাও বাবা।
3: না, আমি খেলবো না, নোংরা কাজ আমার ভালো লাগে না। বাবা, তোমার পকেট থেকে মোবাইলটা দাও না, প্লিজ বাবা দাও।
4: না না অনিক,
3: প্লিজ দাও,
4: আজ আমরা কোনো মোবাইল দেখবো না। না বাবা, শোনো শোনো, তুমি আমার কথা শোনো, আমার লক্ষ্মী ছেলে, তুমি এখন একটু ওই বাচ্চাদের সাথে কথা বলবে, হ্যাঁ, দৌড়াও, দেখবে কত ভালো লাগবে, যাও খেলো ওদের সঙ্গে।
3: হ্যাঁ না, আমার মোবাইল চাই, আমি বাজারে যাব, আমি কিচ্ছু খেলবো না, আমাকে মোবাইল দাও, নইলে আমি কিচ্ছু খাবো না।
4: না না না,
3: দাও দাও মোবাইল দাও।
4: হ্যাঁ লক্ষ্মী বাচ্চা, ও খোদা,
3: মোবাইল দাও।
4: ও প্রকৃতির আনন্দটাই ভুলে গেছে, এভাবে তো চলতে দেওয়া যায় না, কালই ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।
5: আরিফ সাহেব, আমি অনিকের আচরণ লক্ষ্য করলাম, ওর এই দেরিতে কথা বলা এবং উগ্র আচরণের প্রধান কারণ হলো ভার্চুয়াল অটিজম বা অতিরিক্ত মোবাইল আসক্তি।
4: কি বলছেন?
5: হ্যাঁ,
2: আসলে ডক্টর, আমরা দুজনেই চাকরি করি, বাসের কাজের মেয়ে রহিমার কাছেও থাকে, আর রহিমা নিজের কাজ সহজ করার জন্য ওকে সকাল বিকাল মোবাইল দিয়ে রাখত, আর আমরাও বুঝতে পারিনি যে এটা ওর এত বড় ক্ষতি করবে।
5: এটা এখন শহরের প্রতিটা কর্মজীবী মা বাবার বড় সমস্যা।
2: জি,
5: কাজের মানুষরা নিজেদের নির্ঝঞ্ঝাট রাখতে বাচ্চার হাতে স্ক্রিন তুলে দিচ্ছে, অথচ 2 থেকে 5 বছর বয়স হলো শিশুদের মানসিক বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় তারা মানুষের সাথে কথা বলে, ইশারা দেখে ভাষা শেখে।
4: আচ্ছা ডক্টর সাহেব, মোবাইলের কারণে ওর ঠিক কি কি ক্ষতি হচ্ছে?
5: মোবাইল হলো ওয়ান ওয়ে কমিউনিকেশন বা একমুখী যোগাযোগ। গেম কিংবা কার্টুন শুধু কথা বলে যায়, কিন্তু বাচ্চার কাছ থেকে কোনো উত্তর খোঁজে না। ফলে অনিকের মস্তিষ্কের যে অংশটা ভাষা ও সামাজিক যোগাযোগের কাজ করে, সেটার বিকাশ থমকে গেছে।
4: কি বলছেন?
5: হ্যাঁ, ও বাস্তব জগতের চেয়ে স্ক্রিনের অবাস্তব জগৎকে আপন ভাবছে। এভাবেই আমাদের নতুন প্রজন্ম মানসিকভাবে পঙ্গু হয়ে যাচ্ছে।
2: আচ্ছা ডক্টর, আমি যদি চাকরি ছেড়ে দিই?
5: না না, চাকরি ছাড়ার প্রয়োজন নেই, তবে ব্যবস্থাপনায় বদল আনতে হবে। প্রথমত, বাসায় রহিমাকে কঠোরভাবে নির্দেশ দিন যেন অনিককে কোনোভাবেই মোবাইল না দেওয়া হয়। প্রয়োজনে CCTV ক্যামেরা দিয়ে নজর রাখুন। দ্বিতীয়ত, অফিস থেকে ফিরে আপনারা ক্লান্ত থাকলেও অনিককে অন্তত 1 ঘন্টা কোয়ালিটি টাইম দিন।
2: আচ্ছা।
5: ওর সাথে গল্প করুন, ছড়া কার্টুন খেলুন, ওকে জোর করে কথা বলানোর চেষ্টা করুন।
2: ও খোদা, আমরা নিজের অজান্তেই আমার ছেলের এত বড় ক্ষতি করে ফেললাম।
5: আহা, শান্ত হন, শান্ত হন, এখনো সময় আছে। মা বাবা হিসেবে আপনারাও ওর সামনে ফোন ব্যবহার কমাবেন। দ্বিতীয়ত, ও কান্না করলেও মোবাইল দেওয়া যাবে না। ও যখন কান্না করবে বা জেদ করবে, তখন ওকে ছবি আঁকা, লোগো ব্লক দিয়ে খেলনা বানানো বা মাটির কাজ দিন। আর প্রতিদিন অন্তত 1 ঘন্টা ওকে মাঠে নিয়ে অন্য বাচ্চাদের সাথে মিশতে শেখান।
2: ও যে অনেক জেদ করে, আমি তখন ওকে কোনোভাবে কিছু দিয়েই ওকে সামলাতে পারি না।
5: দেখুন, শিশুর স্ক্রিন টাইম বা মোবাইল আসক্তি কমানোর শুরুতে তারা তীব্র জেদ, কান্না বা রাগ দেখাতে পারে।
2: হ্যাঁ হ্যাঁ, এরকমটাই করে।
5: হ্যাঁ, মনস্তাত্ত্বিক পরিভাষায় একে বলা হয় এক্সটেনশন ব্লাস্ট।
4: মানে কি?
5: অর্থাৎ কোনো অভ্যাস বন্ধ করতে গেলে সাময়িকভাবে সেই জেদের মাত্রা অনেক বেড়ে যায়। এই পরিস্থিতি সামলানোর জন্য কিছু মনস্তাত্ত্বিক কৌশল অবলম্বন করতে পারেন।
4: কিরকম?
5: যেমন, শিশু যখন মোবাইলের জন্য মাটিতে গড়াগড়ি খাবে বা চিৎকার করবে, তখন তার দিকে রাগ দেখাবেন না, আবার মোবাইলও দেবেন না। আপনার রাগ বা অতিরিক্ত মনোযোগ শিশুর জেদকে আরো বাড়িয়ে দিতে পারে। আপনি শান্ত থাকলে শিশু বুঝবে যে কান্না বা চিৎকার করে কোনো লাভ হচ্ছে না।
4: আচ্ছা।
5: আবার ধরুন, ওকে জড়িয়ে ধরে নরম সুরে বলুন, আমি জানি তোমার খারাপ লাগছে এবং তুমি রাগ করছো, কিন্তু এখন মোবাইল দেখার সময় নয়।
2: এতেও বুঝবে?
5: হ্যাঁ, এতেও বুঝবে। আপনি তার কষ্টটা বুঝতে পারছেন, কিন্তু একই সাথে আপনার তৈরি করা নিয়মটি যে ভাঙা যাবে না সেটাও স্পষ্ট করছেন।
2: আচ্ছা।
5: আরেকটা কাজ করতে পারেন।
2: জি।
5: যেমন, ও জেদ শুরু করতে পারে এমন সম্ভাবনা তৈরি হলে ওর মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করুন। এমন আরো কিছু কৌশল আছে।
4: বাহ, এভাবে তো আমরা কেউ ভাবিনি। আমরা আজ থেকে এই নিয়মগুলো মানবো ডাক্তার, আর ওর শৈশবকে আমরা এভাবে হারিয়ে যেতে দেবো না।
2: হ্যাঁ একদম। আরিফ দেখো, আজ থেকে অনিককে মোবাইল না, আমি নিজে ওকে গল্প শোনাবো, ওকে নিয়ে খেলবো। আমি কথা দিচ্ছি, এই প্রযুক্তির স্ক্রিন সরিয়ে আমি ওকে ফিরিয়ে দিব উন্মুক্ত আকাশ আর এই স্বাভাবিক শৈশব। দেখো।
4: সুমনা, সুমনা, দেখো দেখো, মাত্র 4 মাসে আমাদের অনিকের কত পরিবর্তন।

0: বাবা একটু সাহায্য করেছে।
1: আরে বাহ, আমার সোনা ছেলে তো দারুণ বাড়ি বানাতে পারে। রহিমাবু, রহিমাবু
2: আসতেছি আপা।
1: দেখেন অনেক বানিয়েছে।
2: ও মা, তাই দেব কত সুন্দর বাড়ি বানাইছে।
1: হ্যাঁ, এখন জানতো অনেকের জন্য এক বাটি ফল কেটে নিয়ে আসেন।
2: আসা, আনতেছি আনতেছি। আপাই যে নেন। নাকু মা, আমি যে আগে কত বড় ভুল করে ফেলেছিলাম। মোবাইল ছাড়া দেখে না ফা, অনেক বাবা জি যে এত লক্ষ্যে একটা ছেলে আমি তো আগে জানতামই না।
1: তাই তো,
2: এখন দেখেন ওরে নিয়ে আমি প্রত্যেক দিন বিকালে ছাদে যাই, আর ও অন্য বাচ্চাগুলো না দৌড়াদৌড়িও করে।
1: তাই
3: দেখেছো সুমনা, মোবাইলটা কেড়ে নিয়ে ওকে আমাদের সময় আর বাস্তব শৈশব ফিরিয়ে দিতেই ও কেমন স্বাভাবিক হয়ে উঠেছে। ওর মুখের জড়তাও কেটে গেছে।
1: হ্যাঁ, কর্মজীবী মা বাবা হিসেবে আমাদের ব্যস্ততা থাকবে, কিন্তু আমাদের অবহেলা আর কাজের লোকের উপর অন্ধবিশ্বাসের কারণে যেন নতুন প্রজন্মের মানসিক বিকাশ থমকে না যায়। আসুন সন্তানদের স্ক্রিন নয়, সুস্থ সামাজিক পরিবেশ উপহার দেই।

0: ডেঙ্গু সম্পর্কিত একটি গান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ভেজাল শরবত বিষয়ক রম্য নাটিকা আয়না।
1: কিটা শরবত খাবি রে, গরম শরীর ঠান্ডা হবে রে, ঠান্ডা হবে রে আমার শরবত খাইয়ে, গিলাস ভরে শরবত কিনে নে। এই গরমকালে শরবতের ব্যবসাটা শুরু করেছি, বাজারের কোনায় রাস্তার পাশে কত রকম রংবাহারি শরবত, অবস্থার যে কন্ডিশন দেখলে একেবারে পরান্ডা ভরে যায়। তাই এই শরবতের ব্যবসার মধ্যে যে কত কেরিকেছি সেটা তো আমি আর আমার হেল্পার ওই হামিদি জানে, পাবলিক জানে না। ওই যে আমার শরবতের ব্যবসার হেল্পার হামিদ আসছে।
2: সুরত উস্তাদ,
1: কি রে হামিদ, আমার শরবতের ব্যবসাটা কেমন চলতে?

0: ব্যবসা তো বেশ ভালোই জমে উঠেছে উস্তাদ, কিন্তু আমার তো বড্ড ভয় করে।
1: কেন?
0: আপনি তো আমার এই ব্যবসায় নামাই দিয়ে ঘরে বসে লাভের ভাগাটা খাচ্ছেন, আর আমি রোদ্দুরে পুড়ে রোদ্দির মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকি।
1: বুঝতে পারতা হ্যায়, তুই তোর মানে তোর সাথে যেভাবে চুক্তি সেইভাবে টাকা পাচ্ছিস কিনা তাই কো।
0: ওই যে কথায় আছে না, ডিম পারে আসে আর তাই দিয়ে মামলেট খায় বড় বাবু।
1: তুই ভারে বেশি বুঝতে শিখেছিস আমিত। আরে তুই তো অবস্থা যে কন্ডিশন, বেকার হয়ে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছিস। আমি তোরে দাহে আনে নিজের গাটির টাহা দিয়ে টেবিল বানায়ে শরবত বিক্রির সব জিনিসপত্র কিনে এই শরবতের ব্যবসায় তোরে নামাই দিচ্ছি।
0: কিন্তু যেসব আজে বাজে কেমিক্যাল রং দিয়ে আর ময়লা পানি দিয়ে শরবত বানায় খদ্দেরকে খাওয়াতে হয় তাতে
1: তোমার আর পরের শরীর নিয়ে এত কিছু ভাবতে হবে না, বুঝলে? আর বাজারে যেসব জিনিসপত্র চড়া দামে বিক্রি হচ্ছে তার কোনটা ভেজাল নাই তাই কদিন। অবস্থা যে কন্ডিশন, এই যুগটাই তো চলতেছে ভেজাল আর নকলের ব্যাপার দিয়ে। বাজারে

0: কে বুঝলে?
1: ভেজাল শরবত বিক্রি করে যেদিন ধরা পড়বে উস্তাদ, সেদিন তো আমার পিঠির পরে পাবলিকরা আলু কচু চাষ করবে, অথচ আপনি দিব্যি আড়ালে থাইয়ে দুধির সবটুকু খাইয়ে নিচ্ছেন।
0: আরে তাই বলে কি একটা সম্মানী লোক হয়ে আমি তোর মতন রাস্তায় দাঁড়ে শরবত বিক্রি করব নাকি? অবস্থা যে কন্ডিশন, তুই আমারে মনে করিস কি?
1: আসলে তো আপনি একজন দুই নম্বরী ব্যবসায়ী।
0: আরে গরুর মতন এত জাগর তুলতেছিস কেন? এত জাগর তুলতেছিস কেন? যা তোর কাজে যা, বেলা বাড়ে যাচ্ছে, রোদ বাড়ে যাচ্ছে, যত গরম পড়বে তত শরবত বিক্রি হবে।
1: ভেজাল শরবত খাইয়ে যদি কেউ বেকায়দায় পড়ে তো তখন?
0: এই জন্যই তো তোরে কইছি যে নানা জায়গায় হাটে বাজারে শরবত বেচবি। এক হাটে বাজারে ঘন ঘন যাবি না, ফাঁকে ফাঁকে যাবি।
2: এই সামরা, এই গরমে ভারী মারাত্মক টায়ার লাগতেছে।
1: তা তো লাগবেই,
2: তোর কাছ থেকে শরবত কিনে খাইয়ে শরীরটা একটু ঠান্ডা করে নি।
1: সেই জন্যই তো আমি এই শরবতের দোকান দিছি। হ্যাঁ,
2: তা তোর কাছে ভালো শরবত আছে?
1: আপনি কয় নম্বরের শরবত চান বলেন?
2: তার মানে
1: আমার কাছে এক নম্বর, দুই নম্বর, তিন নম্বরের শরবত আছে।
2: তাই নাকি?
1: আবার কি, এই হামিদ আলীর স্পেশাল শরবত আছে।
2: স্পেশাল শরবত? মারাত্মক সিরিকাস। সিটা আবার কি রকম, খায় না মাথায় ঢালে?
1: কি যে কর, স্পেশাল শরবত হলো বরফ দিয়া ফলের রস মিশানো। আপনি কোন ফলের রসের শরবত চান? কোন
2: ফলের রসের শরবত?
1: হ্যাঁ,
2: সেটা তো আরো বেশি টেস্টের।
1: আম, কমলা লেবু, আনারস, তরমুজ, লিচু, এইসব ফলের রস দিয়ে বানানো আর কি।
2: তা কোনটার কি দাম?
1: এক নম্বর শরবত নিলি গিলাস 7 টাকা, দুই নম্বর নিলি গিলাস 5 টাকা, আর তিন নম্বর নিলি গিলাস পড়বে না মাত্র 3 টাকা করে।
2: আর স্পেশাল শরবতের দাম কত?
1: গিলাস 10 টাকা করে।
3: ওই ইজ্জত, ইজ্জত আলী, তুমি এই শরবতের দোকানে যে
2: শরীরটা ভারী টায়ার লাগতেছে, তাই
3: শরবত খাতি আইছো?
2: তুমি কোনো যাচ্ছ ময়না ভাবি?
3: একটু বাজার করতে যাচ্ছি, জিনিসপত্রের যা দাম, তারপর আবার ভেজাল দিয়া।
2: ভেজাল খাদ্য খাবার খাইয়ে মানুষের নানান রোগ ব্যাধি মারাত্মক সিরিকাস বাইরে যাচ্ছে।
3: যাই, মাছের বাজারের ওইদিকে একটু ঘুরে আসি, কুতু মাস পেয়ে দেহি ভালো টাটকা মাছ পাইনি কিনা।
2: যাও ঘুরে আসো ভাবি।
3: হয় তাই যাচ্ছি। তা বুঝে শুনে শরবত খাওয়া ইজ্জত। আজকাল কিন্তু ওই বাজারে ভেজাল শরবতের ছড়াছড়ি।
1: আমার কাছে কোনো ভেজাল শরবত নাই, ভেজাল প্রমাণে 100 টাকা বকশিস।
2: এই সামরা, তুই আমার এক গ্লাস এক নম্বর শরবত দে, বরফ একটু বেশি করে দিস।
1: আচ্ছা দাঁড়ান, রেডি করে নি। হ্যাঁ,
0: শরবত খাতে আইছো ইজ্জত?
2: হ্যাঁ।
0: খাও খাও, এই গরমে অবস্থার যে কন্ডিশন, শরবত খালি শরীরটা ঠান্ডা হয়ে যাবে।
1: এই নেন, এই নেন সব
2: দাও।
0: কি কষাই যাচ্ছে, আর এক গ্লাস খাও ইজ্জত।
2: না, আমার কাছে অত টাকা পয়সা নাই। তোর শরবত খেয়ে আমার পেটের মধ্যে এইরকম করতেছে কেন? ওরে আল্লাহ রে, আমার মারাত্মক সিরিকাস পেট ব্যথা করতেছে, বমি আসতেছে।
0: ওরে কি সিরি,
1: আজকে মনে হয় মেডিসিনটা একটু বেশি দিয়েছিস।
3: ইজ্জত, তুই ওইরকম করছিস কেন? কি হয়েছে, কি হয়েছে তোমার?
2: এই সামরা শরবত খাইয়ে আমার মারাত্মক সিরিকাস পেট বেদনা করতেছে।
3: পেট ব্যথা করতেছে? এই সামরা, এই তুই শরবতের মধ্যে কি দিছিস তাই কো?
1: কই
3: করছিস তাড়াতাড়ি, কি দিছিস শরবতের মধ্যে?
1: কই, আমি তো কিছুই দিনি।
3: তালি তোর শরবত খাইয়ে ইজ্জত ওইরকম করতেছে কেন? কো কো শিগগির।
1: তা তো আমি জানি নি।
3: দাঁড়া, তুই ভেজাল শরবত বেচতেছিস, আমি বাজারে এই পাবলিক যাইয়ে এন তোর ব্যবসা আমি করাচ্ছি। দাঁড়া দাঁড়া, আমি সুরত বুঝতে পারিস। হয় এই শরবত আলা, তুই কি দিয়ে শরবত বানাইছিস তাই কো? কাকসি, ইস, তোর এই মগে ময়লা পানি এক।
1: আমি কিছুই জানি না, ওই সুরত উস্তাদ সব জানে। আসলে এটা উনার ব্যবসা।
2: এটা তোমার ব্যবসা সুরত হারামি? দাঁড়াও, পাবলিক ডেকে এখনই তোমার কন্ডিশন মারাত্মক শ্রীকাজ করে দিচ্ছে।
3: তার আগে স্যামেডার শরবত ওই সুরত আলিরে খাওয়াতে হবে। ইজ্জত বেশি করে ঢেকে দাও। মুহিল
0: আমি খাবো না মনে হবে এই শরবতে নানা রকম বিষাক্ত কেমিক্যাল দিয়া।
2: কি খাবো না? তোমার বাজান খাবে সুরত? পাবলিক ভাই এইদিকে আসেন, এইদিকে আসেন। এই ভেজাল শরবত শয়তান সুরত আলিরে খাওয়াতে হবে। এইদিকে পাবলিক ভাই,
0: তুমি পাবলিক দেখে না, আমি তোমার পায়ে ধরি। তুমি আমার বাজান, তুমি আমার খালু জান, তুমি আমার ভুপু জান। ইজ্জত পাবলিক দেখে না, আমি না না না দেখে না, দেখে না, দেখে না।
4: এতক্ষণ ভেজাল শরবত বিষয়ক রম্য নাটিকা আয়না শুনলেন। রচনায় অচিন্ত্য কুমার ভৌমিক, প্রযোজনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। রম্য নাটিকাটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি স্বর্ণালী দাস। অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হুসনা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামিন এবং প্রকৌশল সহযোগিতায় ছিলেন প্রদীপ কুমার মৃধা। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

থাকতেন সর্দার, রম্যনাটিকাটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি স্বর্ণালী দাস, অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হুসনা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামিন এবং প্রকৌশল সহযোগিতায় ছিলেন প্রদীপ কুমার মৃধা। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

থাকতেন সর্দার, রম্যনাটিকাটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি স্বর্ণালী দাস, অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হুসনা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামিন এবং প্রকৌশল সহযোগিতায় ছিলেন প্রদীপ কুমার মৃধা। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

0: সাতক্ষীরায় দিনে দিনে বাড়ছে গ্রীষ্মকালীন তরমুজ চাষ। অল্প খরচে অধিক চাষের
1: মতো চাল আছে 3000-এর মতন।
2: আসলে সারা তরমুজ ছিল, সেটা
0: 3 বছর আগে জেলায় তরমুজ চাষ হয়েছিল।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 11:59। শুরু হল আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছি স্বর্ণালী দাস, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন প্রদীপ কুমার মৃধা, অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন আসমাউল হুসনা। বাংলাদেশ বেতার খুলনা, শুরুতেই বাংলায় সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহনাজ পারভীন লিপি। বর্তমান সরকারের গত মাস পর্যন্ত মোট 4,32,786 জন কর্মীকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। এর মধ্যে নারী কর্মী 36,590 জন। গতকাল জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকে বলা হয়, একই সময়ে দেশে 24.75 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 2.80 বিলিয়ন মার্কিন ডলার বেশি। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, সমন্বিত ডাক নেটওয়ার্ক সীমাহীন সম্ভাবনা। এ উপলক্ষে আজ ও আগামীকাল বাংলাদেশ ডাক বিভাগের সকল পর্যায়ের কার্যালয়ে সঞ্চয় ব্যাংক কার্যক্রম ব্যতীত সাধারণ ডাকসেবা প্রদান করা হবে। একই সঙ্গে আজ থেকে আগামী 15 অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ডাক সেবা সপ্তাহ পালিত হবে। এ সময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ফিলাটেলিক প্রদর্শনী ও ডাক সেবা বিষয়ক মেলার আয়োজন করা হবে। ডাক বিভাগ জানায়, আধুনিক প্রযুক্তি ও বিস্তৃত নেটওয়ার্ককে কাজে লাগিয়ে জনগণের দোরগোড়ায় দ্রুত, সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও বহুমুখী সেবা পৌঁছে দেওয়াই এসব কর্মসূচির মূল লক্ষ্য। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা মহালয়া আগামীকাল। এর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মের বিশ্বাস মতে এই দিনে দেবী দুর্গা কৈলাসের নিজ আবাস থেকে মর্ত্যলোকে তাঁর পিত্রালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেবী দুর্গার আরাধনার পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীরা এদিন পূজা ও ব্রাহ্মণদের বস্ত্রদানের মাধ্যমে তাদের পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করবেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বায়রা। এর ফলে আগামী ডিসেম্বরের শেষ নাগাদ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে এ ইউনিট থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। বায়রার চেয়ারম্যান মাহমুদুল হাসান বাংলাদেশ সংবাদ সংস্থাকে বলেন, কারিগরি জটিলতার কারণে এই অনুমোদন প্রক্রিয়াটি আটকে ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী মাসে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের বিরুদ্ধে কোনো হামলা চালানো হবে না। একই সঙ্গে তিনি দাবি করেন, তেহরানের সঙ্গে ওয়াশিংটনের ফলপ্রসূ আলোচনা চলছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন ইরান যুদ্ধ বন্ধে সর্বাত্মক সহায়তা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। গতকাল তুর্কমেনিস্তানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক বৈঠকে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। অপরদিকে সৌদি আরবের নেতৃত্বাধীন যৌথ বাহিনী জানিয়েছে, রাজধানী রিয়াদ সহ অপর একটি শহর লক্ষ্য করে হুতিদের 3টি ড্রোন প্রতিহত করা হয়েছে। যুক্তরাষ্ট্র মাইক্রোসফট এবং অ্যাডোবি সহ কয়েকটি বড় তথ্য প্রযুক্তির আউটসোর্সিংকারী প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ গ্রিন কার্ড কর্মসূচি থেকে সাময়িকভাবে স্থগিত করেছে। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, প্রতিষ্ঠানগুলো আউটসোর্সিংয়ের মাধ্যমে বিদেশি কর্মীদের চাকরি প্রদান ও যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দিচ্ছে, ফলে মার্কিন নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ নষ্ট হচ্ছে। রাশিয়ার প্রাণঘাতী হামলায় 2 দিনে 78 জন নিহত এবং 215 জন আহত হওয়ার পরও যুক্তরাষ্ট্র ইউক্রেনকে পর্যাপ্ত সহায়তা দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি যুদ্ধের মধ্যস্থতা করার পাশাপাশি রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের জন্য ওয়াশিংটনের প্রচেষ্টার সমালোচনা করেন। খেলার খবর, ক্রিকেট। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অ্যালান বর্ডার ফিল্ডে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দল ও স্বাগতিক অস্ট্রেলিয়া নারী দলের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 30 ওভারে 5 উইকেটে 92 রান সংগ্রহ করেছে। এদিকে আজ সংযুক্ত আরব আমিরাতে একমাত্র টেস্ট ম্যাচে বাংলাদেশ এখন আফগানিস্তানের মোকাবেলা করছে। এর আগে বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার, আজ সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়োয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছে আমাদের আজকের চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। বিশ্ব ডাক দিবসের কথিকায় আলোচনা করবেন জুবেদা গুলশান আরা, পোস্টমাস্টার জেনারেল খুলনা, দুপুর 12:15। বেলা 2:30 নাটক পড়ি, কাহিনী কাজী নজরুল ইসলাম, বেতার রূপ বিশ্বজিৎ ঘোষ, প্রযোজনা সৈয়দ শামসুর রহমান। বেলা 1:05 বিজ্ঞাপন তরঙ্গ, বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম, সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান বিকাল 3:30। পরিক্রমা, সাপ্তাহিক ঘটনাবলীর উপর বিশেষ বেতার বিবরণী সন্ধ্যে 6:10। হামদনাথ শুনবেন দুপুর 12:20, 12:40 এবং বিকেল 4:25 এবং 5:40। ছায়াছবির গান শুনবেন বিকেল 3:05। ছায়াছন্দ, ছায়াছবির গানের অনুষ্ঠান শুনবেন বিকেল 4:05। চিরায়ত বাংলা, দেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক গানের অনুষ্ঠান বিকেল 4:45। এছাড়া FM 88.8 মেগাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আজকের চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। আগামী 12 অক্টোবর 2026 সোমবার সকাল 10:00 আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস 2026 উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে। একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন।

0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি নাসিমা আক্তার। মৎস্য ও প্রাণী সম্পদ খাতের উন্নয়ন ও সম্ভাবনা শীর্ষক এক মত বিনিময় সভা গতকাল খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এতে প্রধান অতিথি ছিলেন। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, সংসদ সদস্য আলী আসগর লবি, আমির এজাজ খান, শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল ও সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ, কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ খালিদ কনক এবং বিএফএফইএ এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ তরিকুল ইসলাম জহির অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। সভায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মৎস্য, বিশেষ করে হিমায়িত চিংড়ি ও প্রাণী সম্পদ খাতের বর্তমান অবস্থা, রপ্তানির সম্ভাবনা এবং বিদ্যমান চ্যালেঞ্জ দূরীকরণে সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে আলোকপাত করা হয়। জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে বিএফএফইএ খুলনার ভাইস প্রেসিডেন্ট শেখ কামরুল আলম সহ মৎস্য খাতের ব্যবসায়ী, চিংড়ি চাষী সংগঠনের প্রতিনিধি, রপ্তানিকারক ও মৎস্য অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তা কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডুমুরিয়া উপজেলার শৈল্যুয়ায় স্থাপিত বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্ট আগামী ডিসেম্বরে চালু হচ্ছে। একই সাথে বটিয়াঘাটা উপজেলার মাথাভাঙায় আরও একটি বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্ট চালুর অপেক্ষায় রয়েছে। একই সাথে রাঞ্জবাদ ট্রেন্সিং গ্রাউন্ডে মেডিকেল বর্জ্য শোধনাগার প্ল্যান্টও শীঘ্রই চালু হচ্ছে। এই তিনটি রিসাইক্লিং প্ল্যান্ট চালু হলে মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উন্মোচিত হবে। তিনি গতকাল খুলনা মহানগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। প্রশাসক পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শহর বিনির্মাণে শহরের হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার সহ নগরবাসীর সহযোগিতা কামনা করেন। গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক, গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সহকারী পরিচালক খুলনা সিটি কর্পোরেশনের কনজারভেন্সি অফিসার এবং হাসপাতালের জেনারেল ম্যানেজার এ সময় উপস্থিত ছিলেন। পরে কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর চরের হাটস্থ খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে নিম্ন আয়ের পরিবারের সদস্যদের মাঝে মশারি বিতরণ করেন। শিশু একাডেমির 50 বছর পূর্তি, সুবর্ণ জয়ন্তী, শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার সমাপনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ গতকাল খুলনা শিশু একাডেমির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক হুরে জান্নাত এতে প্রধান অতিথি ছিলেন। জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক, শিশু একাডেমি পরিচালনা কমিটির সদস্য ও শিশু বিষয়ক কর্মকর্তা সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিশুরা এবং তাঁদের অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের মধ্যে গতকাল মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 2,58,87,000 টাকার এলএ চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের মধ্যে এসব চেক বিতরণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক রাজেশের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, গণমাধ্যম কর্মী ও ভূমি মালিক সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে গত 2025-26 অর্থ বছরে সরকারের 114,79,31,346 টাকা রাজস্ব আদায় হয়েছে। এ সময় ভারত থেকে 10,54,562 মেট্রিক টন ভাঙা পাথর আমদানি করা হয়। দেশের ক্ষতিগ্রস্ত সেতু, কালভার্ট, সড়ক ও মহাসড়ক নির্মাণ এবং পুনর্নির্মাণ কাজে এ পাথর ব্যবহার করা হয়। ভোমরা কাস্টমস হাউসের জনপ্রশাসন শাখা সূত্রে এ তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহার ও রাষ্ট্র সংস্কারের ঘোষিত 31 দফা বাস্তবায়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবারের উপর শুনুন আমাদের মাগুরা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: নির্বাচনী ইশতেহার ও রাষ্ট্র সংস্কারের ঘোষিত 31 দফা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। জনগণের দেয়া ম্যান্ডেটকে গুরুত্ব দিয়ে প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ প্রসঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন,
3: আমাদের সরকার প্রথম থেকে হতদরিদ্র কৃষকদের জন্য কাজ করে যাচ্ছে। মন্দিরের পুরোহিত, মসজিদের ইমাম, বৌদ্ধদের ভিক্ষু, খ্রিস্টানদের যে ফাদার, এর সবাইকে একযোগে মাসিক ভাবে একটা সম্মানী চিন্তা করেছে। পর্যটন সমস্ত মন্দির মসজিদে সমস্ত মানে প্রফেশনালয় এটা চালু হবে। আমাদের সরকার সময় সে প্রত্যেক পরিবারের জন্য কৃষক কাজ শুরু হয়েছে কেবল, এবং প্রতিটা পরিবারই কৃষক কাজ পাবে। এটা নারীদেরকে স্বাবলম্বী করার জন্য, তার মর্যাদা দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য কৃষক কাজ ফ্যামিলি কাজ নারীদের নামে থাকবে।
2: সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে জনকল্যাণ, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং রাষ্ট্রীয় সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে। এ প্রসঙ্গে সংস্কৃতি মন্ত্রী আরো বলেন,
3: মানে বিএনপি ক্ষমতার সাথে সাথে নিরলসভাবে আমরা সবাই কাজ করে চলেছি সরকার দ্বারা আমরা আছি, এবং সেই খাল খনন, রাস্তাঘাট, মন্দির মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, শিক্ষা প্রতিষ্ঠান সবই আমরা কিন্তু একযোগে কাজ করে যাচ্ছি। অবিশ্বাস্য ভাবে যেটা 10 বছর হয় না সেটা আমরা 5 মাস করেছি। একই সাথে আমাদের আরো কর্মসূচি আছে।
2: ইতিমধ্যে জনগণের দেয়া ম্যান্ডেট বাস্তবায়নে আগামী 5 বছরের জন্য পৃথক কর্ম পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল গ্রহণ করা হয়েছে। মোহাম্মদ আরাফাত হোসেন, বাংলাদেশ বেতার, খুলনা।
1: সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 35 মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। আজ বিশ্ব ডাক দিবস। এই উপলক্ষে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে শুনবেন একটি কথিকা, বলছেন জুবাইদা গুলশান আরা।
4: আজ 9ই অক্টোবর বিশ্ব ডাক দিবস 2026। 1874 সালের এই দিনে সুইজারল্যান্ডের বার্ন শহরে 22টি দেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়েছিল ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন বা ইউপিইউ। পরবর্তীতে 1969 সালে 9ই অক্টোবরকে বিশ্ব ডাক দিবস হিসেবে ঘোষণা করা হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে সমন্বিত ডাক নেটওয়ার্ক সীমাহীন সম্ভাবনা। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ নানা আয়োজনে দিবসটি উদযাপিত হচ্ছে, যার অংশ হিসেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আজ চিঠি উৎসব, ফিলাটেলিক প্রদর্শনী ও ডাক সেবা বিষয়ক মেলা চলছে। এ উপলক্ষে 9-15ই অক্টোবর দেশব্যাপী ডাক সেবা সপ্তাহ পালন করবে বাংলাদেশ ডাক বিভাগ। অ্যানালগ যুগ থেকে আজকের এই কৃত্রিম বুদ্ধিমত্তা আর ডিজিটালাইজেশনের যুগে যোগাযোগের মাধ্যম হয়তো বদলেছে, কিন্তু ডাক বিভাগের গুরুত্ব ফুরিয়ে যায়নি। একসময় রানারের লণ্ঠন আর পিঠের ঝোলা খাতার পাতায় যে আবেগের গল্প গুনত, আজ সেই ডাক বিভাগ সময়ের সাথে তাল মিলিয়ে খোলস পরিবর্তন করেছে। ব্যক্তিগত চিঠির আদান প্রদান কমলেও ই কমার্স, লজিস্টিক সাপোর্ট, পার্সেল ডেলিভারি এবং ডিজিটাল আর্থিক সেবার এক নির্ভরযোগ্য বৈশ্বিক নেটওয়ার্ক পরিণত হয়েছে ডাক ব্যবস্থা। আজকের প্রতিপাদ্যটি আমাদের মনে করে দেয় যে বিশ্বের 192টি দেশের ডাক ব্যবস্থাকে যখন একটি মাত্র সমন্বিত নেটওয়ার্কে বেঁধে দেওয়া হয়, তখন তা কেবল চিঠি পৌঁছানোর পথ থাকে না, তা হয়ে ওঠে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি আর সমাজ বিনির্মাণের এক সীমাহীন সম্ভাবনার দুয়ার। প্রত্যন্ত অঞ্চলের একজন ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে আন্তর্জাতিক বাজারের বড় কর্পোরেট প্রতিষ্ঠান সবার পণ্য ও সেবা বিশ্বময় ছড়িয়ে দিতে এই বিশাল নেটওয়ার্ক এক যুগান্তকারী ভূমিকা রাখছে। এবছর বিশ্ব ডাক দিবস এমন সময় পালিত হচ্ছে যখন বাংলাদেশ ডাক বিভাগ ঐতিহ্যবাহী ডাক সেবার পাশাপাশি আধুনিক, প্রযুক্তি নির্ভর ও জনবান্ধব ডাক ও লজিস্টিক সেবা প্রতিষ্ঠানের রূপান্তরের পথে এগোচ্ছে। ই কমার্স ও লজিস্টিক সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল ট্র্যাকিং ট্রেসিং, পোস্ট পিক আপ ডেলিভারি, ফুলফিলমেন্ট সেন্টার, কৃষিপণ্য ও মৌসুমি ফল পরিবহন, ভূমি পর্চা বিলি এবং উদ্যোক্তা ভিত্তিক ফ্রাঞ্চাইজি পোস্ট অফিস চালের মাধ্যমে বাড়ানো হচ্ছে ডাক সেবার পরিধি। বিদ্যমান পার্সেল সেবাকে যুগোপযোগী ও অধিকতর গ্রাহক বান্ধব করার লক্ষ্যে স্বল্প মূল্যে দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য পরিবহন ও বিলির জন্য চালু করা হয়েছে স্পিড পোস্ট সার্ভিস, যার মাধ্যমে মৌসুমি ফল, সবজি, মধু এমনকি হিমায়িত পণ্য পরিবহন করা হচ্ছে। কম খরচের পাশাপাশি প্রেরিত চিঠি বা পার্সেলটি সহজেই ট্র্যাক করা যাচ্ছে। বুকিংয়ের পূর্বে পার্সেলের সম্ভাব্য খরচ হিসাবের জন্য রয়েছে অনলাইন ক্যালকুলেটর সুবিধা। দ্রুত ও সাশ্রয়ী পার্সেল সেবা হিসেবে স্পিড পোস্ট, ই কমার্স, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, কৃষক ও অনলাইন ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবহন মাধ্যম হয়ে উঠেছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার ও ঘোষিত 180 দিনের কর্মপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে ফ্রাঞ্চাইজি পোস্ট অফিস চালুর উদ্যোগের মাধ্যমে একদিকে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, অন্যদিকে ডাকসেবার নেটওয়ার্ক আরও বিস্তৃত হচ্ছে। আন্তর্জাতিক পার্সেল পরিবহনে এগিয়েছে বাংলাদেশ ডাক বিভাগ। এছাড়া গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী ও দেশের ভেতরে 15,33,683 জনের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতেও বড় ভূমিকায় ছিল বাংলাদেশ ডাক বিভাগ। প্রিয় শ্রোতা বন্ধু, একজন ডাকপিয়ন যখন রোদ বৃষ্টি উপেক্ষা করে মানুষের বাড়ির দরজায় চিঠি বা পার্সেল পৌঁছে দেন, তখন তিনি শুধু একটি খাম বা প্যাকেট পৌঁছে দেন না, তিনি পৌঁছে দেন স্বপ্ন, জীবনের জরুরি কোনো বার্তা। বিশ্ব ডাক দিবসের এই শুভক্ষণে আমরা সম্মান জানাই সেই সব ডাককর্মীদের। আজকের দিনে আমাদের প্রত্যাশা, ডাক বিভাগ আরও সহজ, নিরাপদ, প্রযুক্তি নির্ভর আর জনবান্ধব হোক। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও যেন আধুনিক সেবা থেকে বঞ্চিত না হয়। সমন্বিত এই ডাক নেটওয়ার্কের হাত ধরে আমাদের অর্থনীতি ও সামাজিক যোগাযোগ আরও সমৃদ্ধ হোক, উন্মোচিত হোক নতুন সম্ভাবনার।
0: বিশ্ব ডাক দিবস উপলক্ষে কথিকাটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। প্রথমেই আল্লাহ পাকের শানে হামদ। শিল্পী খুরশিদ জাহান খান, গীতিকার সাবের আহমেদ চৌধুরী।

তোমারই দয়ায় এই জিন্দেগি, তবু এবাদত করি বন্দেগী।

0: আলাপাকে শানে হামদ এবং নাতে রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। তোমরা কখনো নেকির মধ্যে পূর্ণতা হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের প্রিয় জিনিস হতে কিছু খরচ না করবে। তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার দিনকে মজবুতভাবে ধরে রাখো এবং পরস্পর মতবিরোধ করিও না। যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে রাতে ও দিনে গোপনীয় প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে জুম্মার নামাজের আজান ও দোয়া।
1: আল্লাহু আকবার আল্লাহ

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফা করে, তখন উভয়ের গুনাহ এমনভাবে ঝরে পড়ে যেমন গাছ থেকে পাতা ঝরে পড়ে। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ এবং নাতে রাসুল পেশ করা হচ্ছে।

এতক্ষণ আল্লাপাকের শানে হামদ এবং নাতে রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

সুপ্রিয় শ্রোতা, যে যেখান থেকে শুনছেন, সকলকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবং এই বিজ্ঞাপন তরঙ্গ কিন্তু আপনাদের সকলের পছন্দের ছায়াছবির গান নিয়ে সাজানো অনুষ্ঠান। সাথে রয়েছি আমি স্বর্ণালী দাস, প্রকৌশল দায়িত্বে রয়েছেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন। সুপ্রিয় শ্রোতা, প্রথমেই শুনব মধু মালতী ছায়াছবি থেকে মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে গান। আর এই গানের ফাঁকে ফাঁকে কিন্তু আপনাদের সাথে কথা হবে ফোন ইনে, তবে চলুন আগে শুনে আসি গানটি।

প্রিয় শ্রোতা, জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 8ই অক্টোবর হতে 29শে অক্টোবর 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 22 দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম নির্ধারণ করেছে। এ সময়ে সারা দেশে ইলিশ মাছ পরিবহন, মজুতকরণ, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, ঢাকা, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার নদনদী ও মোহনাই ইলিশ সহ সকল প্রকার মৎস্য আহরণ এবং গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, জাঁপাই নবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, কুড়িগ্রাম, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, কুষ্টিয়া, নড়াইল এবং জামালপুর জেলার নদনদীতে ইলিশ মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে।

বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা সুপ্রিয় শ্রোতা, বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন মালে আপনারা শুনছেন আপনাদের পছন্দ করা জনপ্রিয় সব ছায়াছবির গান। আজ যেহেতু শুক্রবার, তাই আমরা আপনাদের সাথে ফোনে কথা বলবো ঠিক বেলা দুটোর বাংলা সংবাদের পর। আশা করি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন। শ্রোতা বন্ধুরা, আমরা শোনাচ্ছি আপনাদের পছন্দ করা গান। চলুন শুনে আসি আরও একটি গান। এবারে শোনাব আলিয়াস মা ছায়াছবি থেকে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ আব্দুল জব্বার।

0: রিতা, রিতা কই তুমি, কোথায় গেলে? রিতা, রিতা
1: কি হয়েছে, এত ডাকাডাকি কেন? পানি আনতে গিয়েছিলাম।
0: কলসটা রেখে এদিকে একটু এসো।
1: আসছি। কি হলো তোমাকে, আজ এত খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি?
0: দেখো তো কেমন হয়েছে।
1: বাহ, চমৎকার হয়েছে। সবুজ শাড়ি, লাল পাড়, এমন একটা শাড়ির আমার অনেক দিনের শখ।
0: কিনে তো দিতে ইচ্ছে করে, কিন্তু টাকার সাথে তো পেরে উঠি না। আর এই টাকাগুলো রাখো, তোমার কানের দুল বানাবার প্রথম কিস্তির টাকা। এমনি ভাবে জমিয়ে জমিয়ে যখন পুরোটা হবে, তখন আমরা দুজনে সোনার দোকানে গিয়ে তোমার পছন্দ মতো কানের দুল গড়তে দিয়ে আসবো।
1: তুমি শত অভাব অভিযোগের মধ্যেও এমনি ভাবে আমার শখের কথা চিন্তা করো, ভাবলে মনে হয় পৃথিবীতে আমি সবচেয়ে সুখী।
0: তোমার শখ আর পূরণ করতে পারলাম কই রিতা? তারপর মেয়েটা বড় হচ্ছে, ওকে লেখাপড়া শিখিয়ে পরের ঘরে পাঠাতে পারলে আর কোনো চিন্তা থাকবে না।
1: আমাদের সোহানাটা লেখাপড়ায় ভালো, স্কুল থেকে এসেই খেলতে চলে যায়, জানো?
0: বলো।
1: যেদিন খেলতে না যায় সেদিন শুধু পড়ে পড়ে ঘুমায়।
0: বাচ্চাদের দিনে এত ঘুমানো ঠিক না। ওই যে বলতে বলতে মামুনি চলে এসেছে।
2: আব্বু, তুমি হাট থেকে আমার জন্য কি এনেছো, দাও না।
0: এই নাও মামুনি।
2: এতগুলো দানাদার, কি মজা, কি মজা। আম্মু, আমার মোটেও ভালো লাগছে না, আমার কেমন যেন বমি বমি আসছে।
1: একি কালকে চেয়ে দেখছি তোর জ্বর আরো বেড়েছে, জ্বরে গা একদম পড়ে যাচ্ছে।
2: মা, আমাকে আসতে ধরো, আমার সারা শরীরে ব্যথা, আমার একটুও ভালো লাগছে না।
1: ওগো সোহানার বাপ,
0: কি হয়েছে?
1: তাড়াতাড়ি চলো, সোহানাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিতে হবে।
0: কেন, ওর জ্বর কমেনি?
1: কমবে কি, আরো বেড়েছে, সঙ্গে ওর গায়েও অনেক ব্যথা হয়েছে।
0: ঠিক আছে, তাহলে নিয়ে চলো।

0: ডাক্তারাপা কি বুঝলেন ওর জ্বর?
1: ভয়ের কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে।
2: ওর কি কোনো জটিল রোগ? মানে
1: এই টেস্টগুলো আগে করে নিয়ে আসুন, তারপর দেখি।
2: আচ্ছা আপা।
1: টেস্টগুলো, হ্যাঁ যা ভেবেছিলাম, ওর ডেঙ্গু পজিটিভ, তবে খাবড়াবার কিচ্ছু নেই, রোগীর অবস্থা ভালো আছে, চিকিৎসা আর পর্যাপ্ত বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবে।
0: ডাক্তারাপা, এ ডেঙ্গু জ্বরের কারণ কি?
1: সাধারণত এক শ্রেণীর মশা, যার নাম এডিস মশা। এই মশাগুলো আকারে একটু বড় হয়, গায়ে সাদা সাদা ডোরা কাটা। এরা সাধারণত দিনে কামড়ায়। এই মশা কামড়ালেই ডেঙ্গু জ্বর হয়।
0: আমাদের মেয়েটার আবার দিনে ঘুমানোরও অভ্যাস আছে।
1: দিনে ঘুমালে গা হাত পা ঢেকে রাখতে হবে, সবচেয়ে ভালো হয় রাতের মতো দিনের বেলাও মশারি টানিয়ে ঘুমানো।
2: এসব মশা কোথায় জন্ম নেয় আপা?
1: এরা সাধারণত স্বচ্ছ জমাট বাঁধা পানিতে জন্ম নেয়। এই মশা আমাদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি, ডাবের খোলা, ফুলের টব, ভাঙা পাত্র, টায়ারের ভেতর জমা পানি, এই সব পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই আমাদের সকলে সচেতন থাকতে হবে যেন কোনো ক্রমে এই সব স্থানে পানি জমে এই মশা বংশবিস্তার করতে না পারে।
0: এই সব ডেঙ্গু রোগীকে কি খাবার দিতে হবে ডাক্তারাপা?
1: ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যালাইন ইত্যাদি তরল খাবার বেশি বেশি করে খেতে দিতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এসব নিয়ম মেনে চললে মামনি অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।
3: প্রচারে বাংলাদেশ বেতার খুলনা সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

0: বর্তমান সরকার আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে, প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলাসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15 ভাগ। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি, আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে, তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। ৪৯ বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে ওনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা ২০,০০০ কিলোমিটার খাল খনন করতে চাই।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। শুনছিলেন সৈয়দ আব্দুল হাদি ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে দুই পয়সার আলতা ছায়াছবি থেকে। এবারে আপনাদেরকে শোনাব রুনা লালার কণ্ঠে আনারকলি ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদেরকে শোনাব আঁখি মিলন ছায়াছবি থেকে, যুগলে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর ও সামিনা চৌধুরী।

0: আরে হায় হায় হায় হায় হায়
1: আরে পায়ে ধরে চলো বাড়ি
0: নিয়ে যাবো তোমায় শ্বশুর বাড়ি।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মানজি কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবারে আপনাদেরকে শোনাবো তরুলতা ছায়াছবি থেকে প্রবাল চৌধুরীর কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে সময় হলো বেলা দুটোর বাংলা খবরের। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন বেলা দুটোর বাংলা খবর, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। শ্রোতা বন্ধুরা, খবরের পর আমরা আবারও ফিরব বিজ্ঞাপন তরঙ্গের বাকি অংশে।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিনাত আক্তার। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, 2034 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে দ্বিগুণ করার লক্ষ্য অর্জনে তরুণদের দক্ষ কার্যক্রম ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। আজ রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে যথাযথ দক্ষতায় গড়ে তুলতে পারলে তারা জাতীয় অর্থনীতির জন্য বড় সম্পদ হয়ে উঠবে। এ সময় শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি প্রদান না করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মমুখী শিক্ষা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং বিদেশি ভাষায় দক্ষতা সহ উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেছেন, যত বাধাই আসুক ফুটপাত দখলমুক্ত করে বৃক্ষরোপণ ও সৌন্দর্য বৃদ্ধির জন্য দেয়ালে গ্রাফিতি অঙ্কনের কাজ চলমান থাকবে। আজ সকালে মিরপুর 10 থেকে শেওড়াপাড়া পর্যন্ত মেট্রো রেলের পিলারে জুলাই গ্রাফিতি অঙ্কন কার্যক্রমের উদ্বোধনের আগে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। জুলাই আন্দোলন এবং গণতন্ত্রের ধারায় যারা প্রাণ দিয়েছেন তাদের সবাইকে পর্যায়ক্রমে গ্রাফিতিতে তুলে ধরা হবে উল্লেখ করে প্রশাসক বলেন, বর্তমান সরকার জনগণের সরকার, জনগণ যা চাইবে সিটি কর্পোরেশন তাই করবে। ফুটপাত দখলে রাখতে ব্যবসায়ীদের দিয়ে কোনো মহল তালবাহানা ও নতুন করে ষড়যন্ত্র করলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় সিটির উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করারও অঙ্গীকার করেন উত্তরের প্রশাসক। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা। এ উপলক্ষে ডাক অধিদপ্তর সারা দেশে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উদযাপন উপলক্ষে আজ রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে ডাক অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি। এদিকে বিশ্ব ডাক দিবসের কর্মসূচির অংশ হিসেবে আজ এবং আগামীকাল ডাক বিভাগের সকল পর্যায়ের কার্যালয়ে সঞ্চয় ব্যাংক কার্যক্রম ব্যতীত সাধারণ ডাকসেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি আজ থেকে 15 অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ডাকসেবা সপ্তাহ পালিত হচ্ছে। ডাকসেবা সপ্তাহ উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে বিশেষ চিঠি উৎসবের আয়োজন করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও চিঠি উৎসব, ফিলাটেলিক প্রদর্শনী ও ডাকসেবা বিষয়ক মেলার আয়োজন করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণ গণনা মহালয়া আগামীকাল। এর মধ্যে দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মের বিশ্বাস মতে এই দিনে দেবী দুর্গা কৈলাসের নিজ আবাস থেকে মর্তালোকে তার পিত্রালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই উপলক্ষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেবী দুর্গার আরাধনার পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীরা এদিন পূজা ও ব্রাহ্মণদের বস্ত্রদানের মাধ্যমে তাদের পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করবেন। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে 36.16 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে এই চিত্র পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর BPM6 পদ্ধতিতে হিসাব করা দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ 31.35 বিলিয়ন ডলার। খেলার খবর, ক্রিকেট। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে 167 রানের জয়ের লক্ষ্যে স্বাগতিক অস্ট্রেলিয়া নারী দল এখন বাংলাদেশ নারী দলের বিপক্ষে ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া 3 ওভারে বিনা উইকেটে 20 রান করেছে। এর আগে বাংলাদেশ 49 ওভার 4 বলে 166 রান করে। এদিকে আজ সংযুক্ত আরব আমিরাতে একমাত্র টেস্ট ম্যাচে শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ 1 উইকেটে 129 রান করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: শ্রোতা বন্ধুরা, বেলা দুটোর বাংলা খবরের পর আমরা আবারও ফিরে এলাম বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। শোনাবো গান, আপনাদের পছন্দের গানগুলি, এবং সাথে থাকছে কিন্তু ফোনিন পর্ব। এবারে আপনাদের সাথে সরাসরি যুক্ত হব ফোনিন পর্বে। 01974121970 এই নম্বরে, তবে একটি গানের পর। এবারে আপনাদেরকে শোনাবো শিল্পী মাহমুদুর নবীর কণ্ঠে নাচের পুতুল ছায়াছবি থেকে। ঠিক এই গানটির পরেই কিন্তু আপনাদের সাথে যুক্ত হব সরাসরি ফোনিন পর্বে।

0: দেখবে যখন কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে।
1: কিছু বলছো না যে?

0: শ্রোতা বন্ধুরা, বলেছিলাম সরাসরি যুক্ত হব আপনাদের সাথে ফোন ইন পর্বে 01974121970 এই নম্বরে। তো দেখে নেব কে রয়েছেন ফোনের ও প্রান্তে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, খুব ভালো আছি, কে বলছেন কোথা থেকে?
1: হ্যাঁ,
0: হ্যাঁ, আপনার গানের অনুরোধের কথা বলবেন। খুব সুন্দর, ভালো থাকবেন, অবশ্যই চেষ্টা করব আপনাদের গান শোনানোর জন্য। আর আপনার বন্ধুদেরকে শুভেচ্ছা রইল যে হাতে যারা রয়েছেন। এবারে আরো একটি ফোন কল, কে রয়েছেন? হ্যালো, দুঃখিত বন্ধু, আবারও চেষ্টা করুন ফোন কল আবারও। হ্যালো, খুব ভালো আছি, কে বলছেন কোথা থেকে?
2: আফজাল মোল্লা দেওয়াতলা বটিয়াগাড়া থেকে বলতেছি। আবু, আজ দিনের প্রতি একটা গান শোনানো হয় না, সবটা অনুষ্ঠানে থাকি,
0: আচ্ছা
2: গান নেই, যাই হোক আপনার অনুষ্ঠানে গান শোনাবেন শঙ্কমালা সরাসরি থেকে, যে কোন একটা গান শোনাবেন, আপনি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
0: আল্লাহ হাফেজ, অবশ্যই শঙ্কমালা ছায়াছবি থেকে আপনি নিশ্চয়ই সাথে থাকবেন। আমরা কিন্তু বরাবরই আপনাদের পছন্দের গানগুলি শুনিয়ে থাকি, হয়তো আপনি কোনো কারণে মিস করে গেছেন, তবে সাথে থাকবেন, অবশ্যই চেষ্টা করব। কে রয়েছেন এবারে? হ্যালো,
3: শুভ দুপুর।
0: শুভ দুপুর, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, অবশ্যই চেষ্টা করবো লাভলি, সাথে থাকবেন। শ্রোতা বন্ধুরা, রয়েছি আপনাদের ফোন কলের অপেক্ষায়, কে রয়েছেন এবারে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, দুঃখিত বন্ধু আপনার ফোনটি কেটে গেল, আপনি আবারও চেষ্টা করুন, হয়তো নেটওয়ার্কের কারণে এই সমস্যা হচ্ছে, কখনো কখনো আমরা এরকম অবস্থায় পড়ে যাই নেটওয়ার্কের জন্য, চেষ্টা করুন। কে রয়েছেন বন্ধুরা, ফোন করুন, অপেক্ষাতেই আছি, নেটওয়ার্কের জন্য একটু অসুবিধা হচ্ছে। হ্যালো,
4: হ্যালো, হ্যালো,
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
4: আপু ভালো আছেন?
0: খুব ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন।
4: আমিও ভালো আছি, আর আমার ঠিকানা আছে মাহমুদপুর শ্যামনগর সাতক্ষীরা থেকে শাহিনুর রহমান।
0: আচ্ছা, আপনার অনুরোধের গানটির কথা বলুন।
4: জি আপু, আর অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে, আর আমাকে গান শোনাবেন তুমি আমার প্রেম, এই ছবি থেকে আসিফ কান্ত নীল নীল নীলাঙ্গনা, এই গান শোনাবেন।
0: চমৎকার একটি গান, অবশ্যই শোনানোর চেষ্টা করবো বন্ধু, তার জন্য আমাদের সাথে থাকতে হবে সবসময়। কে রয়েছেন এবারে ফোনের উপরান্তে? হ্যালো,
5: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম,
5: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বন্ধু, কোথা থেকে?
5: আমি কথা বলছি মোহাম্মদ ইব্রাহিম আজাদ, থানা মোরগঞ্জ জেলা বাগেরহাট থেকে।
0: আচ্ছা, বলুন আপনার পছন্দের গানটির কথা।
5: গান শুনতে চাই নারীর মন কবি শিল্পী এন্ড্রপি সুর।
0: আচ্ছা, খুব চমৎকার একটি গান, অবশ্যই চেষ্টা করব বন্ধু, সাথে থাকবেন। এবার কে রয়েছেন ফোনের উপরান্তে? হ্যালো,
6: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বন্ধু, কোথা থেকে?
6: বলছি আব্দুল মজিদ, মহেশপুর ঝিনাইদহ থেকে।
0: আচ্ছা, বলুন।
6: আমি গান শুনতে চাই ছায়াছবি ঝিনুক মালা, শিল্পী এন্ড্রু কিশোর, গানের প্রথম কলি, চোখের জলে আমি ভেসে চলেছি।
0: অসংখ্য ধন্যবাদ বন্ধু, অসংখ্য ধন্যবাদ, আপনি চমৎকার গানটি তো গেয়ে শোনালেন, আমরাও চেষ্টা করব আপনার অনুরোধ রাখার, সাথে থাকবেন। কে রয়েছেন এবারে? চেষ্টা করুন, আমরা অপেক্ষাতেই আছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
7: মাগুরা থেকে জোর ছবির গান শোনাবেন কালিদাসন মিলু ও রিজিয়া পারভিনের কণ্ঠে, আমার বুকের ভিতর প্রেমের ঘন্টা ক্রিং ক্রিং বাজে।
0: আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ বন্ধু, আমাদের সাথে থাকবেন। আমরা কিন্তু চেষ্টা করি, আজকে অনেক অনেক গান রয়েছে, অনেক ছায়াছবির গান রয়েছে আপনাদের সাথে সারাদিন ধরেই, সাথে থাকবেন, অবশ্যই আপনাদের পছন্দের গানটি শুনতে পাবেন আশা করি। কে রয়েছেন এবারে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বন্ধু? অবশ্যই অবশ্যই শুনবো বন্ধু, সাথে থাকতে হবে তার জন্য। বন্ধুরা আমরা আবারও গানে ফিরবো, তবে আরো একটি ফোন কল নিব। কে রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বন্ধু শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা দাদা বলুন, আপনি কোন গানটি শুনতে চান? সত্যের মৃত্যু নেই। আচ্ছা অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, আপনি সাথে থাকুন, অবশ্যই চেষ্টা করব, অনেক অনেক গান রয়েছে আজকে। আর একটি ফোন কল নিয়ে আমরা আবারও গানে ফিরব। কে থাকছেন সর্বশেষ ফোন কলে? নেটওয়ার্ক জনিত কারণে হয়তো বা একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এবার আবারও গানে ফিরতে পারি। বন্ধুরা আসলে নেটওয়ার্কের সমস্যার জন্য ফোনে একটু অসুবিধা হচ্ছে, আমরা আবারও গানে ফিরব। শ্রোতা বন্ধুরা এবারে আপনাদেরকে শোনাবো কুসুম কলি ছায়াছবি থেকে রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে এই গানটি।

বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। একটি ঘোষণা, আগামী 12 অক্টোবর 2026 সোমবার সকাল 10টায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস 2026 উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও শুনতে পাবেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বিজ্ঞাপন তরঙ্গে ছায়াছবির গান। এবারে আজকের আয়োজনের সর্বশেষ গানটি আপনাদেরকে শোনাব সুবীর নন্দীর কণ্ঠে বন্ধু ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে আমরা একেবারেই শেষ প্রান্তে। অনুষ্ঠানের বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ এখানেই শেষ করছি। তবে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমরা অনুষ্ঠান ঘোষণায়। আমি সুমা রায়, অধিবেশন তত্ত্বাবধানে জি এম মাকসুদুল হাসান, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন এবং প্রকৌশল সহযোগিতায় ছিলেন প্রদীপ কুমার মেধা। শ্রোতা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেঙ্গু প্রতিরোধে অবশ্যই সচেতন থাকবেন। শুভ দুপুর।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াময় 537.63 অর্থাৎ 558 kHz-এ, একই সাথে এফএম ব্যান্ড 88.8 MHz এবং আরও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন নাটক পরি, কাহিনী কবি কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ বিশ্বজিৎ ঘোষ, প্রযোজনা সৈয়দ শামসুর রহমান। বন্ধুরা, উপভোগ করুন নাট্যানুষ্ঠান পরি।

0: থামলে কেন পড়ি? গিয়ে যাও, গ্রীষ্মের নিশীথে ছাদে বসে আনমনে গিয়ে চলেছ, বেশ লাগছিল। কিন্তু
1: একি, তুমি কখন এলে?
0: অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার গান শুনছিলাম।
1: তাই নাকি?
0: হ্যাঁ, আর এই ফ্যাপসা গরমে দক্ষিণার বাতাস এসে নিজেকে জুড়িয়ে দিচ্ছে। জ্যোৎস্না রাতে মেঘের আর চাঁদের লুকোচুরি, অন্যদিকে তোমার গানের সুরে নিজেকে হারিয়ে ফেলেছিলাম।
1: সব সময় তুমি বাড়িয়ে বলো, আমার বেলায় বাড়িয়ে বলাটা তোমার একটা অভ্যেস হয়ে গেছে।
0: না পড়ি, যা সত্যি তাই বলি।
1: হয়েছে হয়েছে। আচ্ছা এখন বলো তো, আমি যে এখানে রয়েছি তুমি জানলে কি করে?
0: বারে জানবো না, জানতে যে হবেই। মনের মানুষ যেখানে থাকুক না কেন, মন যে তাকে খুঁজে বের করবি।
1: আচ্ছা শোনো, তুমি একটু বসো, আমি তোমার জন্য চা আর পান নিয়ে আসছি, বসো। কিন্তু
0: না, থাক পড়ি, চা আর পানের দরকার হবে না, ওসব খাওয়া ছেড়ে দিয়েছি।
1: কি যে বলো না তুমি, এ কি আমার উপর মান না অভিমান? দুই দিন দেখা করতে পারিনি সেই জন্য এত কথা?
0: না পড়ি, তা নয়।
1: তোমার সাথে কি করে দেখা করব বলো? সবকিছুরই একটা নিয়ম আছে তাই না?
0: হ্যাঁ,
1: আমরা তো কেউ নিয়মের বাইরে যেতে পারি না বলো।
0: নিয়ম আছে বলেই তো সমাজ সংসারে শৃঙ্খলা আছে, তারপরও সময়ের প্রয়োজনে নিয়মকে ভেঙে নতুন নিয়মে প্রতিষ্ঠিত করতে হয়। তুমি তো জানো প্রেমের মিলন তো
1: সেদিন যা করতে হয়েছিল সেটা ছিল আমার অভিনয় মাত্র, তা না হলে তোমার আমার ব্যক্তিসত্তা যে একেবারে বিলীন হয়ে যেত গো। তোমায় গরিব বাউন্ডুলে বলে যে যত তিরস্করই করুক না কেন, আমি তো তোমায় করি না গো।
0: করি,
1: কিন্তু কিন্তু বড় দুঃখ রয়ে গেল যে হয়তো হয়তো তুমি আমার ভালোবাসার গভীরতা বুঝতে পারলে না প্রিয়। তুমি জানো না, তুমি জানো না আমার যে কত ব্যথা চাপতে হয় প্রিয়।
0: তার চেয়েও বেশি ব্যথা যে আমাকেও চাপতে হয়, কত যে কষ্ট নীরবে সইতে হয় তা যদি তুমি জানতে পারি, তাহলে তাহলে সেদিন এই কথাটা আমার মুখের উপর বলে এত বড় আঘাত হয়তো আমাকে করতে পারতে না।
1: আমি জানি, আমি জানি প্রিয়, যা সত্য তাকে তুমি প্রতিষ্ঠিত করতেই চাইছ, সত্যের মধ্যেই যে প্রকৃত আলোর সন্ধান মেলে। আমিও যে চাই ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে লড়াই করে বাঙালিরা স্বাধীনতার সূর্য নিয়ে আসুক।
0: এই জন্য তো তাদের সাথে আমার কোন সম্পর্ক হতে পারে না।
1: আর সেই জন্যই তো প্রতাপশালী মানুষরা তোমাকে দেখতে পারে না।
0: আমি কখনো অন্যায়ের সাথে আপোষ করতে রাজি নই, অন্যায় কখনো ন্যায় হতে পারে না পরি।
1: আর এই জন্যই তো তোমাকে আমি আমার প্রাণের চেয়েও ভালোবাসি প্রিয়
0: পরি।
1: হ্যাঁ, সেদিন তোমার আসবেই আসবে, যেদিন তোমার এই অভিশপ্ত জীবনের সকল কথা সকল আশা অন্তত আমার কাছে লুকোনো থাকবে না প্রিয়, এ তুমি নিজেই বুঝতে পারবে, কাউকে বলে দিতে হবে না গো
0: পরি।
1: হ্যাঁ গো হ্যাঁ, আমি আর এ জীবনে সেদিনটার কথা হয়তো জানতে পারবো না প্রিয়। প্রিয় প্রিয় তুমি আমি ভুল বোঝনি তো?
0: তোমার মতো নারীর আত্মমর্যাদাকে ডিঙিয়ে চলার সামর্থ্য আমার নেই, তুমি তো ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে লড়াইয়ে জাগিয়ে তোলা নারী।
1: সে যে কত বড় দুঃখ গো, বড় দুঃখ
0: পরি।
1: অন্তরের গোপন কথা অন্তরেই না রাখতে পেরে বাইরে প্রকাশ করে দেওয়া যে কত বড় লজ্জা আর অসহনীয় অপমান। তোমার পায়ে পড়ি
0: পরি,
1: তোমার পায়ে পড়ি প্রিয়, এর যা শাস্তি হয় তা যত নির্মমই হোক না কেন তা তুমি আমায় দাও প্রিয়, তোমার পায়ে পড়ি আমি, তুমি আমি শাস্তি দাও, শাস্তি দাও।
0: পরি শোনো, পাগলামি করো না, পা ছাড়ো পরি, পা ছাড়ো
1: প্রিয়
0: পরি। চলো পরি, ভেতরে চলো, তাকিয়ে দেখো আকাশ পুরো কালো মেঘে ছেয়ে গেছে, কিভাবে কালো বৈশাখী হাওয়া বইছে। তোমার তোমার স্থান তো আমার পায়ে নয়, আমার আমার এই বুকে।
1: তুমি সত্যি বলছো প্রিয়?
0: হ্যাঁ পরি, তোমার অবাধ্য চুলগুলো বাতাসে দুলছে, বিদ্যুতের চমকানিতে তোমার মুখ সলাজ বধুর মতো দেখাচ্ছে, মনে হচ্ছে তোমার রূপের মাধুরী অনন্তকাল বসে বসে দেখ। কি হলো, কি হলো, অমন করে আমাকে জড়িয়ে ধরলে কেন? মেঘের গর্জনে বোধ হয় ভয় পেয়েছে। চলো ভেতরে চলো।
1: প্রিয়,
0: হ্যাঁ,
1: তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি, কিন্তু এই রাতে না গেলে কি নয়?
0: কিন্তু
1: তুমি থেকে যাও প্রিয়, তুমি থেকে যাও।
0: কোন অধিকারে থাকবো বলো, থাকার অধিকার তো এখনো হয়নি।
1: প্রিয়,
0: চলো আমরা ফিরে যাই, দু এক ফোঁটা বৃষ্টিও ঝরছে, চলো ভেতরে যাই।
1: চলো।
2: না, আর পারা যায় না, চারিদিকে অগোছালো, টেবিলের উপরে বইগুলো ছড়াছড়ি, ডায়েরিটা বিছানার উপরে, এ বাড়িতে কোনো মানুষ থাকে বলে মনে হয় না। বাহ, কত সুন্দর হাতের লেখা, দেখি কি লিখেছে। পরাধীন জাতির কাছে এখন একটাই কামনা, আমাদের স্বাধীনতা।
3: বন্ধুগণ, আর তার জন্য যাই রক্ত, একমাত্র সশস্ত্র বিপ্লবী পারে আমাদেরকে সেই লক্ষ্যে পৌঁছে দিতে। আমি মনে করি ইংরেজদের আসন টলে উঠেছে, তাই তারা এই প্রতিরোধ সংগ্রামে ভীতু হয়ে দমননীতি চালাচ্ছে। ওরা কজনকে বন্দী করে কারাগারে নিক্ষেপ করবে? সারা দেশ তো এখন একটি অখণ্ড কারাগার। আপনারা সংঘবদ্ধ হন বন্ধুগণ, ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। কৃষক শ্রমিক জনতার আন্দোলন একদিন সফল হবেই হবে। এই প্রদিন দেশের মাটিতে স্বাধীনতার পতাকা উড়বেই উড়বে। সেদিন আর বেশি দূরে নয় বন্ধুগণ, সেদিন আর বেশি দূরে নয়।
2: স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, বীর জনতা অস্ত্র ধরো, স্বাধীনতা কায়েম করো। কি সব লেখা, মা বাপ থাকলে কি আর এই রকম ছন্ন ছাড়া হতে পারত? পানিতে বাস করে কুমিরের সাথে লড়াই, বাড়িতে আজ ফিরলে হয়। কথাই আছে না, যে গৃহে মা নেই সে গৃহে লক্ষ্মী নেই।
0: কিরে, কি হয়েছে, কার সাথে একা একা কথা বলছিস? হ্যাঁ,
2: কার সাথে আর কথা বলবো, কথা বলার মতো এ বাড়িতে কে আছে যে তার সাথে কথা বলবো? তা বলো, এতক্ষণ কোথায় ছিলে?
0: বারে, এসব কৈফিয়াত কি তোর কাছে দিতে হবে নাকি? হ্যাঁ, সেসব কথা পরে হবে, যা এক গ্লাস খাবার পানি নিয়ে আয়।
2: আনছি ভাইয়া।
0: সত্যি ও আমাকে বড় ভালোবাসে, নিজের বলতে তো দূরের কথা, ওর সাথে আমার আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তবু নিজের ভাইয়ের মতো ও আমাকে ভালোবাসে।
2: এই নাও পানি, কি ভাবছো মনে মনে?
0: কই, কিছু না তো, দে পানি দে, খুব তৃষ্ণা পেয়েছিল। কিরে, অমন করে মুখ ভার করে দাঁড়িয়ে আছিস কেন, কি হয়েছে, কোথায় গেল সে রাগ? আমি জানি আমার বোন যত বড় মোকরা হোক না কেন, আমার উপর রাগ করতে পারে না। বস বস পাগলি, আমার পাশে বস। কিরে, কিছু বলবি?
2: শোনো ভাইয়া, বয়স তো হয়েছে, ভবগুরের মতো না ঘুরে বিয়ে শাদী করে ঘর সংসার করো।
0: আরে বলে কি, বুড়ি গিন্দির মতো উপদেশ দেওয়া শুরু হচ্ছে নাকি? তোকে বিদায় না করা পর্যন্ত কি আমি নিজের বিয়ের কাজটা সারতে পারি?
2: ওসব কথা রাখো তো ভাইয়া।
0: এই যা, বিয়ের কথা বলতেই চোখে পানি এসে গেল।
2: সত্যি করে বলো তো ভাইয়া, তুমি তুমি আমায় কেন এত ভালোবাসো? আমি যে তোমার কুড়িয়ে পাওয়া বোন।
0: অমন করে বলতে নেই রে, কে বলেছে তুই আমার কুড়িয়ে পাওয়া বোন? তুই যে তুই যে আমার কত আপন সে কথা তোকে বুঝিয়ে বলতে পারি না রে বোন, সে কথা বুঝিয়ে বলতে পারি না। এই পাগলি কাচ্ছিস কেন, তোর মতো বোন পেয়েছি, এ যে আমার কত বড় ভাগ্য
2: ভাইজান।
0: পাগলি বোন আমার।
2: আহ, আমার চুল ছাড়ো, লাগছে তো ভাইয়া।
0: হ্যাঁ, এই ছেড়ে দিলাম, হলো তো। এই চললি কোথায়, শোন শোন,
2: যাবো আর কোন চুলই, এই পোড়া কপালে যাবার জায়গা কি আর আছে ভাইয়া?
0: হ্যাঁ,
2: জালনা দিয়ে তাকিয়ে দেখো কে আসছে।
0: ওকে, ও তো তো শুই। এই পাগলি শোন, আরে শোন,
2: আমি থাকলে আমার সই কি মনের কথা বলতে পারবে? আমি বরং যাই বাগান থেকে আম পেড়ে নিয়ে আসি।
0: পাগলি কোথাকার,
2: ভেতরে আসতে পারি?
0: জীর্ণ কুঠিরে প্রবেশের জন্য অনুমতি চাওয়া লাগে না, বুঝেছো? সাবধানে এসো, ঘরের বারান্দাটা অনেক নিচু, মাথায় লাগতে পারে।
2: আচ্ছা,
1: তোমাকে কতবার করে খবর দিলাম, একটিবার দেখা করার প্রয়োজন মনে করলে না?
0: তোমাকে তোমাকে বড় উদ্বিগ্ন দেখাচ্ছে কেন পড়ি? চলো দিঘির পার থেকে একটু ঘুরে আসি।
1: না, আমি কোথাও যাব না। শোনো, তোমার সাথে একটা আমার সমঝোতা করা প্রয়োজন। আব্বা আব্বা আমার জন্য পাত্র দেখছেন।
0: তাতে কি হয়েছে?
1: কি বলছো তুমি?
0: হ্যাঁ জানো পড়ি, আমার কাছ থেকে তোমাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। আমি তোমার ছিলাম, তোমারই আছি, তোমারই থাকব।
1: কিন্তু কিন্তু আমার যে বড় ভয় করে গো।
0: কিসের ভয়?
1: আমার মন, আমার মন ভালো বলছে না। শোনো শোনো, চলো চলো আমরা পালিয়ে যাই।
0: ছি পড়ি, অমন কথা মুখে আনতে নেই। ভদ্রঘরের ছেলে মেয়েরা ঘর পালাতে পারে না, তাতে নিজের আত্মসম্মান বিলীন হয়ে যায়।
1: তুমি থাকো তোমার আত্মসম্মান নিয়ে, একটা কথা মনে রেখো।
0: কি?
1: তোমাকে তোমাকে যদি হারাতে হয় তাহলে আমি আমার জীবনের শেষ পথটা বেছে নেব। আর আর মানুষের শেষ পথ কোনটা নিশ্চয়ই তুমি জানো।
0: পুরি উতাল হচ্ছ কেন? আমি তোমাকে সামাজিকভাবে পেতে চাই, এটাই আমার শেষ কথা। যাও পুরি, ঘরে ফিরে যাও, খোদার কাছে প্রার্থনা করো।
1: খোদার কাছে যে আমি সব সময় প্রার্থনা করি গো, সব সময় প্রার্থনা করি।
0: তার হুকুম ছাড়া গাছের একটা পাতাও যে নড়ে না। তিনি যেটা করেন সেটা মানুষের মঙ্গলের জন্যই করেন। তুমি তুমি চলে যাও পড়ি, গ্রামের মানুষ দেখলে।
1: বেশ, তাই যাচ্ছি, তবে কথাগুলো যেন মনে থাকে।
0: পড়ি পড়ি, তুমি চলে গেলে তোমাকে আমি কেন ঘরে তুলতে পারছি না সে যে আমার একমাত্র হৃদয় জানে। গ্রামের মানুষ আমাকে ভবঘুরে বন্ডলে বলে গাল দেয়, কিন্তু কিন্তু আমি যে একজন সৈনিক, শূন্যতলে চোখ দিয়েছি। কেউ জানে না কখন ডাক পড়বে ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে লড়াইয়ের জন্যে। ছুটে যেতে হবে এদেশের মাটি আর মানুষকে রক্ষার জন্যে, তোমার মতো হাজার পরীর সুখের জন্যে। না না না, এ কি ভাবছি আমি, সৈনিকের এমন দুর্বলতা থাকতে নেই। আমি আমি যে পরীর প্রতি দুর্বল হয়ে পড়েছি।

0: উপলোক নয়নে নেশার দৃষ্টিতে পুরী আমার দিকে চেয়ে থাকবে, পায়ে থাকবে নূপুরের রুনুছুনো, উল্লাসে হিল্লোলে শাখায় শাখায় ঘুমন্ত ফুলগুলো জেগে দোল খেয়ে উঠবে, আমার কপালের ঘাম তার কাকুন পরা হাতে আঁচল দিয়ে মুছে দেবে, আমায় দেখে ভীতু হয়ে জড়িয়ে ধরে বলবে,
1: ওগো ওগো তুমি কখন ফিরেছ? তুমি ভালো ছিলে তো?
0: আজই ফিরেছি, তুমি ভালো আছো তো পরি?
1: হ্যাঁ। আচ্ছা তোমার একই চেহারা হয়েছে? ও খোদাকে অশেষ শুকরিয়া জানাই, তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। যুদ্ধক্ষেত্রে খুব কষ্ট হয়েছে তাই না?
0: সৈনিকদের দেহে কষ্ট বলতে কিছু থাকতে নেই, অস্ত্রের সামনে বুক পেতে দিতে তাদের প্রাণ কাঁদে না, যুদ্ধক্ষেত্রে গেলে সংসার স্ত্রী পুত্র মা বাবা কারো কথা মনে রাখতে নেই।
1: কি বলছো তুমি?
0: হ্যাঁ সে থাক, তোমাকে যেন একটু রোগা রোগা দেখাচ্ছে, কোনো অসুখ বিসুখ করেছিল নাকি?
1: না না অসুখ করতে যাবে কেন, তোমাকে পেয়ে আমার হৃদয়টা একেবারে জুড়িয়ে গেছে গো। স্বামী ছাড়া স্ত্রী যে কত যন্ত্রণায় থাকে সে একজন স্ত্রী ছাড়া আর কেউ বুঝবে না।
0: পরি
1: হ্যাঁ ওগো ওগো জানো
0: বলো,
1: আজ আমাদের এখানে মা ভাইজান সবাই বেড়াতে এসেছে।
0: তাই?
1: ওই যে তারা ওই দিঘির পারে বসে গল্প করছে।
0: হ্যাঁ
1: তুমি এসেছো জানতে পারলে সকলে একেবারে ছুটে আসবে।
0: আমি বলেছিলাম না সবাই একদিন আমাদের বিয়ে মেনে নেবে। পরি হ্যাঁ পরি কাছে এসো, এই হৃদয় ভরে আদর করি তোমাকে।
1: ছাড়ো না,
0: কই কাছে এসো, আরো আরো কাছে এসো।
1: দুষ্টুমি করো না, লোকে দেখে ফেলবে যে, ছাড়ো
0: পরি।
2: ভাইজান
0: কে?
2: আমি। কি ভাবছো শুনি?
0: কই কিছু না তো,
2: রাত অনেক হয়েছে ঘুমিয়ে পড়ো, আমিও ঘরে ঘুমাতে গেলাম।
0: আচ্ছা রাত ঘুরিয়ে দিনটা আসলে আমার আর পরের বিয়ে, বিয়ে বাড়িটা জনশূন্য। আমি জানি পরির অন্তরে কি অব্যক্ত যন্ত্রণা, নবদখানা শান্ত, ভালোবাসার বাতায়ন চিরে কুণ্ঠে ঝড় পরি আর আমার দীপশিখা কাঁপাতে কাঁপাতে ম্লান করে তুলেছে। হিবুকের ব্যথার আকাশে পরি তুমি যে আমার সুখ তারা, তুমি আজ আমার গর্ভের দিন, আমি যে যাচ্ছি।
2: এই নাও ভাইয়া, আম কুচিয়ে লবণ দিয়ে নিয়ে এলাম, তুমি যে
0: বোন আমার, আয় কাছে আয়, তোকে শেষবারের মতো একবার আদর করে যাই। গুরুজনদের কাছে কত শুনেছি ছাতনাতলা হতে বর ফিরে যায়, কিন্তু আজ গল্প নয়, নিজের বেলায় তাই হচ্ছে।
2: ভাইজান
0: কাচ্ছিস কেন বোন? আজ আমার বড় আনন্দের দিন, তুই গর্ব করে বলতে পারবি আমার ভাইয়া একজন সৈনিক।
2: লোকজন আত্মীয় স্বজন কানাকানি করছে, ওরা বলছে হতভাগা ভবগুরুদের জন্য সৈন্য দল সৃষ্টি করেছে।
0: কে কে কে বলে এসব কথা? তাছাড়া কে কি বললো তা শুনে তোর কি লাভ? আমি যে মা মাটিকে রক্ষা করতে যাচ্ছি, এদেশের মানুষকে ইংরেজ বেনিয়াদের হাত থেকে মুক্ত করতে যাচ্ছি।
2: এসো ভাইজান, আর তোমায় ফিরে পাবো কিনা খোদা জানেন।
0: বোন
2: তবু তুমি এত বড় একটা কাজে যাচ্ছ।

0: স্বার্থপরতা।
1: বোন আমার,
0: এমন একটা কাজে জীবন উৎসর্গ করতে গেলে দেশের কোনো বোন যে ভাইকে বাধা দিতে পারে না।
1: আমি জানি, ওরে আমি জানি, আমাদের দেশে বীরাঙ্গনা না থাকলেও বীর ভাইদের বোন হওয়ার মতো সৌভাগ্য অনেক রমণেরই আছে। তারাও নিশ্চয়ই নিজের ভাইকে বাধা দিতে পারে না, তারা দেবে না।
0: ভুলে যেও না ভাইজান, রণদুর্মদ মুসলমান জাতির উষ্ণ রক্ত আমাদের দেহে বইছে, এ রক্ত শীতল হবার নয়।
1: ওরে মুখরা বোন আমার, তুই যে আমার এত বড় অনুপ্রেরণা জুগিয়েছিস, তোর মতো সকল বোনেরা যে তার ভাইয়াকে অনুপ্রেরণা জুগিয়ে থাকে। কিন্তু বোন অশ্রু ছড়া কণ্ঠে অনুপ্রেরণা যোগালে হয় না, শক্ত মনে দৃঢ় কণ্ঠে যোগাতে হয়।
0: তোমাকে বিদায় দিতে অন্তরে বড় কষ্ট পাচ্ছে ভাইজান।
1: বোন,
0: কিন্তু এটা নিশ্চয় জানো যে আমার মতো আজ আর একজন লুকিয়ে তোমার কথা ভেবে কাচ্ছে। একবার আমার সই পরীর বাড়ি হতে দেখা করে যেও।
1: শের হয় না রে বোন,
0: এই শেষ দেখায় কোনো লজ্জা শরম করো না ভাইজান।
1: পরি আমার বড় দুঃখ পাবে, কতদিনের ভালোবাসা, কত স্বপ্ন ছিল দুজনের, একটা সংসার করব, ফুটফুটে সন্তান হবে।
0: ভাইয়া,
1: আজ নতুন স্বপ্নের সন্ধানে যাচ্ছি পরি। আর আমার স্বপ্ন যুদ্ধের ময়দানে বারুদের সাথে ধূলিসাৎ হয়ে গেছে।
0: সই বড় অস্থির হয়ে পড়েছে, সে যদি আজ নববধূর বেশে না সাজত তাহলে তোমার পায়ে লুটিয়ে পড়ত। তার অন্তিম অনুরোধ, যাওয়ার বেলায় তুমি ওর সাথে দেখা করে যাও।
1: যাওয়ার বেলায় তোকে যে কি বলে দোয়া করব ভেবেই পাচ্ছে না বোন, সে ভাষা যেমন নেই। তবুও বলি, সাবধানে থাকিস, মনে রাখিস, যার কেউ নেই তার আল্লাহ আছেন।
0: এসো ভাইজান, আমি খোদার কাছে দোয়া করি, তুমি যেথায় থাকো খোদা যেন সহি সালামতে রাখেন, সহি সালামতে রাখেন।
1: বোন, শান্তির মধ্যে শুভ্র এক ভোগ পবিত্রতা নিয়ে পুরি আমার জন্য অপেক্ষা করছে। আমি পুরীর কাছে কি বলে বিদায় নেব ভেবে পাচ্ছি না। আমি পুরীকে ছোটবেলা হতে জানি, ওমি বাধা দেবে না, নিজের বুকের যন্ত্রণা নিজেই চেপে রাখবে, তুমি যে কাউকে বুঝতে দেবে না। এই যে আমি বোধ হয় পরীর এখানে এসে পড়েছে।
2: তুমি এসেছ? ওগো ওগো, সইয়ের কাছে সব শুনেছি, তোমার অপেক্ষায় পথ চেয়ে বসেছিলাম। আচ্ছা আচ্ছা, আজ আমাদের এ কি হল?
1: জানি পরি, বিয়ে বাড়িতে আনন্দ হইচই চলে, আর সেই বাড়িতে সুখের ছায়া নেমে গেছে।
2: আমার কি মনে হয় জানো?
1: কি মনে হয়?
2: মনে হয় নারীর জন্ম শুধু দুঃখ আর যন্ত্রণাকে বরণ করে নেওয়ার জন্যই।
1: জানি পরি, জানি, তোমার বুক জুড়ে বেদনা রয়ে গেল, এই তো।
2: না না, তেমন নয়, ছোটবেলা হতে একসঙ্গে মানুষ হয়েছি, খেলেছি, পড়েছি, স্বপ্ন দেখেছি ঘর বাঁধার।
1: কেতনা পরি, আজ যে তোমার বড় আনন্দের দিন, আমি লড়াইয়ে জয়ী হয়ে বাড়ি ফিরব।
2: এ যে আমার কত বড় গর্ব
1: পরি,
2: তুমি জানো না গো
1: পরি,
2: তবু মন যে মানে না
1: পরি,
2: মন যে মানে না গো
1: পরি, তোমার তোমার চোখের পানি দেখে আমি যেতে চাই না, একটু একটু হাসো তো।
2: অন্তরে ব্যথা চেপে রেখে মলিন হাসি দেখে যদি তুমি খুশি হও, তোমার যাত্রা যদি শুভ হয়, তবে তাই হোক, তাই হোক।
1: পরি,
2: তোমার পায়ে হাত দিই, একবার সালাম করতে দাও আমায়।
1: হে খোদা, পরিকে সুখী রেখো, পৃথিবীতে নারীকে যে তুমি সহনশীল করে পাঠিয়েছ, সে নববধূর বেশে আমার পায়ে হাত দিয়ে সালাম করল, গোপনে চোখের পানি মুছে সে হাসল।
2: কিছু ভাবছো তুমি?

0: কই না কিছু না, যাই যাই পুরী।
1: যাই বলতে নেই গো, বলো আসি।
0: আমার আমার অপেক্ষায় থেকো না পুরী।
1: তোমাকে যে আমি মনে প্রাণে স্বামী হিসাবে গ্রহণ করেছি,
0: আমি যদি আর না ফিরি।
1: ওগো ওগো এমন কথা বলো না গো
0: পুরী।
1: আমার মন বলছে, আমার মন বলছে তুমি জল নিয়ে ফিরে আসবেই।
0: আসি আসি পুরী,
1: এসো এসো।

0: এতক্ষণ পরী নাটকের অভিনয় শুনলেন। কাহিনী কাজী নজরুল ইসলাম, বেতার নাটক বিশ্বজিৎ ঘোষ। এতে বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন আজহার, মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, বোন শামিমা সুলতানা পুতুল এবং পরিচরিত্রে রূপদান করেছেন উম্মে কুলসুম পলি। সম্পাদনা মোহাম্মদ আকরামুজ্জামান এবং নাটকটি প্রযোজনা করেছেন সৈয়দ শামসুর রহমান। নাটকটি পুনঃপ্রচারিত হল। শ্রোতা বন্ধুরা, আগামী শুক্রবার বেলা 2:30 শুনবেন নাটক প্রগতির পথে। কাহিনী অধ্যক্ষ ইব্রাহিম খা, বেতার নাট্যরূপ দেলোয়ার হোসেন দুলাল, প্রযোজনা কাবেরী মুস্তফা। নাটকটি শোনার আমন্ত্রণ রইল। বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। আগামী 17 অক্টোবর 2026 তারিখ শনিবার থেকে 23 অক্টোবর 2026 তারিখ শুক্রবার পর্যন্ত বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে চারটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ সংযুক্ত আরব আমিরাত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচ সমূহের চলতি ধারা বিবরণী বাণিজ্যিক কার্যক্রম ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে মিডিয়াময় 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 28.8 মেগাহার্জ। এছাড়াও শুনতে পাবেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, ডেঙ্গু প্রতিরোধে আসুন আমরা কি কি করতে পারি তা জেনে নিই। অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে থাকা পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না। নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্ত, ওয়াটার মিটারের গর্ত ও স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে দেবেন না। যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন বাংলা খবর।
1: আসসালামু আলাইকুম। বেলা 3টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি রেবেকা ইয়াসমিন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, যত বাধাই আসুক, ফুটপাত দখলমুক্ত করে বৃক্ষরোপণ এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য দেয়ালে গ্রাফিতি অঙ্কনের কাজ চলমান থাকবে। আজ সকালে মিরপুর 10 থেকে শেওড়াপাড়া পর্যন্ত মেট্রো রেলের পিলারে জুলাই গ্রাফিতি অঙ্কন কার্যক্রমের উদ্বোধনের আগে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। জুলাই আন্দোলন এবং গণতন্ত্রের ধারায় যারা প্রাণ দিয়েছেন তাদের সবাইকে পর্যায়ক্রমে গ্রাফিতিতে তুলে ধরা হবে উল্লেখ করে প্রশাসক বলেন, বর্তমান সরকার জনগণের সরকার, জনগণ যা চাইবে সিটি কর্পোরেশন তাই করবে। ফুটপাত দখলে রাখতে ব্যবসায়ীদের দিয়ে কোনো মহল, তালবাহানা বা নতুন করে ষড়যন্ত্র করলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় সিটির উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করারও অঙ্গীকার করেন ঢাকা উত্তরের প্রশাসক। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, 2034 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে দ্বিগুণ করার লক্ষ্য অর্জনে তরুণদের দক্ষ, কর্মক্ষণ ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। আজ রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ইউ ল্যাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে যথাযথ দক্ষতায় গড়ে তুলতে পারলে তারা জাতীয় অর্থনীতির জন্য বড় সম্পদ হয়ে উঠবে। এ সময় শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি প্রদান না করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কর্মমুখী শিক্ষা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং বিদেশি ভাষায় দক্ষতা সহ উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস। দিবসটির এবারে প্রতিপাদ্য হচ্ছে সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা। এ উপলক্ষে ডাক অধিদপ্তর সারাদেশে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উদযাপন উপলক্ষে আজ রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে ডাক অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এদিকে বিশ্ব ডাক দিবসের কর্মসূচির অংশ হিসেবে আজ এবং আগামীকাল ডাক বিভাগের সকল পর্যায়ের কার্যালয়ে সঞ্চয় ব্যাংক কার্যক্রম ব্যতীত সাধারণ ডাক সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি আজ থেকে 15ই অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ডাক সেবা সপ্তাহ পালিত হচ্ছে। এ সময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ফেলাটেলিক প্রদর্শনী এবং ডাক সেবা বিষয়ক মেলার আয়োজন করা হয়েছে। ডাক বিভাগ জানায়, আধুনিক প্রযুক্তি ও বিস্তৃত নেটওয়ার্কে কাজে লাগিয়ে দ্রুত, সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও বহুমুখী সেবা পৌঁছে দেওয়াই এসব কর্মসূচির মূল লক্ষ্য। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণ গণনা মহালয়া আগামীকাল। এর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মের বিশ্বাস মতে এই দিনে দেবী দুর্গা কৈলাসের নিজ আবাস থেকে মর্ত্যলোকে তার পিত্রালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেবী দুর্গার আরাধনার পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীরা এই দিন পূজা ও ব্রাহ্মণদের বস্ত্রদানের মাধ্যমে তাদের পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করবেন। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে 36.16 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য এ কথা জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর BPM 6 পদ্ধতিতে হিসাব করা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ 31.35 বিলিয়ন ডলার। ইসরায়েলের বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা গাজায় 8 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং এ সময় আরও অন্তত 26 জন আহত হয়েছে। ফিলিস্তিনের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। অধিকৃত পশ্চিম তীরে অন্তত 45 জনকে জোরপূর্বক আটক করার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়। খেলার খবর, ক্রিকেট। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে 167 রানে জয়ের লক্ষ্যে স্বাগতিক অস্ট্রেলিয়া নারী দল এখন বাংলাদেশ নারী দলের বিপক্ষে ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া 16 ওভারে 1 উইকেটে 119 রান করেছে। এর আগে বাংলাদেশ 49 ওভার 4 বলে সবকয়টি উইকেট হারিয়ে 166 রান করে। এদিকে আজ সংযুক্ত আরব আমিরাতে একমাত্র টেস্ট ম্যাচে শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ 1 উইকেটে 143 রান করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
0: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজন মালায় এবারে আপনাদের জন্য রয়েছে ছায়াছবির গান। প্রথমে আপনাদেরকে শোনাব স্বপ্নের নায়ক ছায়াছবি থেকে, যুগলে কণ্ঠ দিয়েছেন রুলা নায়লা ও রফি মোহাম্মদ খান।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারে আপনাদেরকে শোনাবো কনক চাপা ও খালিদ হাসান মিলুর কণ্ঠে কালো চশমা ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারে এই আয়োজনের সর্বশেষ গানটি আপনাদেরকে শোনাবো রিজিয়া পারভীন ও তার সঙ্গীদের কণ্ঠে, ছায়াছবি শান্ত কেন মাস্তান।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন ছায়াছবির গান বাংলাদেশ বেতার খুলনা। শুরু হচ্ছে সাপ্তাহিক ধর্ম বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। পরিচালনা করছেন মুফতি ইলিয়াস হোসেন।
1: আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। কাছে বা দূরে যারা যেখানে যে অবস্থা থেকে বাংলাদেশ বেতার খুলনা টিউন করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে জানাই বাংলাদেশ বেতার খুলনার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শুরু করছি আপনাদের প্রিয় সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। আমাদের আজকের এই অনুষ্ঠানে চারজন শিক্ষার্থী উপস্থিত হয়েছেন। প্রথমে আমি তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। শেখ আব্দুর রহমান।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: নোমান বিন ইলিয়াস।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: মোহাম্মদুল্লাহ।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: মুসাদ্দিক বিল্লাহ।
5: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি কোরআন ও আরবি শিখার আসর। আমরা ভয়টি মাখরাজ শিখেছিলাম। এক নম্বর মাখরাজ ছিল কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত হওয়া দুটি হরফ। কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত বর্ণ কয়টি?
5: দুইটি।
1: মোহাম্মদুল্লাহ,
4: দুইটি।
1: কি কি?
4: হামজা, হা।
1: যদি উদাহরণ দিই তাহলে এভাবে বলবো, আলহামদুলিল্লাহি
4: আলহামদুলিল্লাহি।
1: আলহামদুর ভিতরে হামজা কিন্তু রয়ে গেছে, আর হামজা হা তার উদাহরণে যদি এই উদাহরণ দেওয়া হয়, হুয়াল্লাহু
4: হুয়াল্লাহু
1: হুয়াল্লাহু
4: হুয়াল্লাহু
1: আলহামদুলিল্লাহি
4: আলহামদুলিল্লাহি
1: হুয়াল্লাহু
4: হুয়াল্লাহু।
1: দুই নম্বর মাখরাজ ছিল কণ্ঠনালীর মধ্যভাগ থেকে উচ্চারিত হওয়া দুটি হরফ, আইন হা। কি ছিল?
4: আইন হা।
1: উদাহরণ সূরা ফাতিহার প্রথম আয়াত দিয়ে দেওয়া যায়,

0: الحمد لله رب العالمين.
1: তিন নম্বর মাখরাজ ছিল কণ্ঠনালীর শেষ থেকে উচ্চারিত দুটি হরফ গাইন খ, বলো
0: গাইন খ।
1: উদাহরণে যদি আসি, মিন শাররি মা খলাক, গাইরিল মাগদুবি,
0: গাইরিল মাগদুবি।
1: চার নম্বর মাখরাজ ছিল জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া একটি হরফ উচ্চারিত হয়, হরফটি হচ্ছে কফ, বলো
0: কফ
1: কফ
0: কফ।
1: উদাহরণ যদি দিই, সূরা ইখলাসের শুরু আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ,
0: কুল
1: হুয়াল্লাহু আহাদ,
0: কুল হুয়াল্লাহু আহাদ।
1: পাঁচ নম্বর মাখরাজ ছিল জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়, উদাহরণ যদি দিই, কা

0: ছয় নম্বর মাখরাজ ছিল জৌহার মধ্যখান তার বরাবর উপরের তাদুর সঙ্গে লাগায়া তিনটি হরফ উচ্চারিত হয় জিম শিন ইয়া বলো
1: জিম শিন ইয়া
0: জিম শিন ইয়া
1: জিম শিন ইয়া
0: উদাহরণে যদি আসি জিমের উদাহরণ মিনা

0: ইয়াতি
1: শিনের উদাহরণ
0: মিয়াশরি
1: র যেন পূর্ণ হয়ে যায় যেহেতু র নিচে জের রয়েছে বারিক হবে পাতলা হবে মিয়াশরি
0: মিয়াশরি
1: ইয়ার উদাহরণ ইউএস ওবিসু
2: ইউএস ওবিসু
1: ইউএস ওবিসু
2: ইউএস ওবিসু
1: আল্লাযী ইউএস ওবিসু আজ আমরা সাত আট এবং নয় নম্বর মাখরাজ শিখব। সাত নম্বর মাখরাজ হচ্ছে জেউবার গোড়ার কিনারা উপরের মাড়ি দাঁতের গোড়ার সাথে লাগায়া একটি হরফ উচ্চারিত হয়, আর সেই হরফটি হচ্ছে বদ।

0: والعاديات ضبحا فالموريات قدحا
1: غير المغضوب
0: غير المغضوب.
1: আট নম্বর মাখরাজ হচ্ছে জোবার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সাথে লাগায়া একটি হরফ উচ্চারিত হয় লাম
0: লাম
1: মালিকিন নাস
0: মালিক।

0: আলহামদুলিল্লাহ।
1: নয় নম্বর মাখরাজ হচ্ছে যেবার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়, আর সেই হরফটি হচ্ছে নুন।
0: নুন
1: মোহাম্মদুল্লাহ, নুন
2: নুন।
1: নোমান বিন ইলিয়াস,
3: নুন।
1: উদাহরণ যদি আসি।

0: ব্যবহারিক আরবি শিখার অনুষ্ঠানে অনেকগুলো শব্দ শিখেছিলাম, তোমাদের স্মরণ আছে তো?
1: জি
2: জি।
0: মোহাম্মদুল্লাহ, নোমান বিন ইলিয়াস, আর সেগুলো হলো কুফলুন, অর্থ একটি তালা, মিফতাহুন, একটি চাবি, সন্দুকুন,
1: একটি বাক্স,
0: সাআতুন,
1: একটি ঘড়ি,
0: মিজাল্লাতুন,
1: একটি ছাতা।
0: মোহাম্মদুল্লাহ মনে আছে, মিজাল্লাতুন অর্থ একটি ছাতা, নাজ্জারাতুন
1: একটি চশমা,
0: একটি চশমা, সাইয়্যারাতুন
1: একটি কার,
0: দাররাজাতুন
1: একটি সাইকেল,
0: সাইকেল, দাররাজাতুন অর্থ
2: একটি সাইকেল,
0: হাকিবাতুন
1: একটি ব্যাগ,
0: কুররাসাতুন
1: একটি খাতা,
0: কুররাসাতুন অর্থ নোমান বিন ইলিয়াস
2: একটি খাতা,
0: মিসবাহুন মুসাদিক বিল্লাহ
1: একটি বাতি।
0: তুমি বলো মিসবাহুন
2: একটি বাতি,
0: সঠিক বলেছো। কুরসিজুন
1: মুসাদিক
0: একটি চেয়ার। মোহাম্মদুল্লাহ, কুরসিজুন
2: একটি চেয়ার।
0: নোমান বিন ইলিয়াস, কুরসিজুন
2: একটি চেয়ার।
0: জিদারুন একটি দেয়াল, মুসাদিক জিদারুন
1: একটি দেওয়াল,
0: সারিরুন
1: একটি খাট।
0: মোহাম্মদুল্লাহ, সারিরুন
2: একটি খাট,
0: মিসবাহুন
1: একটি বাতি।
0: নোমান বিন ইলিয়াস, মিসবাহুন
2: একটি বাতি,
0: বাইতুন
1: একটি ঘর,
0: বাইতুন অর্থ মোহাম্মদুল্লাহ
2: একটি ঘর,
0: কলামুন
1: একটি কলম,
0: কিতাবুন মোহাম্মদুল্লাহ একটি কিতাব,
2: একটি কিতাব,
0: মুসাদিক বাবুন
1: একটি দরজা।
0: জি, কুফলুন অর্থ একটি তালা। এখন আমি যদি কুফলুনের দিকে তাকিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করি, মা হাদা,
1: হাদা কুফলুন,
0: কি বলতে হবে?
3: হাদা কুফলুন,
0: ইহা একটি তালা। আমার জিজ্ঞাসা ছিল মা হাদা, তালার দিকে তাকিয়ে ইশারা করে আমি বলছি যে মা হাদা এটা কি, তোমাদের জবাব দিতে হবে
1: হাদা কুফলুন, ইহা একটি তালা।
0: যদি কিতাবের দিকে আমি তাকিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করি মা হাজা,
3: হাদা কিতাবুন,
0: হাদা কিতাবুন, ইহা একটি
1: কিতাব।
0: আমি জিজ্ঞাসা করেছি এটা কি, আর ইঙ্গিত করতেছি, ইশারা করতেছি কিতাবের দিকে, তো তোমাদের বলতে হবে
1: হাদা কিতাবুন, ইহা একটি কিতাব,
0: সঠিক বলেছো। এখন আমি যে জিনিসের দিকে ইঙ্গিত করে জিজ্ঞাসা করেছি যে উহা কি, সেটা দূরে, তো দূরের বস্তু যদি হয় এবং ওই শব্দটি যদি পুরুষবাচক হয় তাহলে দালিকা ব্যবহার করতে হবে। মা দালিকা উহা কি, এর আগে জিজ্ঞাসা করেছিলাম ইহা কি, যা নিকটে ছিল, তোমরা বলেছিলে হাদা কুফলুন বা হাদা কিতাবুন, সঠিক হয়েছিল জবাব। কিন্তু এখন আমি দূরের কোনো জিনিসের দিকে ইঙ্গিত করে জিজ্ঞাসা করেছি মা জালিকা উহা কি, এখন সেটা যদি তালা হয় তাহলে কি বলতে হবে, জালিকা
1: কুফলুন।
0: আমি জিজ্ঞাসা করেছি মা জালিকা, উত্তরের ভিতরে কিন্তু জালিকা দিয়ে আসবে, উহা কি বলতে হবে, জালিকা কুফলুন। এখন আমি যে বস্তু নিয়ে জিজ্ঞাসা করেছি ওটা যদি চাবি হয়, আমি জিজ্ঞাসা করেছি যে মা জালিকা উহা কি, তো কি বলতে হবে,
3: জালিকা
0: মিফতাহুন, জালিকা মিফতাহুন, উহা একটি চাবি। বাক্স যদি হয়, আমি কোন বাক্সকে লক্ষ্য করে তোমাদেরকে জিজ্ঞাসা করছি উহা কি, মা জালিকা উহা কি, সন্দোকুন, চমৎকার জবাব দিয়েছো। কিন্তু দেখা গেল যে আমি নিকটে যে বস্তুকে ঘিরে জিজ্ঞাসা করছি সেটা কিন্তু স্ত্রীবাচক, যেমন সা আতুন, এখানে তা আছে। স্ত্রীবাচক শব্দের যে আলামত তার ভিতরে একটা হচ্ছে কি, তা, তো এখানে দেখো সা আতুন কি আছে, তা আছে। এখন আমি যদি জিজ্ঞাসা করি ইহা কি, তখন আগের যে মা হাজা এটা কিন্তু এখানে ঠিক হবে না, মা হাজিহি, তো আমি ঘড়িকে লক্ষ্য করে বলছি মা হাজিহি, ইহা কি মোসাদ্দিক,
1: হাজিহি সা আতুন,
0: হাজা সা আতুন কিন্তু বলা যাবে না।
1: জি,
0: কুফলুন শব্দটা, মিফতাহুন শব্দটা, সন্দুকুন শব্দ, এগুলো সব ছিল পুরুষবাচক, এই জন্য হাজা ব্যবহার হয়েছিল। কিন্তু যদি শব্দটি যদি স্ত্রীবাচক হয় তাহলে হাজার জায়গায় হাজিহি দিয়ে জিজ্ঞাসা করতে হবে, মা হাজিহি ইহা কি, হাজিহি
3: সাআতুন।
0: এখন আমি জিজ্ঞাসা করছি যে বস্তুর দিকে লক্ষ্য করে, সেটা হচ্ছে একটি ছাতা, এ শব্দটা কিন্তু স্ত্রীবাচক শব্দ, আরবিতে ছাতা আরবি হচ্ছে মিজল্লাতুন, তো আমি জিজ্ঞাসা করব মা হাজিহি মুসাদ্দিক,
1: হাজিহি মিজল্লাতুন,
0: মোহাম্মদুল্লাহ
2: হাজিহি মিজল্লাতুন,
0: নোমান বিন ইলিয়াস
2: হাজিহি মিজল্লাতুন,
0: ইহা একটি
2: ছাতা,
0: ছাতা, নাজ্জারাতুন আরবিতে চশমা, এই চশমা শব্দটিও কিন্তু স্ত্রীবাচক শব্দ, দেখো শেষে তা আছে, আছে কি না, তো আমি জিজ্ঞাসা করতেছি যে চশমার দিকে তাকিয়ে মা হাজিহি,
1: হাজিহি নাজ্জারাতুন,
0: জোরে বলো,
2: হাজিহি নাজ্জারাতুন,
0: ইহা একটি
2: চশমা,
0: চশমা। সাইয়্যারাতুন শব্দের অর্থ
1: একটি কার,
0: একটি কার বা একটি গাড়ি, তো দেখো সাইয়্যারাতুনের শেষেও কিন্তু তা আছে, এটাও স্ত্রীবাচক শব্দ। আমি জিজ্ঞাসা করেছি মা হাজিহি,
1: হাজিহি সাইয়্যারাতুন,
0: সবাই বলো মা হাজিহি
3: সাইয়্যারাতুন,
0: আমি যদি বলি মা হাজিহি তোমরা কি বলবে, দাররাজতুন অর্থ হচ্ছে সাইকেল। এই শব্দটা স্ত্রীবাচক না পুরুষবাচক?
2: স্ত্রীবাচক।
0: কারণ কি?
1: শেষে গোলতা আছে।
0: শেষে গোলতা আছে। তো আমি যদি জিজ্ঞাসা করি সাইকেলকে ঘিরে মা হাজিহি দাররাজতুন, এখন এই জিজ্ঞাসাগুলো ছিল নিকটে থাকার কারণে, বস্তু নিকটে থাকার কারণে, সাইয়ারতুন নিকটে, দাররাজতুন নিকটে, নাজওয়ারতুন নিকটে। কিন্তু নাজওয়ারতুন, মিজল্লাতুন, সাইয়ারতুন, দাররাজতুন এগুলো যদি দূরে থাকে তখন জিজ্ঞাসা হবে মা তিলকা, মা তিলকা। তো সা আতুনকে লক্ষ্য করে বলছি মা তিলকা মোসাদিক,
1: তিলকা সা আতুন,
0: উহা একটি
1: ঘড়ি,
0: ঘড়ি। মোহাম্মদুল্লাহ নাজওয়ারতুন ঘিরে জিজ্ঞাসা করেছে, নাজওয়ারতুন কিন্তু দূরে, চশমাটি দূরে, কিন্তু আমি জিজ্ঞাসা করেছি মা তিলকা, উহা কি?
2: তিলকা নাজওয়ারতুন,
0: তিলকা নাজওয়ারতুন, সঠিক বলেছ। সাইয়ারতুন একটি গাড়ি, গাড়িটি দূরে, আমি জিজ্ঞাসা করেছি মা তিলকা, মোহাম্মদুল্লাহ
2: তিলকা সাইয়ারতুন,
0: তিলকা
2: সাইয়ারতুন,
0: নোমান বিন ইলিয়াস
2: তিলকা সাইয়ারতুন,
0: দাররাজাতুন দূরে, সাইকেল কি দূরে, আমি জিজ্ঞাসা করেছি মা তিলকা,
1: তিলকা দাররাজাতুন,
0: তিলকা দাররাজাতুন, উহা একটি সাইকেল। এসো আরবি শিখি আজ এ পর্যন্ত। ইসলামের দৃষ্টিতে সততা ও সৎ উপার্জন নিয়ে আলোচনা করবেন হযরত মাওলানা শেখ মাসুদুর রহমান।
4: ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সততা মুমিনের বড় একটি মহৎ গুণ। মহান আল্লাহ মানব সমাজকে যে সীমা রেখায় চলতে নির্দেশ দিয়েছেন এগুলোর মধ্যে অন্যতম হলো সততা। সৎ ব্যক্তি মানুষের আস্থাভাজন হয়। মুসলমান প্রত্যেক মানুষের জীবনেই সততার বিশেষ প্রয়োজন। আল্লাহ তাআলা সূরা আত-তাওবার 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস-সাদিকিন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। এই আয়াতে আল্লাহ তাআলা শুধু নিজে সত্যবাদী হতে বলেননি, বরং সত্যবাদীদের সঙ্গেও থাকতে বলেছেন। জীবনের সর্বক্ষেত্রে আমাদের সততা রক্ষা করে চলা উচিত। সততার মাধ্যমেই মহানুভবতা ও উদারতার পরিচয় পাওয়া যায়। বুখারী শরীফের হাদিসে আছে, তোমাদের মধ্যে যে স্বভাব চরিত্র ও সততায় উত্তম সে আমার নিকট সর্বাপেক্ষা প্রিয়। হাদিসে বর্ণিত আছে, আল্লাহর প্রতি বিশ্বাস, লোকের সঙ্গে সৎ আচরণ তথা সততার মাধ্যমেই একজন মুসলমানের প্রকৃত পরিচয় জানা যায়। সততা মুমিন জীবনের অমূল্য সম্পদ। আল্লাহ তাআলা মানুষকে জীবিকা অর্জনের জন্য হালাল উপার্জনের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিস্তারিত বর্ণনা করেছেন, কারণ হালাল সম্পদ উপার্জন এবং জীবিকা ইবাদত কবুলের পূর্ব শর্ত। দুনিয়াতে যেহেতু জীবনযাপনে সম্পদের প্রয়োজন রয়েছে, তাই আল্লাহর বিধান মেনে বৈধভাবে আয় উপার্জন করতে হবে। একথা মনে রাখতে হবে যে বৈধভাবে সম্পদ উপার্জন মুমিন মুসলমানের একটি প্রশংসনীয় কাজ। সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মানবমণ্ডলী, পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু সামগ্রী ভক্ষণ করো আর শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন। একথা মনে রাখতে হবে যে বৈধভাবে সম্পদ উপার্জন মুমিন মুসলমানের একটি প্রশংসনীয় কাজ। হালাল উপায়ে সম্পদ অর্জনে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে কোরআনুল কারিমের আয়াতের ভিতরে বর্ণনা করেছেন। পৃথিবীতে যত নবী রাসূলগণের আগমন ঘটেছে তাদের সবাই নিজ হাতে উপার্জন করেই জীবিকা নির্বাহ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজ হাতে উপার্জিত খাবারই হচ্ছে সর্বোৎকৃষ্ট। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জিত রিজিকই গ্রহণ করতেন। বুখারী শরীফ। অন্যায় ও অবৈধ পন্থায় উপার্জনকে আল্লাহ ও তার রাসূল হারাম বা নিষিদ্ধ ঘোষণা করেছেন, কেননা অন্যায় পন্থা অবলম্বন করে উপার্জনে মানুষের সারা জীবনের ভালো কাজগুলো বরবাদ হয়ে যায়। অন্যায় পথে অবৈধভাবে উপার্জনকারীকে আল্লাহ তাআলা তার রহমত, বরকত ও মাগফিরাত থেকে বঞ্চিত করেন। তাদের আখিরাতের জীবন ধ্বংসে পর্যবসিত হয়। এমনকি হারাম উপার্জন ভক্ষণে মানুষের কোনো আমল ইবাদতও কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে সাআদ, পবিত্র খাবার গ্রহণ করো, তবে তোমার দোয়া কবুল হবে। সেই সত্তার কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ। বান্দা যখন তার মুখে হারাম উপায়ে উপার্জিত কোনো খাবার গ্রহণ করে, আল্লাহ 40 দিন তার কোনো আমল কবুল করেন না। আর যে ব্যক্তি অবৈধ সম্পদ আর হারাম উপার্জিত অর্থে বেড়ে ওঠে, তার জন্য জাহান্নামের আগুনই উত্তম। শুধু তাই নয়, অবৈধ জীবিকা দ্বারা যেমন ইবাদত কবুল হবে না, তেমনি অবৈধ সম্পদ যাবতীয় অন্যায় পথে উপার্জিত সম্পদের দান, অনুদান ও আল্লাহর দরবারে কবুল হবে না। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্রতা ছাড়া নামাজ আর চুরিও আত্মসাতের সম্পদের সদকা কবুল হয় না। মুসলিম শরীফ, মুসলিম উম্মার উচিত আয় উপার্জনের ক্ষেত্রে সাবধান হওয়া। সর্বোপরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অমর কালজয়ী হাদিসটি সবসময় স্মরণ রাখা উচিত, আর তা হল, পৃথিবীর কোন প্রাণী তার রিজিক শেষ হওয়ার পূর্বে মারা যাবে না। সুতরাং আল্লাহকে ভয় করো এবং উপার্জনের ক্ষেত্রে সৎ পথ অবলম্বন করো। তাকদীরে লেখা রিজিক আসতে বিলম্ব হলেও অসৎ পথে উপার্জন করো না। আল্লাহর আনুগত্যের মাধ্যমেই আল্লাহর কাছে হালাল জীবিক পাওয়া সম্ভব। মিশকাত শরীফ, আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে তার বিধান পালনের পাশাপাশি হালাল রিজিক উপার্জনের প্রশংসনীয় গুণের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।
5: সর্বশেষ শুরু করছি শ্রোতাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান পর্ব। আজ শ্রোতাদের পাঠানো প্রশ্নের উত্তর প্রদান করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ। প্রথম প্রশ্নটি করেছেন ভাই নাজমুল হাসান পাইকগাছা খুলনা থেকে। বাথরুম যৌথ অজুখানায় অজু করার সময় দোয়া পাঠ করা যাবে কিনা? দোয়া পড়লে কিভাবে পড়বে?
6: ভাই নাজমুল হাসান, বাথরুম যৌথ অজুখানায় অজু করলে অজুর দোয়া শব্দ করে পড়া অথবা অন্য কোনো জিকির করা জায়েজ নাই। বাথরুমে দোয়া পড়লে বা জিকির করলে আল্লাহ তাআলার নামের অবমাননা হয়। তবে মনে মনে দোয়া পড়া বা বিসমিল্লাহ বলা যাবে, এতে অজুর সুন্নাত আদায় হবে এবং নেকিও পাওয়া যাবে। অবশ্য বাথরুম ও অজুখানা যদি ভিন্ন হয়, মাঝখানে বড় পর্দা বা গ্লাস দেওয়া থাকে, অজু করার স্থান, ফ্লোর ও দেয়াল পবিত্র হয় এবং দুর্গন্ধমুক্ত হয়, সেক্ষেত্রে কোনো কোনো আলিম দোয়া পড়ার অবকাশ আছে বলে মত দিয়েছেন। তবে এই ক্ষেত্রে এটাও করা যায় যে অজু করার দোয়া বিসমিল্লাহি ওয়াল

0: শাহাদাত বাথরুম থেকে বের হয়ে পড়া।
1: এবার প্রশ্ন করেছেন ভাই আবু বকর সিদ্দিক দীঘলিয়া খুলনা থেকে। আমার বয়স 80 বছর। আমার কোমর ও হাঁটুতে প্রচন্ড ব্যথা হওয়ার কারণে আমি ডাক্তারের পরামর্শে বর্তমানে চেয়ারে বসে নামাজ পড়ি, কিন্তু চেয়ারে নামাজ পড়ার কারণে কপাল মাটিতে লাগে না। বিধায় মনে খুব কষ্ট যে আল্লাহ তাআলাকে সিজদা করতে পারছি না। আমার এভাবে নামাজ পড়ার দ্বারা নামাজ আদায় হবে কি?
0: প্রশ্নের বর্ণনা অনুযায়ী শারীরিক দুর্বলতা, হাঁটু কোমরের ব্যথার কারণে যদি আপনি দাঁড়ানো থেকে স্বাভাবিক নিয়মে রুকু করতে এবং সমতলে সিজদা করতে সক্ষম না হন, অথবা তা করা বেশ কষ্টসাধ্য হয়, আর আপনার অসুস্থতাও এমন পর্যায়ের হয় যে শুরু থেকে সমতলে বসেও নামাজ আদায় করা কষ্টকর হয়, তাহলে এই অবস্থায় আপনার জন্য চেয়ারে বসে ইশারায় রুকু সিজদা করে নামাজ আদায় করা জায়েজ আছে। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হল, আপনি যদি দাঁড়িয়ে নামাজ শুরু করতে সক্ষম হন এবং নামাজ অবস্থায় দাঁড়ানো থেকে রুকু সিজদার জন্য চেয়ারে বসতে অসুবিধা না হয়, তাহলে বিশুদ্ধ মতানুযায়ী নামাজের কিয়াম আপনাকে দাঁড়িয়েই আদায় করতে হবে। অতঃপর রুকু সিজদা এবং বৈঠক চেয়ারে বসে আদায় করবেন। ইশারায় সিজদা করার ক্ষেত্রে সামনে টেবিল, কাঠ, বালিশ ইত্যাদি উঁচু বস্তু রাখবেন না, কেননা সিজদার জন্য সামনে টেবিল বা উঁচু বস্তু রাখতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিষেধ করেছেন। আর অসুস্থতার কারণে জমিনে সিজদা করতে না পারার যে আক্ষেপের কথা আপনি উল্লেখ করেছেন, একজন মুমিনের এই আক্ষেপ থাকাই স্বাভাবিক। আল্লাহ তাআলার জন্য সিজদায় মাটিতে লুটিয়ে পড়া একজন মুমিনের পরম পাওয়া ও সৌভাগ্যের বিষয়। তবে এটাও ঠিক যে সুস্থতা অসুস্থতা আল্লাহ তাআলারই দান। অসুস্থ অবস্থার ইবাদত বন্দেগী, রুকু সিজদা আল্লাহ তাআলার নিকট সুস্থ অবস্থার মতোই গ্রহণযোগ্য ও প্রিয়। হাদিসে এসেছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যখন অসুস্থ হয় বা সফরে বের হয়, তখন মুকিম ও সুস্থ অবস্থায় সে যা আমল করত ওই সওয়াবই তার জন্য লেখা হয়। সহিহ বুখারী। তবে প্রশ্ন হল, এভাবে নামাজের ক্ষেত্রে চেয়ারের পায়া কোথায় রাখবে? চেয়ারে বসে নামাজ আদায়কারী যদি পুরো নামাজই বসে আদায় করে, তাহলে কাতারে দাঁড়ানো ব্যক্তিদের পা বরাবর চেয়ারের পিছনের পায়া রেখে বসে নামাজ আদায় করবে। যদি কেউ দাঁড়াতে সক্ষম হয় এবং রুকু সেজদা বসে আদায় করে, তাহলে তিনি কাতারে থাকা মুসল্লি বরাবর দাঁড়িয়ে চেয়ার একটু পিছনে দিয়ে নামাজ আদায় করবেন। তবে যদি এতে পিছনের কাতারে সমস্যা হয়, তাহলে প্রথম অবস্থায় নামাজ পড়বেন। এক্ষেত্রে চেয়ারে নামাজ আদায়কারী কাতারের এক কোণে নামাজ আদায় করবে। প্রকাশ থাকে যে বর্তমানে সামান্য অসুস্থতা, দুর্বলতা, হালকা ব্যথা বেদনার অজুহাতে চেয়ারে বসে নামাজ আদায়ের প্রবণতা অনেকের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। ফলে অধিকাংশ মানুষ হক্কানি আলেমদের থেকে মাসআলা না জানার কারণে তাদের নামাজ আদায় হচ্ছে না। এক্ষেত্রে ওলামায়ে কেরাম থেকে মাসআলা জেনে চেয়ারে নামাজ আদায় করা উচিত।
1: এবার প্রশ্ন করেছেন ভাই মুরসালিন দৌলতপুর খুলনা থেকে। যদি কোনো ব্যক্তি ইমামকে রুকু অবস্থায় পায়, অতঃপর সে ওই রাকাতে শরিক হওয়ার জন্য দ্রুত রুকু করে, এমত অবস্থায় ইমাম সাহেব রুকু থেকে উঠে যান, তাহলে এ রাকাত তার পাওয়া বলে গণ্য হবে কি?
0: ভাই মুরসালিন, কোনো ব্যক্তি নামাজে রুকুতে যাওয়ার জন্য ঝোকার সময় যদি ইমাম সাহেব রুকু থেকে উঠে যান, তবে দেখতে হবে মুক্তাদি রুকুতে পৌঁছানোর আগে ইমাম রুকু থেকে মাথা তুলেছেন কি না। এক্ষেত্রে রাকাত পাওয়ার নিয়ম ও করণীয় হল, যদি ইমাম রুকু থেকে উঠার আগে মুক্তাদির হাত হাঁটু পর্যন্ত পৌঁছে যায় বা সে রুকুতে শরিক হতে পারে, তবে ওই রাকাত পাওয়া গেছে বলে গণ্য হবে। এমত অবস্থায় আলাদা করে আর কোনো রাকাত পরবর্তীতে পড়তে হবে না। যদি মুক্তাদি সম্পূর্ণ রুকুতে যাওয়ার আগেই ইমাম রুকু থেকে মাথা তুলে সোজা হয়ে দাঁড়িয়ে যান, তবে ওই রাকাত পাওয়া যায়নি বলে ধরে নেওয়া হবে। এমত অবস্থায় ইমামের সাথে সেজদায় শরিক হয়ে যেতে হবে। ইমাম সাহেব সালাম ফিরানোর পর ছুটে যাওয়া রাকাতটি একা একা দাঁড়িয়ে আদায় করে নিতে হবে। অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি ইমামকে বৈঠক অবস্থায় পায় এবং সেও বৈঠক করার জন্য বসে পড়ে, এমত অবস্থায় ইমাম সাহেব তৃতীয় রাকাতের জন্য উঠে যান বা শেষ রাকাতে সালাম ফিরিয়ে দেন, তাহলে ওই ব্যক্তির তৃতীয় রাকাতে ইমামের সাথে উঠে যাওয়া বা ইমাম সাহেবের সালাম ফিরানোর পর সঙ্গে সঙ্গে উঠে অবশিষ্ট নামাজ আদায় করার সুযোগ নাই, বরং সে বৈঠকে বসে তাশাহুদ পূর্ণ করে উঠবে। কারণ নামাজের বৈঠকে তাশাহুদ পড়া ওয়াজিব, আর ইচ্ছাকৃত ওয়াজিব ছুটে যাওয়ার দ্বারা নামাজ হয় না। ভুলে ওয়াজিব ছুটে যাওয়ার দ্বারা সাজদায় সাহু ওয়াজিব হয়। বিষয়টি অতীব

0: গুরুত্বপূর্ণ।
1: এবার প্রশ্ন করেছেন বোন আয়েশা খাতুন তেরোখাদা খুলনা থেকে, আমাদের মসজিদের জন্য ওয়াকফকৃত জমি প্রায় 20 কাঠা, এদিকে আমাদের এলাকায় একটা হেফজখানা ও কওমি মাদ্রাসার খুব প্রয়োজন। এখন এলাকার লোকেরা মসজিদের জমিতে মাদ্রাসা করতে চায়, এক্ষেত্রে শরিয়াতের বিধান কি? মসজিদের জমিতে মাদ্রাসা করা যাবে কি?
0: আপনাদের এলাকায় হেফজখানা ও কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার প্রয়োজন হলে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদেরকে অগ্রসর হতে হবে। এজন্য যৌথ উদ্যোগে পৃথক জায়গা রেজিস্ট্রি করে তাতে মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে। হ্যাঁ, মসজিদের ওই পুরো জমি মসজিদের কাজে যদি না লাগে তাহলে সেখানে মসজিদের অধীনে কোরআনি তালিমের জন্য পৃথক ব্যবস্থা করা জায়েজ আছে। জেনে রাখা দরকার যে কোরআন হাদিসের শিক্ষা, দ্বীনী শিক্ষার প্রচার প্রসার মসজিদের উদ্দেশ্যাবলীরই অন্তর্ভুক্ত। দ্বীনী তালিমের এ ধারা মসজিদে নববী থেকেই চলে আসছে, তাই মসজিদের খালি জায়গায় মসজিদের ব্যবস্থাপনায় কোরআন হাদিস ও দ্বীনী মৌলিক শিক্ষা প্রতিষ্ঠান গড়া জায়েজ আছে।
1: এবার প্রশ্ন করেছেন ভাই আব্দুল্লাহ সাইদ রূপসা খুলনা থেকে, আসর নামাজের পর থেকে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত যে সময় থাকে ওই সময় কি কোনো নামাজ পড়া যাবে?
0: ভাই আব্দুল্লাহ সাইদ, আসর নামাজ আদায়ের পর থেকে মাগরিবের রক্ত আসা পর্যন্ত সব ধরনের নফল নামাজ পড়া নিষেধ। তবে আসর নামাজের পর সূর্য হলুদ বর্ণ ধারণ করার আগ পর্যন্ত, অর্থাৎ সূর্যাস্তের 10 বা 12 মিনিট পূর্ব পর্যন্ত ফরজ ও ওয়াজিব নামাজের কাজা, তিলাওয়াতের সিজদা, জানাজার নামাজ পড়া জায়েজ আছে। আর সূর্য হলুদ বর্ণ ধারণ করার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত ওই দিনের আসর নামাজ ব্যতীত অন্য কোনো নামাজ পড়া জায়েজ নাই। হাদিসে এসেছে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিন সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ পড়তে ও মৃত ব্যক্তির জানাজা আদায় করতে নিষেধ করেছেন। সূর্য উদিত হওয়ার সময় যতক্ষণ না উপরে উঠে যায়, মধ্য দুপুরে যতক্ষণ না সূর্য মধ্যাকাশ থেকে ঢলে পড়ে, সূর্য অস্ত যাওয়ার উপক্রম হওয়ার সময় যতক্ষণ না পূর্ণ অস্ত যায়।
1: সর্বশেষ প্রশ্ন করেছেন ভাই কাজী সানাউল্লাহ দৌলতপুর খুলনা থেকে, আমার জানা আছে হজের জন্য টাকা জমা রাখলে সেই টাকারও জাকাত দিতে হয়। প্রশ্ন হলো, যে টাকা এজেন্সিকে হজ বাবদ আদায় করে দেওয়া হয় সেই টাকারও কি জাকাত আদায় করতে হবে?
0: হজ এজেন্সিকে হজের খরচ ও ফি বাবদ যে টাকা পরিশোধ করে দেওয়া হয়েছে সেই টাকার জাকাত হজকারী আদায় করবে না, সে তা পরিশোধ করে দেওয়ার পর ওই টাকার মালিক এজেন্সি হয়ে যায়। অতএব এরপর ওই টাকা জমাকারীর মালিকানায় না থাকায় এর জাকাত তার উপর আসবে না। তবে যদি কেউ ভবিষ্যতে হজে যাওয়ার নিয়তে নিজের কাছেই টাকা জমা রাখে এবং তা নিসাব পরিমাণও হয় এবং 1 বছরও পূর্ণ হয়ে যায়, তাহলে তাকে সেক্ষেত্রে ওই টাকার জাকাত আদায় করতে হবে।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের যে কোনো প্রশ্ন ও শরিয়াতের যে কোনো বিষয়ের সমাধান জানার জন্য আমাদের নিকট চিঠি লিখতে পারেন। চিঠি লেখার ঠিকানা প্রযোজক সিরাতুল মুস্তাকিম, সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান প্রযত্নে, পরিচালক বাংলাদেশ বেতার খুলনা। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: এতক্ষণ সাপ্তাহিক ধর্ম বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম শুনলেন। পরিচালনা করেছেন মুফতি ইলিয়াস হোসেন, সম্পাদনা শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শহীদুল ইসলাম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন বিকেল 4টের বাংলা খবর, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ঝর্ণা আলমগীর। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী কবি হাজ্জাজ বলেছেন, 2034 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে দ্বিগুণ করার লক্ষ্য অর্জনে তরুণদের দক্ষ, কর্মক্ষম ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। আজ রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে যথাযথ দক্ষতায় গড়ে তুলতে পারলে তারা জাতীয় অর্থনীতির জন্য বড় সম্পদ হয়ে উঠবে। এ সময় শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি প্রদান না করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মমুখী শিক্ষা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং বিদেশি ভাষায় দক্ষতা সহ উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, যত বাধাই আসুক, ফুটপাত দখলমুক্ত করে বৃক্ষরোপণ ও সৌন্দর্য বৃদ্ধির জন্য দেয়ালে গ্রাফিতি অঙ্কনের কাজ চলমান থাকবে। আজ সকালে মিরপুর 10 থেকে শেওড়াপাড়া পর্যন্ত মেট্রো রেলের পিলারে জুলাই গ্রাফিতি অঙ্কন কার্যক্রমের উদ্বোধনের আগে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। জুলাই আন্দোলন এবং গণতন্ত্রের ধারায় যারা প্রাণ দিয়েছেন তাদের সবাইকে পর্যায়ক্রমে গ্রাফিতিতে তুলে ধরা হবে উল্লেখ করে প্রশাসক বলেন, বর্তমান সরকার জনগণের সরকার, জনগণ যা চাইবে সিটি কর্পোরেশন তাই করবে। ফুটপাত দখলে রাখতে ব্যবসায়ীদের দিয়ে কোনো মহল, তালবাহানা ও নতুন করে ষড়যন্ত্র করলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় সিটির উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করারও অঙ্গীকার করেন ঢাকা উত্তরের প্রশাসক। থাইরয়েড রোগ প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ ও আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম আন্তর্জাতিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ গুরুত্বারোপ করেন। চিফ হুইপ বলেন, মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা। এই উপলক্ষে ডাক অধিদপ্তর সারা দেশে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উদযাপন উপলক্ষে আজ রাজধানীর আঙ্গারগাঁওয়ে ডাকভবনে ডাক অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এদিকে বিশ্ব ডাক দিবসের কর্মসূচির অংশ হিসেবে আজ এবং আগামীকাল ডাক বিভাগের সকল পর্যায়ের কার্যালয়, সঞ্চয়, ব্যাংক কার্যক্রম ব্যতীত সাধারণ ডাকসেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি আজ থেকে 15 অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ডাক সেবা সপ্তাহ পালিত হচ্ছে। এ সময় দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ফিলাটেক প্রদর্শনী ও ডাকসেবা বিষয়ক মেলার আয়োজন করা হচ্ছে। ডাক বিভাগ জানায়, আধুনিক প্রযুক্তি ও বিস্তৃত নেটওয়ার্ককে কাজে লাগিয়ে জনগণের দোরগোড়ায় দ্রুত, সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও বহুমুখী সেবা পৌঁছে দেওয়াই এসব কর্মসূচির মূল লক্ষ্য। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণ গণনা মহালয়া আগামীকাল। এর মধ্য দিয়েই শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মের বিশ্বাস মতে এই দিনে দেবী দুর্গা কৈলাসের নিজ আবাস থেকে মর্ত্যলোকে তার প্রিয় পিত্রালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই উপলক্ষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেবী দুর্গার আরাধনার পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীরা এদিন পূজা ও ব্রাহ্মণদের বস্ত্রদানের মাধ্যমে তাদের পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করবেন। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে 36.16 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্যে একথা জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর BPM-6 পদ্ধতিতে হিসাব করা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ 31.35 বিলিয়ন ডলার। এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকার কর্মী নাভানেথেম নাভি পিল্লাই। শান্তি এবং আন্তর্জাতিক আইন প্রচারে প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়। আজ নরওয়েজিয়ান নোবেল কমিটি এই পুরস্কার ঘোষণা করে। খেলা খবর ক্রিকেট। আজ সংযুক্ত আরব আমিরাতে একমাত্র টেস্ট ম্যাচে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে 2 উইকেটে 202 রান করেছে। এদিকে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দলকে স্বাগতিক অস্ট্রেলিয়া নারী দল 7 উইকেটে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ 49 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 166 রান করে। জবাবে অস্ট্রেলিয়া 25 ওভার 4 বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজনডালিতে এবারে আপনাদের জন্য রয়েছে ছায়াছন্দ, ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে আপনাদেরকে শোনাব বারী সিদ্দিকের কণ্ঠে শ্রাবণ মেঘের দিন ছায়াছবি থেকে, খুব চমৎকার একটি গান।

0: প্রিয় শ্রোতা, জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 8ই অক্টোবর হতে 29শে অক্টোবর 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 22 দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম নির্ধারণ করেছে। এ সময়ে সারা দেশে ইলিশ মাছ পরিবহন, মজুতকরণ, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, ঢাকা, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার নদনদী ও মোহনাই ইলিশ সহ সকল প্রকার মৎস্য আহরণ এবং গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, জাঁপাই নবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, কুড়িগ্রাম, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, কুষ্টিয়া, নড়াইল এবং জামালপুর জেলার নদ নদীতে ইলিশ মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন ছায়াছবির গানের অনুষ্ঠানে। এবার আপনাদেরকে শোনাবো এসআই টুটুলের কণ্ঠে ভালোবাসার লাল গোলাপ ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছন্দ। এবারে আপনাদেরকে শোনাব টাকার চেয়ে প্রেম বড় এই ছায়াছবি থেকে। কণ্ঠ দিয়েছেন যুগলে রুনা লায়লা ও সাইমন।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছন্দ, ছায়াছবির গান। এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ। বন্ধুরা, হামদ ও আসরের নামাজের আজান ও দোয়ার পর আমরা আবারও ফিরব ছায়াছন্দের বাকি অংশে। শুনবেন এখন হামদ, পরিবেশনায় রফিকুল আলম, কথা সাজিয়েছেন মাসুদ করিম।

শুনলেন আল্লাহ পাকের শানে হামদ। আল্লাহ তাআলার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্য পন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কুরআন, বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন খুলনা ও খুলনা পার্শ্ববর্তী সময় অনুযায়ী আসরের নামাজের আজান ও দোয়া।

0: محمدا الوسيلة والفضيلة، وبعثه مقاما محمودا الذي وعدته، إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করিতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। আল হাদিস।

এতক্ষণ শুনলেন আল্লাহ পাকের শানে হামদ। শ্রোতা বন্ধুরা, বলেছিলাম আবারও ফিরব ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াছন্দে। এবারে আপনাদেরকে শোনাব এন্ড্রু কিশোরের কণ্ঠে টিপ টিপ বৃষ্টি ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন ছায়াছবির গান ছায়াছন্দ, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক গানের অনুষ্ঠান চিরায়ত বাংলা। প্রথমে আপনাদেরকে শোনাব খুলনা অঞ্চলের আঞ্চলিক গান শিল্পী অনিল কুমার দেব।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক গানের অনুষ্ঠান চিরায়ত বাংলা। এবার আপনাদেরকে শোনাব রাজশাহী অঞ্চলের আঞ্চলিক গান, শিল্পী গোলাম মুর্শিদ ও তার সঙ্গীরা।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন চিরায়ত বাংলা, দেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক গানের অনুষ্ঠান, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন বিকেল ৫টার ইংরেজি খবর, এবং তারপর শুনবেন বাণিজ্যিক সংবাদ বাংলায়, এবং পরবর্তী অনুষ্ঠানমালা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Betar, the news read by Sanjida Kayum. State Minister for Primary and Mass Education Bobby Hajjaj has said to achieve the goal of doubling Bangladesh's economy by 2034, young people must be developed as skilled, capable and internationally market-ready human resources. He made the remarks while speaking as the chief guest at a program held at the University of Liberal Arts, Bangladesh, in the capital today. The State Minister mentioned that merely obtaining an institutional degree is not enough. Students must acquire English communication skill, technological knowledge and the ability to solve problems in real workplaces. A student must be prepared in such a way that they can apply the knowledge gained in the real life and face the challenges of the workplace, State Minister added. Highlighting the efficiency in English language skills, he said that there are still major challenges in teaching and learning English in Bangladesh's education system. Dhaka North City Corporation DNCC Administrator Muhammad Shafiqul Islam has said the ongoing eviction drive to free footpaths from illegal occupation will continue overcoming all the barriers. He said this while launching a campaign titled Let's Remark July Graffiti. To repaint graffiti commemorating the July uprising on metro rail pillars in Mirpur today. Shafiqul Islam said the next step was to replace the posters with July graffiti to honor those who sacrificed their lives and contributed to the country's history. At the time, he invited all residents of the city to take part in the initiative and said it will never be politicized. The World Post Day 2026 is being observed in the country as elsewhere in the world today. The theme of this year is Integrated Postal Network, Limitless Possibilities. The Department of Posts has undertaken various week-long programs across the country marking the day. A discussion was organized today at the Postal Building in Agargaon in the capital by the Department of Posts, meanwhile, as part of the World Post Day 2026 program. Regular postal services, excluding savings bank operations, are being provided today and tomorrow at the office of the Postal Department at all levels. Alongside this, Postal Services Week is being observed across the country from today till 15 October. To mark Postal Service Week, a special letter festival has been organized at Cox's Bazar Sea Beach. Besides letter festivals, philatelic exhibitions and postal services fairs have been organized at various universities across the country. Meanwhile, World Egg Day 2026 is being observed in country as elsewhere across the globe today to raise awareness about the nutritional benefit of eggs. The theme of the day is protein that powers the protects. Marking the day, the Department of Livestock Services and Bangladesh Poultry Industry Central Council have jointly undertaken initiatives to raise awareness about the nutritional value of eggs. The countdown for Durga Puja, the largest religious festival of the country's Hindu community, will begin with celebration of Mahalaya across the country tomorrow. Mahalaya marks the ending of Pitrupakho and beginning of Devi Pakho. The Hindus will remember the pay homage to their late ancestors by performing puja and offering robes to Brahmans. Various religious and cultural ceremonies will be organized at temples, including the capital Dhaka, marking Mahalaya that heralds an advent of goddess Durga. The Dakshineshwari National Temple will host a series of cultural and religious programs in the dawn of the day. Meanwhile, the government extended the Durga Puja holiday to 3 days in executive order in response to long-standing demands from the Hindu community. Bangladesh's gross foreign exchange reserve has risen to $36.16 billion. Bangladesh Bank informed this, releasing a latest data. A data said reserves calculated under the IMF's BPM6 methodology stood at $31.35 billion. Navanitham Navi Pillai has been announced as the winner of the Nobel Peace Prize 2026. She has owned the prize on her efforts to promote peace and international law. The Norwegian Nobel Committee announced this award today. Navi Pillai started off as a lawyer in South Africa, confronting deep discrimination. Cricket and Bangladesh were 226 for 5 wickets against Afghanistan in the lone test match in the United Arab Emirates when the reports last came in. Meanwhile, the host Australian women team defeated the Bangladesh women team by 7 wickets in the first match of the 3-match ODI series at Brisbane in Australia today. Batting first, Bangladesh was all out for 166 runs, sparing 2 balls in reply. Australia reached the victory target, scoring 168 for 3 in 25 overs, 4 balls. Finally, weather and forecast valley till 1 tonight says there are chances of rain or thundershowers with temporary west-northwesterly gust or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rongpur, Bogura, Tangail, Mamensingh, Dhaka, Furitpur, Kumilla and Sylhet. River poles in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Bitar. বাণিজ্যিক সংবাদ পড়ছি এস এম খায়রুল আলম। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নিউ মোরিং টার্মিনাল পরিচালনা চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা করা সম্পূর্ণ অমূলক ও ভিত্তিহীন। তিনি বলেন, এ চুক্তির কারণে বন্দরে কোনো কর্মী চাকরি হারাবেন না, বরং বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কর্মীদের পারিশ্রমিকও বাড়বে। আজ সিলেট সিটি কর্পোরেশনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, নিউ মোরিং টার্মিনাল পরিচালনা চুক্তির ফলে বন্দরের কার্যক্রমে সক্ষমতা বাড়বে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান পুনরুদ্ধারে কাজ করা হবে। সিলেট বিমানবন্দরে দ্রুততম সময়ের মধ্যে প্যাকিং হাউস বাস্তবায়নের কথা জানিয়ে মন্ত্রী বলেন, এটি চালু হলে সিলেট থেকে শাকসবজি রপ্তানির নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে 36.16 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য একথা জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর BPM 6 পদ্ধতিতে হিসাব করা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ 31.35 বিলিয়ন ডলার। বর্তমান সরকারের গত মাস পর্যন্ত মোট 4,32,786 জন কর্মীকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। এর মধ্যে নারী কর্মী 36,590 জন। গতকাল জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে তথ্য জানানো হয়। বৈঠকে বলা হয়, একই সময় দেশে 24.75 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, যা আগের বছর একই সময়ের তুলনায় প্রায় 2.80 বিলিয়ন মার্কিন ডলার বেশি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বাইরা। এর ফলে আগামী ডিসেম্বরের শেষ নাগাদ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে এই ইউনিট থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। বাইরার চেয়ারম্যান মাহমুদুল হাসান বাংলাদেশ সংবাদ সংস্থাকে বলেন, কারিগরি জটিলতার কারণে এই অনুমোদন প্রক্রিয়াটি আটকে ছিল। দেশে চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে রপ্তানি খাত থেকে আয় হয়েছে 1,309,41,30,000 মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় 6.34% বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক থেকে এ অর্থবছরের প্রথম 3 মাসে আয় হয়েছে 1,057,85,000 ডলার, যা গত বছর একই সময়ের চেয়ে 6.10% বেশি। এ সময় তৈরি পোশাক ছাড়াও চামড়া, চামড়াজাত, পাট ও পাটজাত, হালকা প্রকৌশল, গৃহসজ্জার বস্ত্রপণ্য, ওষুধ রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত বিসিক ভবনের নিচতলায় 5-দিনব্যাপী বিসিক শরৎমেলা 2026 চলছে। দেশীয় ক্ষুদ্র কুটির ও হস্তশিল্পের প্রচার এবং উদ্যোক্তাদের উৎসাহিত করতে আয়োজিত এ মেলার আজ তৃতীয় দিন। আজ সাপ্তাহিক ছুটির দিন থাকায় বিপুল সংখ্যক ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে রয়েছে মেলা প্রাঙ্গণ। মেলায় একই ছাদের নিচে মোট 60টি স্টলে উদ্যোক্তারা তাদের নান্দনিক ও সৃজনশীল পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন। আগামী রোববার পর্যন্ত মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। ঢাকার বৈদেশিক মুদ্রা বাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রা বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.50 টাকা, ক্রয় 122.50 টাকা, ইউরো বিক্রয় 139.77 টাকা, করে 137.23 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 96.99 টাকা, করে 95.20 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.99 টাকা, করে 95.20 টাকা। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে সাড়ে ছটায়।
0: বাংলাদেশ বেতার ঢাকা।

এতক্ষণ শুনলেন ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় এস এম রফিকুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মারুফা তানজিনা নসিন, বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আসার,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার, দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ও আলাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছো। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগত ভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পাঁচ মিশালি গান। প্রথম শোনাব দেশের গান, গানটির শিল্পী রাকিবা ইসলাম ঐশী, গীতিকার গোলাম সরওয়ার শলক, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: আপনারা শুনছেন পাঁচমিশালি গান। শ্রোতা বন্ধুরা,
1: বাংলাদেশ বেতার খুলনা, আপনারা শুনছেন ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান যা রিলে করে শোনানো হচ্ছে। এর বাকি অংশ শুনতে পারবেন নাতে রসুল ও মাগরিবের নামাজের আজান ও দোয়ার পরে। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন হামদ মাহমুদুন নবীর কণ্ঠে।

পরকাল সর্বশক্তিমান তুমি ইহকাল তুমি পরকাল।

পরকাল সর্বশক্তিমান, তুমি ইহকাল তুমি পরকাল।

0: এতক্ষণ আল্লাহ পাকের শানে হাম শুনলেন মাহমুদুর নবীর কণ্ঠে।
1: আল্লাহ তাআলার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন, বাংলাদেশ বেতার, খুলনা। খুলনা এবং খুলনার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: تخلف الميعاد
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। যে ব্যক্তি আগে সালাম প্রদান করে সে অহংকার হতে মুক্ত। মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফা করে, তখন উভয়ের গুনাহ এমনভাবে ঝরে পড়ে যেমন গাছ হতে পাতা ঝরে পড়ে। আল হাদিস।
3: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠানের বাকি অংশ। সবুজ প্রান্তর

0: বন্ধুরা শুনছেন আপনাদের প্রিয় আয়োজন বিশ্ববীণা। কমেন্ট পড়ছিলাম বন্ধুদের, নকুল কুমার বিশ্বাসকে দেখতে পাচ্ছি, সিদ্ধার্থ কুমার বিশ্বাস এবং উন্নতি কুমার বিশ্বাস, মিলন কুমার মণ্ডল, নুপুর মণ্ডলকে সঙ্গে নিয়ে যুক্ত আছেন বগাজন বাজার ভালুকা সদর ময়মনসিংহ থেকে।
1: আমাদের সঙ্গে আছেন আমাদের বন্ধু শ্রী গোপীনাথ পাল, নমস্কার জানিয়েছেন। দাদা ও দিদি কেমন আছেন সবাই? আমরা ভালো আছি বন্ধু। নাসির হোসেন দেওয়ানগঞ্জ জামালপুর থেকে আছেন, আরবি ভাষার গান শুনতে চেয়েছেন, আমরা আগামী কোন আয়োজনে শুনে দিব। মোহাম্মদ সোহাগ আছেন রসুলপুর মধ্যপাড়া বাবুখালী মাগুরা থেকে। প্রিয় বিশ্ববীণা, আই লাভ ইউ।
0: বন্ধুদের লেখাগুলো পড়ে ফেলেছি। মোহাম্মদ সমীরউদ্দিন আছেন, মোহাম্মদ মুজাহিদ মানিক, মোহাম্মদ মাহিম ইসলাম পোলতাডাঙ্গা আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছেন, লিখেছেন শুনছি থাকবো পুরোটা আয়োজন জুড়ে, একদম ধন্যবাদ অনেক। রানুবেলাকে দেখতে পাচ্ছি, বন্ধু যুক্ত হয়েছেন ভালুকা সদর ময়মনসিংহ থেকে। জাহিদুল ইসলাম, জাহিদ, কিয়া, সাব্বির, মিম, ফয়সাল, নিপা, খাদিজা, বাহ অনেক মানুষ একসাথে। বিলপালসা, কাজীপাড়া, রানীনগর, নওগাঁ থেকে যুক্ত আছেন। বন্ধু হিন্দি গান শুনতে চেয়েছেন, লিখেছেন অনেক ব্যস্ততার মধ্যেও শুনছি, অনেক ভালোবাসা। আব্দুল হান্নান রানাকে দেখতে পাচ্ছি, হোসনা আক্তার সুচি সাথে আছেন এবং আব্দুল হান্নান রানাও আছেন সঙ্গে, টান খামা মঠ খোলা পাকুন্দিয়া কিশোরগঞ্জ থেকে সাথে আছেন।
1: লাকি ইশরাত আমাদের আবারও লিখেছেন মনোহরদী নরসিংদী থেকে।
0: পান্টিবাজার কুমারখালী কুষ্টিয়া থেকে আছেন টেকনিশিয়ান প্রবীর কুমার। অর্জুন শীলকে দেখতে পাচ্ছি, সঙ্গে আছেন পূজারানী শীল, ঋতু, পন্না রয়, কাজল মেম্বার, মুক্তারবাগ, মুক্তা ইসলাম এবং মোহাম্মদ সোহাগ ব্যাপারী, নাওভাঙা, জয়পুর, মতলব উত্তর, চাঁদপুর থেকে। সুমন আহমেদ আছে আমাদের সেই সুইট দুরন্ত বালক নেত্রকোনা থেকে। শাকিল খান আছেন সঙ্গে, বন্ধু যুক্ত হয়েছেন সীমা আক্তার, বোন সীমা আক্তারকে সাথে নিয়ে শিলদাহ বাড়ি একতা বেতার শ্রোতা ক্লাব গাবতলী বগুড়া থেকে। এরপর কে আছেন, মোবাইল টেকনিশিয়ান আবু বক্কারকে দেখতে পাচ্ছি বন্ধুর, কিন্তু আজকে মেইলও আমরা পড়েছি। আছেন নয়ন কুমার রায়, নয়ন কুমার রায়, লিটন কুমার রায়, অঞ্জলি রায় এবং মনন কুমার রায়, আপনারা সবাই যুক্ত হয়েছেন দেহলকান্দি ভেলুরপাড়া সোনাতলা বগুড়া থেকে। মোহাম্মদ মুজাহিদ মানিক, মাহিন ইসলাম পোলতাডাঙ্গা আলমডাঙ্গা থেকে যুক্ত হয়েছেন। মুসামত কেয়া, বিলপালসা, কাজীপাড়া, রানীনগর, নওগাঁ থেকে সঙ্গে আছেন। সঙ্গে আছেন জাকির হোসেন রাজু, আপনি আছেন চরগোবিন্দপুর জোনাইল বাজার বড়াইগ্রাম নাটোর থেকে। এস এম জসিমউদ্দিন ফকিরকে দেখতে পাচ্ছি, বন্ধু আছেন কিন্তু জোনাইল বাজার বড়াইগ্রাম নাটোর থেকে। আর কে আছেন, খাদিজা ইসলাম, তেবাড়িয়া, রানীনগর, নওগাঁ থেকে যুক্ত হয়েছেন, লিখেছেন আমি আপনাদের নতুন শ্রোতা, স্বাগতম আমাদের জগতে, আসবেন নিশ্চয়ই,
1: নিয়মিত লিখতে হবে। আর বন্ধুদের শোনাতে চাই এবারে ভোজপুরি ভাষার গান খেসারি লাল এবং কাজল রাঘওয়ানির কণ্ঠে। অনেকেই অনুরোধ করেছেন গানটি শুনতে। মোহাম্মদ আব্দুল ওহা প্রধান সম্রাট ও আমির প্রধান কুকিবাজিদ বড়িয়াহাট শিবগঞ্জ বগুড়া থেকে, মোহাম্মদ হেলাল খান সাপাহার নগদ নগা থেকে, আফরোজা সরকার সীমা সল্লাবাইদ মনোহরদী নরসিংদী থেকে, অর্জুন চন্দ্র শীল, পূজারানী শীল, ঋতু, পন্না রানী শীল, কাজল মেম্বার ও মুক্তারবাগ ফরিদগঞ্জ চাঁদপুর থেকে, তোফেল আহমেদ হানিফ সাধারণ সম্পাদক রাজধলা বেতার শ্রোতা ক্লাব পূর্বধলা নেত্রকোনা থেকে, মোহাম্মদ ইসমাইল হোসেন সহসভাপতি রেডিও শ্রোতা বন্ধন ক্লাব বাগমারা মোকামতলা বগুড়া থেকে।
0: বাহ, অনেক লোকজন
1: সত্যি। চলুন বন্ধুরা গানটি শুনে আসি।

0: প্রিয় শ্রোতা, শেষের দিকে চলে এসেছি আয়োজনের। আরো কিছু বন্ধুদের প্রাপ্তি স্বীকার করে ফেলি। যারা আমাদের সঙ্গে ফেসবুক কমেন্টসে ছিলেন, আতাউল্লাহ আতিককে দেখতে পাচ্ছি কাপাসিয়া গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে, অঞ্জলি রায় ঢাকা সেনানিবাস থেকে। এরপরে রূপকথার চাঁদ জান্নাতুন বিলপালসা কাজীপাড়া রানীনগর নওগাঁ থেকে, নাফিজা ইসলাম চর মনু রানীনগর নওগাঁ থেকে, মোহাম্মদ সমীরউদ্দিন আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে সঙ্গে আছেন, মোহাম্মদ কামাল উদ্দিনকে দেখতে পাচ্ছি, সোহাগী আক্তার শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত আছেন, হিরামন শেখ গোংরা চাপড়া নদিয়া থেকে আছেন, কর্ণশ্রুতী কামারখন সিরাজগঞ্জ থেকে আদিল হাসান খান আছেন। বন্ধু, আপনার পছন্দের গান কিন্তু শুনিয়েছি। লাকি ইশরাত আছেন মনোহরদিন নরসিংদী থেকে, মোহাম্মদ রতন ইসলাম আছেন খারনই পশ্চিমপাড়া নেত্রকোনা থেকে, মঞ্জুরুল ইসলাম মিন্টু উলিপুর কুড়িগ্রাম থেকে, আব্দুল ওহাব প্রধান সম্রাট চিঠির জন্য ধন্যবাদ জানিয়েছেন, অনেক ধন্যবাদ। আতাউর রহমান রঞ্জু আছেন আমাদের সঙ্গে, আলোকিত বেতার সভাপতি আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব রংপুর থেকে সঙ্গে আছেন। আচ্ছা বন্ধুরা, একদম শেষে চলে এসেছি, একদম শেষ গানটি শুনতে শুনতে বাড়ি চলে যাব।
1: আর বন্ধুদের শোনাবো মণিপুরী ভাষার গান, মণিপুরী নৃগোষ্ঠীর এই গানটি গেয়েছেন সুরমা চানু। আর ভালো থাকবেন সবাই, কথা হবে আগামী আয়োজনে।

0: এতক্ষণ শুনলেন শ্রোতাদের অনুরোধ ভিত্তিক বিভিন্ন ভাষার গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান বিশ্ববীণা।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 558 কিলোহার্জ এবং FM 88.8 মেগাহার্জে। এছাড়া অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা।
2: পরিক্রমা খুলনায় আয়োজিত অনুষ্ঠানের উপর ভিত্তি করে বেতার বিবরণী। গত 1 অক্টোবর 2026 খুলনা উপ আঞ্চলিক স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে 53তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় খুলনা জেলা স্কুল মাঠে। সমাপনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন মোহাম্মদ কামরুজ্জামান, উপপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল খুলনা।
3: বিভাগের জেলা স্কুলের এই মাঠে কিন্তু অনেক গুণী ক্রীড়াবিদের জন্ম হয়েছে এবং তোমরা তার যোগ্য উত্তরসূরি হিসেবে আমাদের পরবর্তী যে সমস্ত খেলাগুলো আছে এবং তারপরে জাতীয় পর্যায়ের যে খেলা হবে আমাদের, এই জাতীয় পর্যায়ে আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর অ্যাচিভমেন্ট আছে। খুলনা বিভাগের যে ঐতিহ্য সেটা তোমরা ধরে রাখবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছেন লার্নিং উইথ হ্যাপিনেস, খেলাধুলার সাথে আমাদেরকে সবসময় থাকতে হবে। এবার একটু ভিন্নতা আনা হয়েছে, ফুটবলটাকে আমাদের প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ হিসাবে এটা যাপন করা হবে এবং নতুন কুড়ি প্রতিযোগিতায় আমাদের শিক্ষকবৃন্দ এবং খুলনা বিভাগ বাংলাদেশের ভিতরে তৃতীয় স্থানে আছে। প্রথম হলো চট্টগ্রাম, ঢাকা এবং তারপরে খুলনা বিভাগ। প্রায় 2 লক্ষ স্টুডেন্ট এখানে রেজিস্ট্রেশন হয়েছে এবং ডিসি মহোদয়েরা কাজটি করেছেন, তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা খেলার ভিতরে নেতৃত্বের গুণাবলী ডেভেলপমেন্ট হবে, প্রতিযোগিতামূলক মনোভাব থাকবে, কোন রকমের জন্য হিংসাত্মক মনোভাব না থাকে, পরাজয় মেনে নেওয়ার যে একটা শিক্ষা এই মাঠে আমরা দেখতে পাবো। খেলোয়াড়ি মনোভাব নিয়ে তোমরা খেলাধুলো করবে। আমাদের যারা বিচারক আছে তাদেরকে আমরা অনুরোধ জানাবো যেন জাস্টিস হয়, কারণ এখান থেকে আমাদের হাইয়েস্ট পারফর্মারটা
2: সহকারী পরিচালক কলেজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল খুলনা মোহাম্মদ ইনামুল ইসলাম বলেন,
4: আমাদের বর্তমান যে সময় চলছে আমরা গত কয়েক বছর যাবৎ যে অভ্যাসে আমাদের অভ্যস্ততা হয়ে গিয়েছিল বা আমরা পরিণত হয়েছিলাম, আমরা পেছনের দিকে যাচ্ছিলাম, সেখান থেকে নতুন পথে আমাদের যাত্রা শুরু হয়েছিল। সেই যাত্রাকে অব্যাহত রাখার জন্য আমাদের সব থেকে যে বিষয়টি আমাদের সামনে এখন সেটা হচ্ছে কঠোর পরিশ্রম করা এবং সেটি শিক্ষার্থীদের মধ্য থেকে। তোমরা সবসময় মনে রাখবে পরবর্তী কোন অনুষ্ঠানে তোমরা হয়তো সেখানে বলবে, সেই নেতৃত্বের গুণাবলী তোমার অর্জন করতে হবে। আমরা বিগত কয়েক বছর ধরে প্রযুক্তির সাথে ডুবতে ডুবতে আমরা একেবারেই স্ক্রিনের মধ্যে নিজেকে কি বলা যায় এটি একটা নেশায় পরিণত হয়েছে। আমি আমার শিক্ষার্থীদের কাছে বলবো বা আমার অভিভাবক যদি এখানে থেকে থাকেন সবাইকে বলবো যে আমার বাচ্চাদের হাতে মোবাইল বা অন্য কোন ডিভাইস এটা যত কম দিতে পারেন, স্ক্রিন টাইম যত কমানো যায়। আমি বিশেষ করে আমার শিক্ষার্থীদের বলবো, শুধু আমরা বলি যে মাদক একটি নেশা বা অন্য ওই যে বিভিন্ন নেশার কথা আমরা শুনি, ওর থেকে বড় নেশা হচ্ছে এখন আমার এই স্ক্রিন। এটা থেকে যত দূরে তুমি নিজেকে রাখতে পারবে তত তোমার সার্বিক মানসিক আবেগিক সব দিকে তোমার উন্নত হবে এবং তুমি লেখাপড়ায় মনোযোগী হতে পারবে। আমি আবারও বলছি, অন্য কোন কথা বলবো না, শুধুমাত্র বলবো যে তোমার ডিভাইসটি তুমি দূরে রেখে, হয়তো আমাদের এখন সারা বিশ্বের সাথে তাল মেলাতে হইলে প্রযুক্তির ছোঁয়া আমাদের লাগে, রাখতে হয়, দেখতে হবে ওর মধ্যে সব থেকে যেটি ভালো সেটি আমার গ্রহণ করতে হবে। প্রত্যেকটা জিনিসের কিন্তু মেরিটস এন্ড ডিমেরিটস আছে, অর্থাৎ ভালো মন্দ আছে। তুমি যখন বাবা মায়ের সাথে বাজারে যাও, মার্কেটে যাও বা অন্য কোনো শপিং এ যাও, তুমি কান্নাকাটি করে হলেও কিন্তু সব থেকে ভালো যে জিনিসটি সেটি বাবা মার কাছ থেকে নেওয়ার চেষ্টা করো, আদায়ের চেষ্টা করো। অথচ যখন তোমার নিজের বেলায় আমরা কিন্তু ওইটা তখন আর চিন্তা করি না যে আমার আর্থিক উন্নতি হবে কিভাবে। এই জন্য বলি সামাজিক মূল্যবোধ গঠনে পড়ালেখার পাশাপাশি আয়োজনে তোমরা দূর দূরান্ত থেকে আসছো, এরকম সর্বদাই তোমার এই খেলাধুলার মধ্যে থাকতে হবে, নিজের শরীর গঠন করতে হবে, মন গঠন করতে হবে, দেখবা তোমার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং লেখাপড়ার প্রতি তুমি অধিক মাত্রায় তুমি আগ্রহী হবে। একটি স্লোগান সবসময় বলি যে খেলাধুলা বাড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল, একটি স্লোগান। সেই সাথে আরেকটু অ্যাড করে দেই, খেলাধুলা বাড়াই বল, ডিভাইস ছেড়ে খেলতে চল, পরবর্তী খেলাগুলোতে সফলতা আসুক সেই দোয়া করি।
2: ডক্টর SM সাজ্জাদ হোসেন, উপপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল খুলনা বলেন,
4: সুস্থ থাকা, এটা যে কত বড় নিয়ামত, সেটা যে সময় অসুস্থ হয় কোন মানুষ সেক্ষেত্রে এই বোঝা যায় যে সুস্থ থাকার কি দরকার। এবং এই সুস্থ থাকার জন্য আসলে কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নাই, যে আসলে আমরা ডিভাইস কেন্দ্রিক হয়ে গেছি। আমাদের সময় কিন্তু আমরা এটা কখনো কল্পনাই করতে পারি নাই। আমরা কতবার যে দিনের বেলায় গোসল করতাম আর কতবার যে ফুটবল নিয়ে মাঠে গিয়েছি তার কোনো ইয়ারটা নাই, শুধু পড়ার সময়টুকু বাদ দিয়ে বাকি সময়টুকু। এবং ফুটবল কি, আমাদের সময় ফুটবল কেনারও সামর্থ্য ছিল না। আমরা ওই যে এখন যেটা বড় লেবু বাতাবি লেবু, সেই লেবুটা নিয়েই আমরা খেলা করি। তারপরে যেটা তোমরা আসলে খুবই আশ্চর্য হয়ে যাবে, খড়কুটা দিয়ে আমরা বেঁধে সেটাকে বল বানাই তারপরে আমরা খেলাধুলা করেছি। এবং তোমাদের মতো আসলে আমার এখন মনে পড়ছে, আমিও এরকম জেলা পর্যায়ে এইভাবেই বিভিন্ন ইন্টার স্কুল খেলায় সেখানেও খেলার সৌভাগ্য আমার একবার হয়েছে। আমি একবার হেড করতে যেয়ে একবার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তারপর থেকে খেলা থেকে অবসর গ্রহণ করেছি, এরকম এই অবস্থা। তো আসলে এই কায়িক পরিশ্রমটা না থাকলে আমার এখন যেটা মনে হয়, এই মাঠটার চারিপাশে যদি আমাকে একবার চক্কর দিতে বলা হয় আমি মনে হয় কয়েকবারই পড়ে যাব। তার মানে আমার স্ট্যামিনা আমি দেখে বুঝতে পারি যে আসলে আমাদের পক্ষে সম্ভব নাই। তো আমি আশা করব তোমরা লেখাপড়ার সাথে সাথে ডিভাইসটাকে বাদ দিয়ে কায়িক পরিশ্রম করবে, খেলাধুলা করবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা খুবই আশ্চর্য হয়ে যাই যে উনি এই যে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ অনুষ্ঠানটা হবে, এটাই তোমরা মাথায় রেখে এখন থেকেই তোমরা প্রস্তুতি নাও যাতে আমাদের অঞ্চল খুলনা অঞ্চল খুলনা বিভাগ যাতে পুরস্কার তোমরা ছিনে নিয়ে আসতে পারো, আমি সেই আশাবাদ ব্যক্ত করছি। সাথে সাথে বরিশালে তোমাদের যে খেলা হবে সেখান থেকে তোমরা তোমাদের পুরস্কার এই অঞ্চলের জন্য নিয়ে আসবে।
2: প্রফেসর ডক্টর মোহাম্মদ আনিস আর রেজা, পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল খুলনা, বলেন
5: আমাদের যে খুলনা বিভাগীয় উপ অঞ্চল, উপ অঞ্চলটা অনেকের কাছে খটকা লাগতে পারে, বিশেষ করে যারা আপনারা আমরা জানি সবাই জানি, তারপরও যে আমাদের খুলনা বিভাগীয় উপ অঞ্চল অর্থাৎ খুলনা বিভাগ একটি উপ অঞ্চল, বরিশাল বিভাগ একটি উপ অঞ্চল, দুই অঞ্চল মিলে একটি অঞ্চল ক্রীড়া অঞ্চল। এই দুই অঞ্চল অঞ্চল ভিত্তিক অনুষ্ঠানটি বরিশালে হবে। আমার বিশ্বাস এখান থেকে যে ছেলেমেয়েরা ভালো করে ওখানে যাবে সাফল্যের সাথে বরিশাল বিভাগে এই খুলনা এবং বরিশাল অঞ্চলের এই প্রতিযোগিতায় সৌহার্দ্যমূলক ভাবে তারা অংশগ্রহণ করে তাদের যে কৃতিত্ব তাদের যে সাফল্য তারা এটা দেখাতে সক্ষম হবে, এইটুকু তাদের কাছে বলতে চাই। আমরা বরাবরই আমাদের খুলনা বিভাগের খুলনা অঞ্চলের ছেলেমেয়েরা তাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু আমি দেখেছি মোটামুটি তারা ভালোই করেছে ইতিপূর্বে এবং আগামীতেও করবে। এবং খেলাধুলার ক্ষেত্রে অনেক সময় ভুল বুঝাবুঝি বা কিছু সমস্যা হয়, আমার বিশ্বাস সেগুলো আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব। আমরা সেইভাবে ছেলেমেয়েদের গাইড করব যাতে তারা সামনের প্রতিযোগিতাগুলোতে ভালো করতে পারে। সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যেহেতু সবাই পুরস্কৃত হবে না, কিন্তু আমি মনে করি এই পুরস্কারটা আমরা সবাই অন্তত মনের দিক থেকে আমরা মনে করি, আমারই একজন খেলাধুলার সঙ্গী সে ভালো করেছে, ছেলেমেয়েদেরকে আমি এই কথাটি বলতে চাই, সামনের যাত্রা শুভ হোক।
2: অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নজরুল ইসলাম মঞ্জু, প্রশাসক খুলনা সিটি কর্পোরেশন। এই প্রসঙ্গে তিনি বলেন,
6: ক্রিয়ায় শক্তি এই স্লোগানকে সামনে রেখে উপ আঞ্চলিক স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রিয়া সমিতি প্রতিযোগী ছাত্র এবং ছাত্রী সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। ক্রিয়া এটি আমাদের শিক্ষার একটি অংশ, ক্রিয়ার মধ্য দিয়ে একটি ছাত্রের শারীরিক গঠন এবং মানসিক প্রশান্তি, যেমন শরীরচর্চা খেলাধুলা, এটি আমাদেরকে আমাদের ছাত্র ছাত্রীদের স্কুল জীবনের পাঠদানের পাশাপাশি এটিও সবসময় আমাদের শিক্ষাক্রমের মধ্যে থাকে। আমরা জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি স্কুল কলেজের ক্রিয়াকে অধিক গুরুত্ব দিয়েছেন। এছাড়াও মেধা বিকাশের জন্য আমরা জানি যে আমাদের স্কুলের মেধাবী ছেলেমেয়েরা তারা নতুন উদ্ভাবনী মেধা দিয়ে সারা বাংলাদেশ ব্যাপী তাদের সৃষ্টিশীল ভাবনা নিয়েই তারা অনেক বিজ্ঞান মনস্ক অনেক কিছু তৈরি করেছেন। আমরা ঢাকায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী অনুষ্ঠানের পরে ঢাকায় শ্রেষ্ঠদেরকে পুরস্কৃত করেছেন। আমাদের খুলনা বিভাগের তিনটি জেলা সেই পুরস্কারে ভূষিত হয়েছেন, এটি আমাদের বিভাগের গর্ব। আমি আশা করব এই ক্রিয়ার মধ্যে দিয়ে তারাও কেন্দ্রীয় পর্যায়ে অংশ নেবেন এবং আমাদের খুলনা বিভাগের সম্মান মর্যাদাকে অনেক উচ্চতায় নিয়ে যাবেন। আমাদের মনে রাখতে হবে আমাদের মোবাইল আসক্তি এবং মাদকের যে প্রসার ঘটেছে তার থেকে আমাদের সন্তানদের ফিরিয়ে আনতে গেলে ক্রিয়া সংস্কৃতি একদিকে আরেকদিকে লেখাপড়া এই সব মিলিয়ে তাদেরকে এই পথে আনতে হবে। এই জন্য স্কুল কলেজের এই ধরনের খেলাধুলা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শিক্ষাঙ্গন যেমন সমৃদ্ধ করতে হবে, একই সাথে আমাদের মনে রাখতে হবে সমাজকে নতুন করে সাজাতে হবে। দীর্ঘদিন একটা অব্যবস্থার মধ্যে দিয়ে আমরা চলেছি, সেখান থেকে একটা সুন্দর শৃঙ্খলার মধ্যে দিয়ে আমাদের শিক্ষাঙ্গনকে আমাদের সাজাতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ব্যাপারে অধিক গুরুত্ব দিয়েছেন। আমরা খুলনা মহানগরী সহ প্রতিটি জেলায় দুইটি ওয়ার্ড ইউনিয়ন মিলায় একটি খেলার মাঠ উনি তৈরি করতে বলেছেন। আমরা খুলনা শহরে আমাদের 31টা ওয়ার্ডের মধ্যে আমরা 23টি ফুটবল মাঠ এবং ফুটসাল আমরা তৈরি করার পদক্ষেপ নিয়েছি। ইতিমধ্যে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে তারা অর্থ ছাড় দিয়েছেন। খুব তাড়াতাড়ি এটা আমরা উদ্বোধনের দিকে যাব। এর মধ্যে দিয়ে খুলনা মহানগরী এবং জেলার সর্বত্রই আমাদের ক্রীড়াঙ্গনকে এই পদক্ষেপের মধ্যে দিয়ে সমৃদ্ধ করবে এবং আমাদের ছেলেরা লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ারও তারা আমাদের কাছে অত্যন্ত গুরুত্ব দিয়ে তারা ক্রীড়াকে ক্রীড়া অংশ নেবেন এবং ক্রীড়াকে গুরুত্ব দিয়ে একে সমৃদ্ধ করবেন।
2: খুলনায় আয়োজিত অনুষ্ঠানের উপর ভিত্তি করে বেতার বিবরণী পরিক্রমা শেষ হল। ধারাবর্ণনা শেখ মঞ্জুর ই মাওলা, বহিরাঙ্গন অনুষ্ঠান বাণীবদ্ধকরণ গ্রন্থনা ও সম্পাদনা মোহাম্মদ রেজাউল হক, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।
1: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠানমালায় এখন রয়েছে দেশাত্মবোধক গান। প্রথমেই শুনবেন মোহাম্মদ রফিকুজ্জামানের কথায় সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

সিদ্দিকী চৌধুরীর কথায় গানটি শুনলেন মিয়া গোলাম বদরুদ্দিন ও হাসিনার কণ্ঠে। এবারের গানটি শুনবেন মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে, গানটির গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান।

শুনলেন দেশাত্মবোধক গান, বাংলাদেশ বেতার খুলনা। এখন বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সন্ধ্যে 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি জেসমিন আক্তার। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ চট্টগ্রামের পতেঙ্গার বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন করেছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত 3.5 কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকটিতে কেবল সাইকেল আরোহীরা যাতায়াত করতে পারবেন। ট্র্যাক উদ্বোধন করে মন্ত্রী বলেন, উন্নত বিশ্বের দেশগুলোতে প্রায় প্রতিটি সড়কের পাশে সাইকেল চালানোর আলাদা লেন থাকে। বর্তমান সরকার সেই ধারণা দেশেও বাস্তবায়ন করতে চায়। তিনি বলেন, নগর জীবনে মানুষ ক্রমেই আবাসিক ভবন ও অ্যাপার্টমেন্ট কেন্দ্রিক হয়ে পড়ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে মানুষের জন্য হাঁটা, দৌড়ানো ও শরীরচর্চার উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন। পরে অর্থমন্ত্রী চট্টগ্রাম কলেজের স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান, ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার সক্ষমতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ধারণা থাকতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিবারের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও পাঠাভ্যাস করে তুলতে গ্রন্থাগারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, 2034 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে দ্বিগুণ করার লক্ষ্য অর্জনে তরুণদের দক্ষ, কর্মক্ষম ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। আজ রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে যথাযথ দক্ষতায় গড়ে তুলতে পারলে তারা জাতীয় অর্থনীতির জন্য বড় সম্পদ হয়ে উঠবে। এ সময় শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি প্রদান না করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মমুখী শিক্ষা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং বিদেশী ভাষার দক্ষতা সহ উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, যত বাধাই আসুক, ফুটপাত দখলমুক্ত করে বৃক্ষরোপণ ও সৌন্দর্য বৃদ্ধির জন্য দেয়ালে গ্রাফিতি অঙ্কনের কাজ চলমান থাকবে। আজ সকালে মিরপুর 10 থেকে সরাপাড়া পর্যন্ত মেট্রো রেলের পিলারে জুলাই গ্রাফিতি অঙ্কন কার্যক্রমের উদ্বোধনের আগে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। জুলাই আন্দোলন এবং গণতন্ত্রের ধারায় যারা প্রাণ দিয়েছেন তাদের সবাইকে পর্যায়ক্রমে গ্রাফিতিতে তুলে ধরা হবে উল্লেখ করে প্রশাসক বলেন, বর্তমান সরকার জনগণের সরকার, জনগণ যা চাইবে সিটি কর্পোরেশন তাই করবে। ফুটপাত দখলে রাখতে ব্যবসায়ীদের দিয়ে কোনো মহল তালবাহনা ও নতুন করে ষড়যন্ত্র করলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় সিটির উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করারও অঙ্গীকার করেন ঢাকা উত্তরের প্রশাসক। থাইরয়েড রোগ প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ ও আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির 8ম আন্তর্জাতিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ গুরুত্ব আরোপ করেন। চিফ হুইপ বলেন, মানসম্মত আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দেশের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়ে 36.16 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্যে একথা জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর BPM-6 পদ্ধতিতে হিসেব করা দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ 31.35 বিলিয়ন ডলার। এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকার কর্মী নাভানেথেম নাভি পিল্লাই। শান্তি এবং আন্তর্জাতিক আইন প্রচারে প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেয়া হয়। আজ নরওয়েজিয়ান নোবেল কমিটি এই পুরস্কার ঘোষণা করে। খেলার খবর ক্রিকেট। আজ সংযুক্ত আরব আমিরাতে একমাত্র টেস্ট ম্যাচে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে 5 উইকেটে 283 রান করেছে। এদিকে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দলকে স্বাগতিক অস্ট্রেলিয়া নারী দল 7 উইকেটে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ 49 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 166 রান করে। জবাবে অস্ট্রেলিয়া 25 ওভার 4 বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে।
1: এতক্ষণ বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই নাজুয়া আব্দুর রাজাক। State Minister for Power, Energy and Mineral Resources Anindya Islam Amit has said cleaners play a vital role in keeping the city clean and livable. The present government is implementing different development projects to resolve their housing issues and improve their standard of living. He said this while speaking at the foundation stone laying ceremony for a seven-storied residential building comprising 48 flats for cleaners at the old Khulna bus stand area adjacent to Manihar Cinema Hall Road in Joshua Town today as chief guest. The state minister said implementing the project, a positive role will be played in enhancing the living standards of poor cleaners and improve their housing facilities. Deputy Commissioner Muhammad Ashik Hassan, Police Super Sayyid Rufiqul Islam, Executive Engineer Ahmed Mahbubur Rahman, President of District BNP Advocate Sayyid Sabirul Haq Sabu, General Secretary of Delwar Hussein Khokon and local elite were present at that time. It may be mentioned that the building is being constructed under the project on construction of residential buildings for poor cleaners. Later, the state minister attended the biennial conference for the Joshua District branch of the Bangladesh Poribesh Andolan BAPA at the CCTS conference room in Joshua Town as chief guest. Speaking on the occasion, he said that an initiative has been taken to replace the polluting lead-acid batteries and easy bike with lithium-ion batteries. Expanding the use of this technology holds the potential to save electricity, reduce environmental pollution, and increase the driver's income. Presided over by the Joint General Secretary of Central BAPA, the program was attended, among others, by the leaders of BAPA. Administrator of Khulna City Corporation Nazrul Islam Manju conducted a mosquito eradication drive at Kalishpur Camp No. 7 in Ward No. 12 in Khulna City today as part of the three-month-long program announced by Prime Minister Tariq Rahman. During the drive, the administrator urged the residents to remain vigilant against dengue, use mosquito nets regularly, and keep their surroundings clean to prevent mosquito breeding. Besides, insecticides were sprayed to eliminate mosquitoes at that time. Later, he spoke with camp residents and listened to their grievances regarding water shortage, drainage issues, and sanitation facilities, and assured them to resolve these problems. Manju also visited ongoing city corporation development projects in the area, including roads and drainage systems. The World Post Day 2026 is being observed in Khulna, like other places of the country. The theme of the day this year is Integrated Postal Network, Limitless Possibilities. Meanwhile, in this era of digital communication, the Khulna GPO arranged a letter festival and a stamp exhibition today from 10 a.m. to 6 p.m. at Khulna University and Kuwait campuses to uphold the new generation to the soulful appeal of handwritten letters and the historical significance of the postage stamps. The exhibition is displayed the rare and historical stamps, a writing corner for composing instant letters to loved ones, arrangements for the speedy delivery of these letters to recipients, and information regarding the postal development digital services. The 16th meeting of the Project Implementation Committee for the Development of Kushtia Islamic University in third phase of the first revised project was held at the conference room of the university today. Vice Chancellor Professor Dr. A.K.M. Motinur Rahman presided over the meeting. The meeting discussed on the ongoing activities of the revised project, its progress, various implementation-related issues, and the course of action for the future. Besides, the meeting directed the concerned officials to ensure the project work completed properly within the stipulated time. Pro-Vice Chancellor Professor Dr. Muhammad Imtaj Hussain, Treasurer Professor Dr. Muhammad Idris Ali, Joint Secretary of the Programming Division in Planning Commission, Muhammad Ruhul Alam, Director of the Planning and Development Division in University Grants Commission, Muhammad Maksudur Rahman Bhuya, and the concerned officials were present at that time. Later, the members of the Project Implementation Committee visited several sites of the development project and inspected the progress of the ongoing development works. Football and Class 7-11 defeated Class 6-11 of Ramanando Kathi Secondary School by 3-2 in an anti-drug friendly football match at the school ground under Shalika Upazila in Magura today. The joint convener of District BNP distributed prizes among the winners as chief guest. Finally, weather and forecast valley till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary west northwesterly gusty to a squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Bogura, Tangail, Moymonsingh, Dhaka, Faridpur, Kumilla, and Sylhet. River pools in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। প্রথমেই মুনির আহমেদের কথায় মোহাম্মদ খসরুর কণ্ঠে।

0: শুনলেন দেশাত্মবোধক গান। বাংলাদেশ বেতার খুলনা, এখন আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো।
1: ফরিদপুর, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকা নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুতুবদিয়ায় 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 20.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 68%, সন্ধ্যে 6টায় 96%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা 53।

0: সন্ধে ৫টা ৩৭ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: বাংলাদেশ বেতার ওয়েদার ফোরকাস্ট রেড বাই লাল আরিয়ানি হোসেন। মেড অফিস ফোরকাস্ট ফর দ্য ইনল্যান্ড রিভার পোর্ট ভ্যালি টিল ওয়ান এএম সেজ দ্যাট দেয়ার আর চান্সেস অফ রেইন ও থান্ডার শাওয়ার ইন অ্যাসোসিয়েশন উইথ টেম্পোরারি গাস্টি অর স্কোয়ালি উইন্ড ফ্রম ওয়েস্টার্ন অর নর্থ ওয়েস্টার্ন সাইড অ্যাট এ স্পিড অফ 45-60 কিলোমিটার পার আওয়ার ওভার দ্য রিজন অফ রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা অ্যান্ড সিলেট। রিভার পোর্ট অফ দিস এরিয়াস হ্যাভ বিন অ্যাডভাইসড টু ওয়েস্ট কশনারি সিগনাল নাম্বার ওয়ান। আই রিপিট, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Light to moderate shower or thunder shower accompanied by temporary gusty wind may expected at some places over Rongpur and Mamasingh division, one or two places over Rajshahi, Dhaka, Khulna, Borishal, Chattogram and Silet division. Moderately heavy shower may expected at places of the country. Day and night temperature may increase slightly over the country. Highest temperature of the country today as recorded at Kutubdia 33.5 degree Celsius, lowest at Tetulia 20.5 degree Celsius. Temperature as recorded in Dhaka today was maximum 31.6 degree Celsius, minimum 24 degrees. Humidity recorded in air at 9 a.m. 68%, at 6 p.m. 96%. The sun rises over Dhaka tomorrow at 5:53 a.m. sets at 5:37 p.m. That's the end of the weather report for this time.
2: Bangladesh Betar. এখন শুনবেন বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফৌজদারহাট এডি ফায়ারিং রেঞ্জে প্রতিদিন সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত বাৎসরিক বিমান বিধ্বংসী গোলাবর্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী 16 অক্টোবর 2026 পর্যন্ত। এই গোলাবর্ষণের বিপজ্জনক এলাকা চট্টগ্রাম জেলার পাহাড়তলি থানার অন্তর্গত, যার উত্তর সীমানা ফৌজদারহাট দ্রাঘিমাংশ 91° 45′ 20 সেকেন্ড পূর্ব এবং অক্ষাংশ 22° 23′ 30 সেকেন্ড উত্তর থেকে 330° বরাবর এবং দক্ষিণ সীমানা হালি শহর। দ্রাঘিমাংশ 91° 45′ 43 সেকেন্ড পূর্ব ও অক্ষাংশ 22° 20′ 45 সেকেন্ড উত্তর থেকে 280° বরাবর এবং উত্তর দক্ষিণ সীমানার অভ্যন্তরে পূর্ব উপকূল থেকে পশ্চিমে বঙ্গোপসাগরের অভ্যন্তরে 12,000 গজ অথবা 6.8 মাইল ও সমুদ্রের উপরের আকাশ থেকে ফায়ারিং ও এলাকার ব্যাপ্তি বরাবর উত্তর ও দক্ষিণের সীমানা পর্যন্ত এবং 22,000 ফুট উচ্চতা পর্যন্ত বিস্তৃত। বিজ্ঞপ্তিতে ফায়ারিং চলাকালীন জনসাধারণ জেলে, নৌযান ও বিমানকে এই ফায়ারিং এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।

0: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। পরদেশি বন্ধু আমার, ডক্টর পি আর মোহাম্মদের রচনায় এবারের গানটি শুনবেন সালাউদ্দিন খানের কণ্ঠে।

0: শুনলেন দেশাত্মবোধক গান।
1: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় খবর বাংলায়।
2: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি সুলতানা আফরিন সাদিয়া। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, পরিচ্ছন্নতা কর্মীরা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের আবাসন সমস্যা সমাধান ও জীবনযাত্রার মানোন্নয়নে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি আজ যশোর শহরের মনিহার সিনেমা হল রোড সংলগ্ন পুরাতন খুলনা বাস স্ট্যান্ড এলাকায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৭তলা বিশিষ্ট ৪৮টি ফ্ল্যাটের একটি আবাসিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সুবিধার উন্নয়নের পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ভবনটি নির্মাণ করা হচ্ছে। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ বিশ্ব ডিম দিবস পালিত হয়। প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবারে বিশ্ব ডিম দিবস পালিত হয়। এবছর দিবসের প্রতিপাদ্য ছিল প্রোটিন শক্তি যোগায় ও শক্তি দেয়। খুলনা জেলা ও বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট পোলট্রি শিল্প সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক ডক্টর আব্দুর রহিমের সভাপতি, স্বাস্থ্য অধিদপ্তরের অ্যাসিস্ট্যান্ট চিফ ডক্টর জোবায়ের হোসেন, খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর পেরু গোপাল বিশ্বাস, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী খামারি পোলট্রি ফিড মালিক সমিতির সদস্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে এক র্যালি বের হয়ে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র প্রাঙ্গণে এসে শেষ হয়। এদিকে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে গাংনী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর আরিফুল ইসলাম ও সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ কে এম সাদ্দাম হোসেন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার নেতৃত্বে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান আজ জুলাই আন্দোলনে নিহত মাগুরা জেলা ছাত্রদল নেতা মেহেদি হাসান রব্বির কবর জিয়ারত করেছেন। এবারে শুনুন মাগুরা জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
3: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান আজ সকালে মাগুরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বন্যতুল কবরস্থানে জুলাই আন্দোলনে নিহত মেহেদি হাসান রাব্বির কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
4: যে আওয়ামী লীগ ভারতে পালিয়ে গেছে, সেই আওয়ামী লীগ আবার ফাঁসির দড়িতে ঝোলার জন্য বাংলাদেশে ফিরে আসবে, এটা পাগল ছাড়া কেউ বিশ্বাস করে না।
3: মেহেদি হাসান রাব্বি মাগুরা জেলা ছাত্র দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। জুলাই আন্দোলনের সময় মাগুরা শহরের ঢাকা রোড এলাকায় গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন। বর্তমান বিরোধী দলগুলোর ভূমিকা নিয়ে মোহাম্মদ রাশেদ খান বলেন,
4: যে এই মুহূর্তে যারা বিরোধী দল তারা গণহত্যার বিচার নিয়ে খুব বেশি সচ্চর না, তারা ক্ষমতায় যেতে লালায়িত। আওয়ামী লীগকে সাথে নিয়ে, ছাত্রলীগকে সাথে নিয়ে যদি ক্ষমতায় যাওয়ার সুযোগ সৃষ্টি হয়, আমার কাছে মনে হয় জামাত ইসলাম আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে সাথে নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে যাবে। কিন্তু আমাদের স্পষ্ট ঘোষণা, এই বাংলার মাটিতে আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়েছে।
3: কবর জিয়ারতের পর মেহেদি হাসান রাব্বির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন। বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। হেলাল হোসেন, বাংলাদেশ বেতার, খুলনা।
2: ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত 3 মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ খুলনা নগরীর খালিশপুরে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার, নিয়মিত মশারি ব্যবহার এবং মশার বংশ বিস্তার রোধে আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। পরে তিনি স্থানীয়দের সাথে কথা বলেন এবং তাদের পানি সংকট, ড্রেনেজ ও বাথরুম সংক্রান্ত সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। খেলার খবর ফুটবল। মাগুরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ মাগুরা পৌরসভা ফুটবল একাদশ 2-1 গোলে মোহাম্মদপুর উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিকে যশোরের শার্শা উপজেলার বেনাপোল কাগজপুকুর প্রাইমারি স্কুল মাঠে আরাফাত কোকো স্মৃতি 11 ষোলদলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় বেনাপোল সি এন্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন 2-0 গোলে গয়রা ফুটবল একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
5: নীরবে বসি, এখন তো পবিত্র এশার নামাজের আজানের সময় হয়েছে, আজানের পর আমরা কথা বলবো না।
6: আচ্ছা আচ্ছা।
5: যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন। এখন শুনতে পাবেন পবিত্র এশার নামাজের আজান।
7: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: হ্যাঁ, আমরা পবিত্র এশার নামাজের আজানের পর আবার আমরা ফিরে আসলাম। এখন আমরা আসর শুরু করি, কি কো?
4: রাজা ভাই, ওই যে আমি নাতিটা নিয়ে ঘুরতে গেলাম, আমার জয়গুণ রে নিয়ে দেখি যে ইলিশ মাছ রাঁধতেছে, আবার ডিমটাও আসতেছে।
3: আর বাড়িতে ইলিশ খাইছো সে হয়তো জানেও না, বুঝছো? তুমি তাহলে শোনো, আজকা
4: এই
3: যে গত 8 অক্টোবর থেকে আগামী 29 অক্টোবর 2026 পর্যন্ত এই 22 দিন সারা দেশে ইলিশ মাছ ধরা, পরিবহন করা, ক্রয় বিক্রয়, মজুদ ও বিনিময় সম্পূর্ণভাবে নিষেধ।
4: ঠিক ঠিক,
3: এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে মা ইলিশ সংরক্ষণ আইনে কঠোর শাস্তির বিধান
4: রয়েছে।
3: এই যে তুমি যে খাইলে ইলিশ, তো বলবা যে যা খাওয়াইছে খাওয়াইছো, এই আগামী 29 অক্টোবর পর্যন্ত
4: বন্ধ, একদম
3: কোন ইলিশ ধরা চলবে না, তোমরা খাইবে না। কেন এটা যদি জানতে পারে
5: না,
3: হ্যাঁ
5: না,
3: আবার এখানে আছে আইন অমান্যকারীদের কিন্তু মা ইলিশ সংরক্ষণ আইনে কিন্তু শাস্তিমূলক
4: শাস্তি আছে।
3: এই শাস্তির কথা মাথায় রেখে কিন্তু আমরা
4: সাবধান
3: থাকতে। তাহলে চলো
5: তাহলে,
3: তোমরা তো সবাই শুনলা,
5: আমাকে
3: 29 আগামী 29 অক্টোবর পর্যন্ত আমরা ইলিশ ধরব না,
5: যারা
3: যারা, হ্যাঁ তাদেরকে জানাই দেবো। তাহলে আসো আমরা আসরে কাজ শুরু করি। আজকে কিন্তু আলু চাষের আধুনিক প্রযুক্তি, আমরা তো আলু তো চাষ করি, আলু তো খাই, হ্যাঁ, কিন্তু যে এই আধুনিক প্রযুক্তিতে,
4: হ্যাঁ সেটা তো জানার দরকার,
3: আমাদের খুব একটা ধারণা নাই, তাই না? তাহলে আসো আজকে আমরা শুনি আলু চাষে আধুনিক পদ্ধতি ও রোগ ব্যবস্থাপনা। আর এই বিষয়ে বলতেছেন ডক্টর আকলিমা খাতুন, উপপরিচালক প্রশিক্ষণ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আসো তার কাছ থেকে আমরা এই বিষয়ে শুনি, না পরে কথা বলি।
4: আচ্ছা শুনি।
6: কৃষিজীবী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, আজ আমরা আলোচনা করব আলু চাষের আধুনিক প্রযুক্তি ও রোগ ব্যবস্থাপনা বিষয়ে। প্রথমেই আসুন আমরা জেনে নেই আলু কি রকমের খাদ্য, এর পুষ্টিপদার ও ব্যবহার সম্পর্কে। যে সকল ফসলের কাণ্ড বা শিকড় শর্করা জমা হওয়ার কারণে মোটা হয়ে রূপান্তরিত বা পরিবর্তিত হয় সেগুলোকেই কন্দাল ফসল বলে। আলু আসলে এক রকমের কন্দাল ফসল। বাংলাদেশে আলু, মিষ্টি আলু, কচু, গাছ আলু, মেটে আলু, কাসাবা এসব কন্দাল ফসল হিসেবে বেশি চাষ করা হয়ে থাকে। বেশি পরিমাণে শর্করা থাকার কারণে অনেক দেশে এসব খাদ্য প্রধান খাদ্য বা পরবর্তী খাদ্য হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। কন্দাল ফসল অন্যান্য প্রধান খাদ্য শস্য থেকে বেশি শক্তি ও আমিষ তৈরি করে থাকে। আমাদের বাংলাদেশের কৃষি গবেষণা কাউন্সিলের মতে 2000 সালে দৈনিক আলু গ্রহণ ছিল 58 গ্রাম, 2020 সালে তা হয়ে যায় 77 গ্রাম, এবং 2024 সালে এটা বিভিন্ন উৎস থেকে যেটা আমরা পাই সেটা দৈনিক গ্রহণ 100 থেকে 145 গ্রাম। আলু তরকারি হিসেবে খাওয়া যায়, প্রক্রিয়াজাত করে চিপসও তৈরি করা যায়। এখন আসুন আমরা আধুনিক যে আলু চাষ সেটা বাড়ানোর যে উপায়গুলো সেটা সম্পর্কে জেনে নিই। প্রথমত, প্রধান প্রযুক্তির মধ্যে রয়েছে জাত প্রযুক্তির অবলম্বন, সুষম সারের ব্যবহার, যান্ত্রিক চাষ পদ্ধতি, এলাকা ও ডিজিটাল আবহাওয়ার ভিত্তিক ফসল পরিচর্যা এবং আধুনিক বালাই দমন পদ্ধতি। এগুলো যদি আমরা মেনে চলি তাহলে আলুর ফলন বাড়ানো সম্ভব। দ্বিতীয়ত, আলুতে সুষম সারের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, আমাদের উত্তরাঞ্চলে এর মধ্যেই আলু রোগে ডিজিটাল মনিটরিং পরিচর্যা অনুশীলন করা হচ্ছে। এগুলো যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে আলুর ফলন বাড়ানো সম্ভব। এরপরে আসলে আমরা জেনে নেই যে আলুর কি জনপ্রিয় জাতগুলো রয়েছে। সবচেয়ে জনপ্রিয় জাতগুলোর মধ্যে ডায়মন্ড, কার্ডিনাল, গ্রানোলা, অ্যাস্টেরিক্স এগুলো। এছাড়াও বিভিন্ন উচ্চ ফলনশীল এবং দেশি জাতও রয়েছে, যেমন লাল পাকড়ি, লাল শিল, চল্লিশা, শিল বিতালি, দোহাজারি এবং বেসরকারি বিভিন্ন কোম্পানি থেকেও বিভিন্ন হাইব্রিড আলু চাষ হয়ে থাকে। এখন জেনে নেই কোন মাটিতে আলু ভালো হয় এবং কিভাবে বীজ বপন করতে হয়। আলুর জন্য বেলে দোয়াশ ও দোয়াশ মাটি সবচেয়ে বেশি উপযোগী। আর নভেম্বরের প্রথম সপ্তাহে উত্তরাঞ্চলে এবং নভেম্বর মাসের মধ্য থেকে শেষ সপ্তাহে দক্ষিণাঞ্চলে আমরা আলু চাষ নর্মালি করে থাকি এবং প্রতি একরে এই বীজের হার হচ্ছে 600 কেজি করে। রোপণের দূরত্ব যদি বলতে চাই তাহলে 60 থেকে 25 সেন্টিমিটার পর্যন্ত, যেটাকে আস্ত আলু রোপণ করতে হয়, এবং 45 থেকে 15 সেন্টিমিটার দূরত্ব সেটা হচ্ছে কাটা আলুর ক্ষেত্রে আমরা করতে পারি। এখন জেনে নেই সার ব্যবস্থাপনা সম্পর্কে। সারের পরিমাণটা আমরা যেটা এখন বলছি সেটা হচ্ছে একর প্রতি কেজি, অর্থাৎ যখন আমরা ইউরিয়া সার দিব তখন 100 কেজি পার একরে, এবং টিএসপি দিব 60 কেজি, এমওপি বা লাল সার যেটা আছে সেটা দিব 100 কেজি, জিপসাম দিব 52 কেজি, জিঙ্ক সালফেট যেটাকে আমরা মুক্তা প্লাস বলে থাকি সেটা 6 থেকে 7 কেজি, ম্যাগনেশিয়াম সালফেট দিব 40 কেজি, এবং বোরন দিব 4 কেজি, গোবর যদি আমরা দেই তাহলে দিব 4000 কেজি। এখন জেনে নেই কিভাবে সেটি প্রয়োগ করতে হবে। গোবর, অর্ধেক ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম ও জিঙ্ক সালফেট যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে রোপণের সময় জমিতে মিশিয়ে দিতে হবে। বাকি ইউরিয়াটা রোপণের 30 থেকে 35 দিন পর, অর্থাৎ দ্বিতীয়বার মাটি তোলার সময় প্রয়োগ করতে হবে। যদি মাটিটা অম্লীয় হয় তাহলে মাটির জন্য 40 কেজি পার একর ম্যাগনেশিয়াম সালফেট, এবং বেলে মাটির জন্য বোরন 4 কেজি পার একর প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যায়। এবং সময় সময় আমাদের অবশ্যই আগাছাটা দমন করতে হবে, এবং সেটা যদি আমরা ফলো করতে পারি বা যদি আমরা পরিচর্যা করতে পারি সঠিক নিয়মে তাহলে এর ফলন পাবো আমরা 25 থেকে 30 টন পার হেক্টর। এখন আমরা জেনে নিই এই আলুতে প্রধান কি কি রোগ হয়ে থাকে। প্রধান যে রোগগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে নাবি ধসা, যেটাকে আমরা লেড ব্লাইট বলে থাকি। এটি একটি মারাত্মক ফাঙ্গাল রোগ, পাতার উপরে জলছাপের মতো দাগ পড়ে এবং দ্রুত সমস্ত গাছ পচে যায়। প্রতিকার হিসেবে আমরা মেনকোজেব বা প্রোপিনজেব নিয়ম অনুযায়ী যদি আমরা স্প্রে করতে পারি তাহলে এই নাবি ধসা থেকে মুক্ত হতে পারি। এছাড়াও রয়েছে ঢলে পড়া রোগ, অর্থাৎ ব্যাকটেরিয়াল উইল্ট বলা হয়। এক্ষেত্রে গাছগুলো মাথা নিচু করে নিচের দিকে ঢলে পড়ে এবং হলুদ হয়ে যায়। এক্ষেত্রে আমরা সার্টিফাইড বা রোগ মুক্ত বীজ ব্যবহার করতে পারি। অনেক বেশি যখন আক্রমণ করবে তখন আমরা কীটনাশক ব্যবহার করতে পারি এবং জমি পানি জমা থেকে বিরত রাখতে পারি। এছাড়াও রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ রোগ, সেটাকে বলি আমরা ড্রাই রট বা শুকনো পচন। সংরক্ষণের সময় সাধারণত আলু পচে যায় এই রোগের জন্য। প্রতিকার হিসেবে তোলার সময় আলু যেন কাটা বা আঘাতপ্রাপ্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, এবং সংরক্ষণের আগে 4 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা এবং ছায়াযুক্ত স্থানে শুকিয়ে নিলেই এই রোগ থেকে আমরা মুক্ত হতে পারি।
3: হ্যাঁ, শুনলা তো
4: আলুর কথা শুনলাম।
3: আলু জনপ্রিয় কি কি জাত আছে, তারপরে কেমন মাটিতে আলু ভালো হয় এইগুলো শুনলাম আমরা, তাই না?
5: আর কি কি রোগ হয়। এই যে আলুর কথা শুনি একটা কথা মনে পড়ে গেছে, সেটা হলো যে ওই যে আমার নানি ছিল, নানি তো হলো আলুর আবাদ করতো। মনে করো যে আমার ছোটবেলাতে আমি কিন্তু ওই যে ওই আলু তুলতাম, গাছ ধরে টান দিলে নিজে আবার ছোট ছোট ছোট ছোট এরকম কত আলু, ওইটার কথা মনে
7: পড়ে।
5: দেখতে কি ভালো।
4: একটা গান শোনাও রাজা ভাই, একটা গান
3: জরিনাবু।
7: আমি তো শুনতেই চাই।
3: আর এই যে আমার বকুলিবু হাস্যকর, তা আসো আমরা সবাই নিয়ে একটা কৃষি বিষয়ে গান শুনি। শিল্পী রাশেদুল ইসলাম তাপস আর গানের কথা লিখছেন খন্দকার আব্দুল মোতালেব। আসো আমরা কৃষি বিষয়ে গানটা শুনি।
4: আচ্ছা শুনি।

0: হ্যাঁ, আমরা কৃষি বিষয়ে গানটা শুনলাম, কেমন লাগলো?
1: খুব ভালো লাগলো,
2: তো অনেক ভালো লাগছে।
0: হ্যাঁ, আমরা গান তো শুনলামই, এখন আসো আর একটা বিষয়ে আমরা আলোচনা শুনবো। এই বিষয়টা হলো মাছ চাষে পুকুর ব্যবস্থাপনা।
1: জানান দরকার আছে,
0: মাছ চাষ যারা করি তাদের পুকুর ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা থাকতে হবে। তো আসো এই বিষয়ে আমাদের বলতেছেন মোহাম্মদ মাসুদ রানা, সহযোগী অধ্যাপক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আসো তার কাছ থেকে আমরা শুনি মাছ চাষে পুকুর ব্যবস্থাপনা সম্পর্কে।
1: আচ্ছা শুনি।
3: আপনারা জেনে খুশি হবেন, আপনাদেরকে আমরা আজকে আধুনিক মাছ চাষের যে পুকুর ব্যবস্থাপনা সেটি সম্পর্কে আলোচনা করব। কারণ একটি পুকুর যদি সুন্দরভাবে ব্যবস্থাপনা শুরুতেই না নেওয়া হয়, তাহলে চাষকালীন সময়ে মাছ কিন্তু বিভিন্ন ধরনের রোগবালাইয়ের সম্মুখীন হয়, যেটি প্রতিরোধ করা বা প্রতিকার করা চাষির পক্ষে কিন্তু খুব কষ্টসাধ্য হয়ে পড়ে এবং চাষিকে ভাই কিন্তু লোকসানের সম্মুখীন হতে হয়। তো আসুন আমরা জেনে নিই আমাদের আধুনিক মাছ চাষের পুকুর ব্যবস্থাপনা কিভাবে করতে হয়। শুরুতেই আপনাকে চিন্তা করতে হবে মাছ হলো একটি প্রাণী, সেই প্রাণীর জন্য ঠিক যে যে প্যারামিটারগুলো প্রয়োজন, যেমন পিএইচ, অক্সিজেন, অ্যামোনিয়া কোনটার লেভেল কত রাখা প্রয়োজন এটি আমরা জানতে হবে, না হলে কিন্তু আমরা তার পরিবেশ যথাযথ দিতে পারবো না। মাছ একটি প্রাণী, তার জন্য সেইভাবে চিন্তা যদি করি আমরা, তাহলে আমরা চাষকালীন সময়ে বিভিন্ন ধরনের বিপদ আপদ এড়িয়ে আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে, যেটি আমাদের কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে সহায়ক হবে। শুরুতে আপনাকে একটি পুকুর নির্বাচন করতে হবে, যে পুকুরটি সাধারণত চাষের পুকুর যদি আমরা 50% মধ্যে হয় এটি মোটামুটি একটি আদর্শ পুকুর, চাষের পুকুর ধরে নেওয়া হয়, এবং এই পুকুরটি বাসা বসত বাড়ির নিকটে এরকম হলে সেটি আমরা আদর্শ পুকুর বলছি না, কারণ এটি যদি বসত বাড়ির নিকটে হয় তাহলে বিভিন্ন ধরনের বসত বাড়ির বর্জ্য সেই পুকুরে পতিত হওয়ার সম্ভাবনা থাকে। সাধারণত একটু খোলামেলা জায়গায় যদি হয় সেটি ভালো হবে, এবং এখানে চিন্তা করতে হবে দিনের কমপক্ষে 1/3 সময় যেন সূর্যের আলো পায় এরকম একটি পুকুর নির্বাচন করতে হবে। পুকুরের তলদেশের কাদা সেটি যেন দোয়াশ বা বেলে দোয়াশ হয়, সেটি চাষের জন্য খুবই উপযোগী। তো এরকম একটি পুকুর নির্বাচন করার পরে আপনাকে কয়েকটি ধাপ অবলম্বন করতে হবে। প্রথম ধাপটি হচ্ছে পুকুরের আগাছা নির্মূল করা। পুকুরের পাড়ে বা পুকুরের অভ্যন্তরে যদি কোনো ধরনের আগাছা থাকে সেই আগাছাগুলোকে তুলে ফেলা। দ্বিতীয়ত, পুকুরে যদি রাক্ষসে মাছ থাকে বা অবাঞ্ছিত মাছ থাকে, রাক্ষসে মাছ কোনগুলি, যে মাছগুলি আপনি চাষ করতে চাচ্ছেন না বা যে মাছগুলো আপনার মাছের পোনা খেয়ে ফেলতে পারে, যেমন রাক্ষসে স্বভাবের, যেমন শোল, বোয়াল, এই জাতীয় মাছগুলো যদি পুকুরে থাকে তাহলে সেটিকে আপনাকে জাল টেনে তুলে ফেলতে হবে, অন্যথায় আপনাকে রোটেনন, এটি এক ধরনের পাউডার যেটি প্রয়োগ করলে মাছের শ্বাসরোধ করে মাছ মারা যাবে, যে মাছটি খাওয়া যাবে এটি প্রয়োগ করতে হবে। প্রয়োগ করে আপনাকে পুকুর থেকে এই অবাঞ্ছিত এবং রাক্ষসে মাছ নিধন করতে হবে। পরবর্তীতে আপনাকে যেটি করতে হবে, পুকুরে পর্যাপ্ত পানির ব্যবস্থা করতে হবে। সাধারণত মাছ চাষের জন্য আমরা 5-6 ফিট কমপক্ষে পানির একটা লেভেল যেন থাকে, এটি আমরা পরামর্শ প্রদান করে থাকি। তো এটি আপনার করতে হবে। করার পরে আপনার পুকুরে চুন প্রয়োগ করতে হবে এবং সার প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগ করবেন সাধারণত 1/100 পুকুর প্রস্তুতির সময় 1 কেজি করে এবং পুকুরের চাষকালীন সময় 1/2 কেজি করে প্রতি মাসে একবার। তো যদি বেলে দোয়াশ মাটি হয় বা দোয়াশ মাটি হয় সেক্ষেত্রে আপনি পুকুর প্রস্তুতির সময় 1 কেজি চুন ব্যবহার করবেন শতাংশ প্রতি, আর যদি এঁটেল মাটি বা যদি লাল মাটি হয় সেক্ষেত্রে আপনি 2 কেজি পর্যন্ত ব্যবহার করবেন। এরপরে আপনি দেখবেন পুকুরের প্রাকৃতিক খাদ্য তৈরির জন্য আপনাকে কিছু সার প্রয়োগ করতে হবে। সেই সার হিসেবে আমরা সাধারণত ইউরিয়া, যেটি নাইট্রোজেন সমৃদ্ধ সার, সেটি ব্যবহার করার পরামর্শ প্রদান করি। ইউরিয়া সাথে আমরা টিএসপি ব্যবহার করি। ইউরিয়া 350 গ্রাম প্রতি শতাংশে এবং টিএসপি 350 গ্রাম প্রতি শতাংশে আমরা ব্যবহার করব। তাহলে আমাদের প্রাকৃতিক খাদ্য উৎপাদন হবে। তো আমরা সার দেওয়ার সাধারণত 1 সপ্তাহের মধ্যে আমরা পুকুরে পানি পরীক্ষা করে থাকি। একটি গ্লাসের মধ্যে নিয়ে কাঁচের গ্লাসে সূর্যের আলোর দিকে বিপরীত দিকে ধরে আমরা দেখি এখানে সবুজ কোনো দানা বা কোনো প্রাণীকোনা দেখা যায় কিনা। যদি মনে হয় পুকুরে প্রাকৃতিক খাদ্য উৎপাদিত হয়েছে, তখন আমরা মাছ ছাড়ার জন্য পুকুরটি বা মজুত করার জন্য উপযুক্ত বলে মনে করি। ঠিক তখনই আমরা একটা ভালো হ্যাচারি থেকে বা ভালো নার্সারের কাছ থেকে যে মাছটি আমি চাষ করতে চাচ্ছি সেই মাছের গুণগত পোনা সংগ্রহ করে আমাকে পুকুরে মজুত করতে হবে। এভাবে যদি আমি পুকুর প্রস্তুত করে থাকি তাহলে কিন্তু আমি দেখা যাচ্ছে আমাদের চাষকালীন সময়ে আমার কিন্তু পুকুরে আগে থেকে প্রতিরোধ নেওয়ার কারণে আমার পুকুরে কিন্তু রোগবালাই, মাছে কিন্তু রোগবালাই কম হবে, যে ক্ষেত্রে আমি আমার যে কাঙ্ক্ষিত উৎপাদন সেটি পাবো এবং কাঙ্ক্ষিত লভ্যাংশ বা মুনাফা পাবো, এবং যেটি আমার জন্য আমার যে এই প্রজেক্ট সেটি সফল হতে অনেকাংশে ভূমিকা রাখবে।
0: কে শুনলা তো?
2: শুনলাম তো।
0: মাছ চাষে পুকুর ব্যবস্থাপনা, কিভাবে পুকুরের ব্যবস্থাপনা মাছ চাষের জন্য ব্যবস্থাপনা করতে হবে,
1: এটা বিশদভাবে
0: আমাদের বুঝে বললো আর কি। তা আমরা সেইভাবে কাজ করব, আমরা নিজেরা করব
1: এবং অন্যদেরকেও বলব,
0: যারা আছে আশপাশের লোকজন তাদেরও আমরা বলবো,
4: বুঝছো? হ্যাঁ, আমরা তো জানাই, মনে করো যে আমাদের তো সবার সাথে সবার বন্ধুর মতোই সম্পর্ক, যে জায়গাতে বসি সেই জায়গাতে বসি, মনে করো সবাই এগুলাই আলোচনা।
0: শুনো আরেকটা কথা, এখন কিন্তু এই যে এডিস মশা কিন্তু খুব একটা অত্যাচার চালাইতেছে, বুঝছো? এখন এই এডিস মশার দমন করতে গেলে কষ্ট আমাদের কি কি করা উচিত?
4: তিন দিনের বেশি মনে করো পানি জমতে দেওয়া যাবে না, মনে করো স্বচ্ছ পানির মধ্যে তো ডিম পারে।
2: আমার পানির মধ্যে গাছ ছিল, আমি আজকে আসার সময় ওই পানিটা পাল্টাই রেখে নতুন পানিতে গাছটা লাগালাম,
1: ওই ধরা যাবে।
0: সুবিনাবু, তোমার যে গাছে কাটছিল গাছের গুড়িটা, ওটা দেখলাম পয়সার মধ্যে,
1: ওর মধ্যেই তো সমস্যা হয়, ওটা উঠায় ফেলান লাগবো।
0: উঠায় ফেলাইছো?
1: উঠায় ফেলাইছি আমি, সুপারি গাছের সব উঠায় ফেলাইছি।
0: আচ্ছা, তোমরা ভালো কাজ করছো। জরিনাবু, তোমার ছোট মামু, তুমি তো হের বাজার গেছিলা দাওয়াত খেতে, এই হের কার্যক্রম দেখছো, এ কি করতেছে না করতেছে?
2: ও সে তো যেটা করে আমি তো নিষেধ করি।
0: মানে তোমার কথা মানে?
2: হ্যাঁ মানে, একটু বলতে হয় মানে।
0: আবার তো ওই যে হারুন ভাই কয় যে হে আবার বেকাতে করে ফেলায়, তোমার ছোট মামুরে কইবা সে যেন ভালোভাবে কাজ করে, তার বিষয়ে কিন্তু তুমি কিন্তু আসর আইসা অনেক কথা শুনো, তাই না? তার জন্য যদি তোমার কথা শুনতে না হয়,
2: হ্যাঁ,
0: আর আমরা হ্যাঁ ডেঙ্গু জ্বর প্রতিরোধে আমরা এডিস মশা দমনে সবাই
1: সাবধান থাকি
0: ভূমিকা পালন করবো। আসো এই প্রত্যাশা আজকের মতো আমরা উঠি। তো জানিয়ে দিই আজকের আসরের তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন, আর প্রযোজনা করলেন হরবিলাস রায়। তাহলে চলো যাই আমরা একসাথে উঠি।
1: হ্যাঁ হ্যাঁ, চলো চলো।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবাণী।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ বিমানবাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, দুর্বার অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দুর্বারে আজ আপনাদের শোনাব দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন।
1: সৈনিক ভাইরা, দুরবারে প্রথমে গিয়েছেন নাসরিন আক্তার বিউটি, গীতিকার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুরকার দীপক কুমার দে। সোনার বরণ রোধ এসেছে আমার দেশের গায়।

সৈনিক ভাইয়া দূরবারে শুনছেন উদ্দীপন দেশের গানের অনুষ্ঠান। এবারে গানের গীতিকার এবং সুরকার কবির বকুল, শিল্পী বশিরুজ্জামান সাব্বির।

প্রিয় সৈনিক ভাইরা, দুর্বার অনুষ্ঠান শুনছেন উদ্দীপন, উদ্দীপনে শুনছেন দেশের গান। এবার গানটি শিল্পী তানজিনা করিম স্বরলিপি, গীতিকার মুন্সী ওয়াদুদ, সুর করেছেন মোহাম্মদ ইসহাক।

সেনানৌ বিমানবাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, দুর্বারে আপনারা শুনছেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। উদ্দীপনের এবারের শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি ও মোহাম্মদ রাশিদ উদ্দিন, গীতিকার মোহাম্মদ সাজিদ মাহমুদ প্রামাণিক, সুরকার ফুয়াদ নাসির বাবু।

উদ্দীপনে এবারে আমরা শুনব শমনুর মনির কোনালের কণ্ঠে গান। গীতিকার সিদ্দিক আবু বকর, সুরকার আজাদ মিন্টু।

শৈলী ভাইরা দূরভাবে শুনছেন উদ্দীপন দেশের গানের অনুষ্ঠান। এবারে সূর্য কিরণে যেখানে সকাল সন্ধ্যা গড়ায়, শিল্পী মোহাম্মদ ইউসুফ আহমেদ খান, গানের কথাগুলো সাজিয়েছেন সুমন সর্দার, সুর করেছেন অশোক কুমার পাল।

0: সেনা নৌ বিমানবাহিনীর বীর সেনানী ভাই বোনেরা পপি পালের গাওয়া এই গানটির মধ্য দিয়ে শেষ হয়ে গেল দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। আপনাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ কথায় জানিয়ে যাই, আজকের দুর্বার উপস্থাপনায় ছিলাম আমরা কজন, রাবেয়া সুলতানা শিউলি, এস এম আসাদুজ্জামান এবং আহসান হাবিব বাপ্পি। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট কাপ ইন্টারন্যাশনাল টার্গেট বল প্রতিযোগিতায় বাংলাদেশ নারী ও পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে। নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ 10-3 ব্যবধানে ভারতকে পরাজিত করে এই গৌরব অর্জন করে। বাংলাদেশ দলের পেহেলি চাকমা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পুরুষ বিভাগে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে সম্পূর্ণ করা সম্ভব না হওয়ায় উভয় দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। বাংলাদেশ পুরুষ দলের উবাচিং মারমা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বিবেচিত হন। উল্লেখ, গতকাল শেষ হওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল ও শ্রীলঙ্কা অংশগ্রহণ করে। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের আজ উদ্বোধনী দিনে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম ইনিংস এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 8 উইকেটে 317 রান করেছে। আগামীকাল বাংলাদেশ সময় বেলা 12টায় দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। উল্লেখ্য, টেস্ট ম্যাচের পর বাংলাদেশ আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হবে। ব্রিসবেনে 3 ম্যাচ নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ 7 উইকেটে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছে। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে 49 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 166 রান করে। জবাবে অস্ট্রেলিয়া নারী দল 25 ওভার 4 বলে 3 উইকেট হারিয়ে 168 রান করে। আগামী রোববার একই ভেন্যুতে বাংলাদেশ সময় সকাল 9:50 দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। 14 অক্টোবর তৃতীয় শেষ একদিনের ম্যাচটি একই সময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব 19 ক্রিকেট সিরিজের ষষ্ঠ ম্যাচে আজ পাকিস্তানকে 9 উইকেটে পরাজিত করেছে শ্রীলঙ্কা। পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 110 রান করে। জবাবে শ্রীলঙ্কা 15 ওভার 2 বলে মাত্র 1 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। আগামী রোববার একই ভেন্যুতে সিরিজের সপ্তম ম্যাচে বাংলাদেশ স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা 11টায় ম্যাচটি শুরু হবে। নরসিংদীর রায়পুরায় আজ 4টি ক্যাটাগরিতে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রায়পুর উপজেলা পরিষদের সামনে থেকে আরশীনগর সড়ক পর্যন্ত আয়োজিত এই প্রতিযোগিতায় 42, 25, 10 ও 1 কিলোমিটার এই 4টি ক্যাটাগরিতে দৌড়বিদরা অংশগ্রহণ করেন। স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে ম্যারাথনের উদ্বোধন করেন। গাজীপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজ উদ্বোধনী ম্যাচে সাভারচালা শান্তিসংঘ জয়লাভ করেছে। স্থানীয় মাঠে অনুষ্ঠিত খেলায় সাভারচালা 1-0 গোলে খিলপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে। 3 বছর পর আগামীকাল থেকে প্রথম বিভাগ হকি লীগ শুরু হচ্ছে। মালানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে এবারের আসরে 11টি ক্লাব অংশগ্রহণ করবে। উদ্বোধনী ম্যাচে ব্যাচেলার্স স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। দিনের দ্বিতীয় ম্যাচে ওয়ারী ক্লাব খেলবে ঢাকা ইয়াং স্টারের বিপক্ষে। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে লীগের উদ্বোধন করবেন। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের চলতি মাসের 18 তারিখে ঢাকায় আসার কথা রয়েছে। 28 অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজে অংশ নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের মধ্যে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। 22 থেকে 24 অক্টোবর পর্যন্ত ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের প্রথম এল ক্লাসিকোর দিনক্ষণ চূড়ান্ত করেছে লা লিগা কর্তৃপক্ষ। আগামী 26 অক্টোবর 2 প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা রিয়াল মাদ্রিদের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বার্সেলোনা ঘরের মাঠ ক্যাম্প নুতে বাংলাদেশ সময় রাত 2টায় খেলা শুরু হবে। চলতি মৌসুমে এখন পর্যন্ত 3টি করে ম্যাচ খেলে সবগুলোতে জিতেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ চ্যাম্পিয়নশিপ আগামী মাসের 5 থেকে 17 নভেম্বর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সময়সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গ্রুপ এ তে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। গ্রুপ বি তে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ একে অপরের মুখোমুখি হবে। উদ্বোধনী দিনে বিকেল 3:30টায় ভারত পাকিস্তানের বিপক্ষে খেলবে এবং একই দিনে রাত 8:00টায় ভুটানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। খেলাধুলার খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং শুনবার জন্য। শুরুতে আমরা শুনব জয়ন্ত কবর ছায়াছবির গান, শিল্পী রুনা লায়লা ও আসিফ।

শুনছেন বন্ধুরা নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং। এবারে আপনাদেরকে শোনাব তুফান ছায়াছবির গান, শিল্পী প্রীতম।

প্রিয় বন্ধুরা শুনছেন নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং। আয়োজন শেষ গানটি আমরা শুনব তার কাটা ছায়াছবি থেকে, শিল্পী আরফিন রুমি এবং পূজা।

0: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শস্য শ্যামল, কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান।
1: শস্য শ্যামল দেশ আমাদের, নামটি হল বাংলাদেশ, এমনই এদেশে ফুল ফসলের পায় যেন সুখের আবেশ।
2: শস্য শ্যামল দেশ আমাদের, ভালো লাগার নেই যেন শেষ, এই দেশে চাই সব সময় কৃষির ভালো পরিবেশ।
1: এবং তাহলে খাদ্যের নিশ্চয়তায় আমরাও থাকবো নিশ্চিন্তে।
2: আমাদের খাদ্যের প্রধান উৎস হল কৃষিকাজ, আর এই কৃষিকাজ যারা করেন তারাই আমাদের কৃষক বন্ধু, আমাদের খাদ্যের যোগানদার।
1: আমাদের খাবারের চাহিদা পূরণে কৃষক বন্ধুদের যে অবদান, তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়।
2: তবু আজকের শস্য শ্যামল অনুষ্ঠান থেকে সব কৃষক বন্ধুকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
1: এবার আমাদের মূল পরিবেশনায় সবাইকে সাদর আমন্ত্রণ জানাই।
2: এতে আজ শুরুতেই সবজির কথা বলতে চাই। সবজি আমাদের খাবারের চাহিদা এবং পুষ্টি চাহিদা দুই পূরণ করে।
1: বলা যায় সবজি আমাদের শরীরের জন্য খুবই দরকারি খাবার, এই সবজি ছাড়া আমাদের যেন চলেই না আর।
2: এখন কথা হলো, সবজি তো দরকার, আর এই সবজি কিভাবে পাওয়া যায় এ ব্যাপারটি নিয়ে আমাদেরও ভাবা যায়।
1: বিশেষ করে নিরাপদ সবজি আমরা সবাই চাই, আর এই জন্য কি করতে হবে তাই এবার জানবো সবাই।
2: জানবো সাক্ষাৎকারমূলক আলোচনায়, যার বিষয় হল নিরাপদ সবজি উৎপাদন কৌশল। সাক্ষাৎকার গ্রহণে আছেন মোহাম্মদ ইসহাক আলী।
3: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আমরা প্রতিনিয়তই নানা ধরনের সবজি উৎপাদন করছি, যার যতটুকু জায়গা রয়েছে আমরা প্রত্যেকে চেষ্টা করছি সেই জায়গাটুকুতেই নানা ধরনের সবজি উৎপাদন করার। এই যে সবজি উৎপাদন করছি, এতে অনেক সময় নানা ধরনের রাসায়নিক ব্যবহার করে সবজি উৎপাদনকে আমরা বিপদগ্রস্ত করে ফেলছি বা অনিরাপদ করে ফেলছি। এটা আমাদের নিজেদের জন্য এবং পরিবেশের জন্য বিরূপ প্রভাব ফেলছে। কি আলোচনা করতে চাই, নিরাপদ সবজি কিভাবে উৎপাদন করা যায় সেটার কৌশল সম্পর্কে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজকে রয়েছেন কৃষিবিদ মোর্শেদ রেহানা পারভিন, অধ্যক্ষ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আড়াই হাজার নারায়ণগঞ্জ। আজকের আয়োজনের শুরুতেই আপনার কাছে একটু জানতে চাই, নিরাপদ সবজি উৎপাদন কৌশল বলতে আমরা কি বুঝি?
4: নিরাপদ সবজি উৎপাদন কৌশল হচ্ছে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল তথা সবজি উৎপাদন পদ্ধতি। নিরাপদ সবজি উৎপাদনের কৌশলগুলো হল উত্তম কৃষি চর্চা বা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস বা গ্যাপ, স্মরণ, রাসায়নিক কীটনাশক ও সারের ব্যবহার যথাসম্ভব কমিয়ে জৈবিক পদ্ধতি যেমন ফেরোমেন ফাঁদ, ব্রোকন, টাইকোগামা ব্যবহার, সঠিক মাত্রায় এবং সঠিক সময়ে রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ, জৈব সার, জৈব প্রযুক্তির ব্যবহার, সঠিক সময়ে সবজি সংগ্রহ এবং বছরব্যাপী মৌসুম ভিত্তিক উৎপাদন পরিকল্পনা গ্রহণ, এসবগুলো মিলেই নিরাপদ উৎপাদন কৌশল বোঝায়।
3: আপনার কাছে এই যে নিরাপদ উৎপাদন কৌশল আপনি বলছিলেন, এটার বিস্তারিত একটু জানতে চাই।
4: নিরাপদ সবজি উৎপাদন কৌশল শুধু একটি পদ্ধতি বা একটি কৌশল নয়, এটি অনেকগুলো পদ্ধতি বা কৌশলের সমাবেশ। নিরাপদ সবজি উৎপাদনের জন্য প্রথমেই কৃষকদের উত্তম কৃষি চর্চা অনুসরণ করতে হবে, জৈব পদ্ধতি ও জৈব প্রযুক্তিতে সবজি উৎপাদন করতে হবে, ক্ষতিকর রাসায়নিকের পরিবর্তে ফেরোমেন ফাঁদ, ব্রাকন, টাইকোগামা এসব জৈবিক যে পদ্ধতিগুলো আছে এগুলো ব্যবহার করতে হবে, জৈব সার, জৈব প্রযুক্তি ব্যবহার করে সবজির মান উন্নত করা যায়। এরপর সঠিক মাত্রা, সঠিক সময়ে যদি আমরা রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করি এবং এর ব্যবহার কমাতে হবে।
5: পথ তৈরি হয়েছে, এতে বাড়বে যাত্রী পরিবহনের সক্ষমতা, তৈরি হবে নতুন গন্তব্যে ফ্লাইট চালুর সুযোগ এবং আন্তর্জাতিক রুটে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার সম্ভাবনা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: আন্তর্জাতিক রুট বাড়ানো, যাত্রী পরিবহনের সক্ষমতা বৃদ্ধি আর এভিয়েশন খাতে দেশের অবস্থান শক্ত করা, এই লক্ষ্য সামনে রেখে বড় হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের পরিকল্পনা। যুক্তরাষ্ট্রের বোয়িং এর পর ইউরোপের এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে সরকার। সব মিলিয়ে নতুন ৩৫টি উড়োজাহাজ মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
7: আমাদের যে এয়ারক্রাফট গুলি আছে ১৯টা, তার মধ্যে ২টো প্রায় গ্রাউন্ডেড হওয়ার মতো, তার মানে ১৭টা আপনি ধরতে পারেন। এই ১৭টিও আপনার আগামী ১০ বছরের মধ্যে অ্যাবসলিউট হয়ে যাবে, তার মানে আপনার তো প্লেন কিনতে হবে। আপনার যদি ফার্স্ট সাইটনেস না থাকে তাহলে আপনি দেশকে আগাবেন কি করে?
6: তবে নতুন উড়োজাহাজগুলো হাতে পেতে অপেক্ষা করতে হবে কয়েক বছর। বোয়িং এর সঙ্গে চুক্তি অনুযায়ী প্রথম উড়োজাহাজ আসার কথা ২০৩১ সালে। সবগুলো উড়োজাহাজ সরবরাহে লাখ থাকতে পারে আরো এক দশকের বেশি সময়। এয়ারবাসের উড়োজাহাজও আসবে ধাপে ধাপে। তাৎক্ষণিক চাহিদা মেটাতে আরো ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার চেষ্টা করছে সরকার। দীর্ঘমেয়াদী এই ক্রয় পরিকল্পনায় এখনই পুরো অর্থ পরিশোধ করতে হচ্ছে না বাংলাদেশকে। উড়োজাহাজ সরবরাহের সঙ্গে মিলিয়ে দেওয়া হবে দাম।
7: চুক্তি স্বাক্ষর করা মানেই যে এখনই নেওয়া তা কিন্তু না। এই চুক্তি স্বাক্ষরের ফলে প্রথম এয়ারক্রাফটটি আসবে ২০৩১ সালে। তারপরে এই ২৫টি আসতেও কিন্তু আমাদের ৩৫-৩৬ সাল পর্যন্ত লাগবে।
6: নতুন উড়োজাহাজ যুক্ত হলে মধ্যপ্রাচ্য সহ চাহিদা সম্পন্ন আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাড়ানো এবং নতুন গন্তব্যে যাওয়ার সুযোগ তৈরি হবে বিমানের। তবে এই পরিকল্পনার সুফল নির্ভর করবে সময় মতো উড়োজাহাজ সরবরাহ, রুট সম্প্রসারণ এবং দক্ষ ব্যবস্থাপনার উপর। মোহাম্মদ মাহমুদুল হাসান, বাংলাদেশ বেতার।
5: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ চট্টগ্রামের পতেঙ্গার বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন করেছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত ৩.৫ কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকটিতে কেবল সাইকেল আরোহীরা যাতায়াত করতে পারবেন। ট্র্যাক উদ্বোধন করে মন্ত্রী বলেন, উন্নত বিশ্বের দেশগুলোতে প্রায় প্রতিটি সড়কের পাশেই সাইকেল চালানোর আলাদা লেন থাকে। বর্তমান সরকার সেই ধারণা দেশেও বাস্তবায়ন করতে চায়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: নগর জীবনে যানজটের চাপ কমানো, শরীর চর্চার সুযোগ তৈরি এবং সাইকেল বান্ধব পরিবেশ গড়ার লক্ষ্যে চট্টগ্রামে চালু হল বিশেষায়িত সাইকেল ট্র্যাক। নগরীর পতেঙ্গায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত ৩.৫ কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকে চলাচল করতে পারবেন কেবল সাইকেল আরোহীরা। শুক্রবার ট্র্যাকের উদ্বোধন করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সুস্বাস্থ্যের জন্য সাইক্লিং খুবই গুরুত্বপূর্ণ।
9: যারা বাংলাদেশে সাইকেল চালায়, সাইকেল চালাতে ভালোবাসে, তাদের জন্য কিছু জায়গা তো করে দিতে হবে, তাই না? আমরা সকলের জন্য, এই সরকারের নীতি হচ্ছে প্রতিটি গোষ্ঠীর জন্য আমাদের একটা দায়িত্ব আছে। এবং সাইকেলিস্টরা সারা দুনিয়াতে সাইকেল ট্র্যাক থাকে, তারা সাইকেলের মাধ্যমে অনেক অফিসে যায়। এটা কিন্তু যানবাহনের একটি বড় অংশ। সাইকেল হচ্ছে আমার শারীরিক স্বাস্থ্যের জন্য খুব ভালো।
8: মন্ত্রী বলেন, সাইকেল শুধু শরীর চর্চার মাধ্যম নয়, দৈনন্দিন যাতায়াতেরও গুরুত্বপূর্ণ বাহন। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও সাইকেল ব্যবহারের সুযোগ বাড়াতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় আরো সাইকেল ট্র্যাক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি খালের দুই পাশে এবং উপযুক্ত অন্যান্য স্থানে হাঁটার পথ তৈরির জন্য সিটি কর্পোরেশনকে অনুরোধ জানান তিনি।
9: সাইকেল তো রাস্তায় চলতে হবে, তাই না? তাদের জন্য একটা স্পেস আমরা দেওয়ার জন্য এই চট্টগ্রামে মেয়র সাহেব উদ্যোগ নিয়েছেন। এটার জন্য আমি ওনার সাথে অনেকবার আলাপ হয়েছে। আজকের এই সাইকেলিস্টদের জন্য যেটা হয়েছে এটা মাত্র শুরু। চট্টগ্রাম মহানগরে বিভিন্ন জায়গায় যাতে মানুষ সাইকেলের মাধ্যমে যাতায়াত করতে পারে, বিনোদনের জন্য যেতে পারে, এক্সারসাইজের জন্য যেতে পারে, অনেকগুলো ট্র্যাক করা হবে ক্রমান্বয়ে।
8: মন্ত্রী আরো বলেন, নগরবাসীর হাঁটা, দৌড়ানো ও শরীর চর্চার সুযোগ তৈরি করা বিলাসিতা নয়, বরং দৈনন্দিন জীবনের প্রয়োজন। নাগরিকদের সুস্থ জীবনযাপন এবং সবার জন্য নগর পরিসর নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ আরো সম্প্রসারণের উপর গুরুত্ব দেন তিনি। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
5: পরে অর্থমন্ত্রী চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান, ডিজিটাল পদ্ধতিতে শেখার সক্ষমতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ধারণা থাকতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিবারের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও পাঠাভ্যাস গড়ে তুলতে গ্রন্থ সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। দেশের সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি আজ সিলেট সিটি কর্পোরেশনের সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, সব ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন তা নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে। অনুষ্ঠানে তিনি সিলেট নগরীর ৮৫টি দুর্গাপূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে ৪০,০০০ টাকা করে মোট ৩৪,০০০০ টাকার অনুদান তুলে দেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শহীদ আবু সাইদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি। তিনি আজ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাইদ গেট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে সাম্য, স্বাধীনতা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এ জে এম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সব শ্রেণী পেশার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি আজ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং কৃষক, অসহায় মানুষ, শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের মধ্যে সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সমাজকল্যাণমন্ত্রী বলেন, বিএনপি সাধারণ মানুষের দল, এখানে ধর্ম বর্ণের কোন ভেদাভেদ নেই। এ সময় তিনি একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে দেশের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব। তিনি আজ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সবার আগে বাংলাদেশ গড়তে এবং দেশের যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহ আকৃষ্ট করতে হবে। তিনি বলেন, খেলাধুলার বিকাশের মাধ্যমে নতুন প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, সক্ষম এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, 2034 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে দ্বিগুণ করার লক্ষ্যে অর্জনে তরুণদের দক্ষ, কর্মক্ষম ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী মানব সম্পদ হিসাবে গড়ে তুলতে হবে। আজ রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে যথাযথ দক্ষতায় গড়ে তুলতে পারলে তারা জাতীয় অর্থনীতির জন্য বড় সম্পদ হয়ে উঠবে। এ সময় শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি প্রদান না করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মমুখী শিক্ষা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং বিদেশী ভাষায় দক্ষতাসহ উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, যত বাধাই আসুক ফুটপাত দখলমুক্ত করে বৃক্ষরোপণ ও সৌন্দর্য বৃদ্ধির জন্য দেয়ালে গ্রাফিতি অঙ্কনের কাজ চলমান থাকবে। আজ সকালে মিরপুর 10 থেকে শেওড়াপাড়া পর্যন্ত মেট্রো রেলের পিলারে জুলাই গ্রাফিতি অঙ্কন কার্যক্রমের উদ্বোধনের আগে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। জুলাই আন্দোলন এবং গণতন্ত্রের ধারায় যারা প্রাণ দিয়েছেন তাদের সবাইকে পর্যায়ক্রমে গ্রাফিতিতে তুলে ধরা হবে উল্লেখ করে ঢাকা উত্তরের প্রশাসক বলেন, বর্তমান সরকার জনগণের সরকার, জনগণ যা চাইবে সিটি কর্পোরেশন তাই করবে। ফুটপাত দখলে রাখতে ব্যবসায়ীদের দিয়ে কোনো মহল, টালবাহানা ও নতুন কোন ষড়যন্ত্র করলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় সিটির উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করারও অঙ্গীকার করেন ঢাকা উত্তরের প্রশাসক। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
10: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
0: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হয়েছে বিশ্ব ডাক দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা। এ উপলক্ষে ডাক অধিদপ্তর সারা দেশে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে। দিবসটি উদযাপন উপলক্ষে আজ রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে ডাক অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলি যোগাযোগ বিভাগের সচিব বিলকিস চাহান রিমি বলেন, প্রযুক্তির বিকাশ ও ই কমার্সের প্রসারের
11: সঙ্গে সামঞ্জস্য রেখে ডাক বিভাগকে আধুনিকায়ন ও প্রযুক্তি নির্ভর করা হচ্ছে। এদিকে আজ থেকে 15 অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ডাক সেবা সপ্তাহ পালিত হচ্ছে। এ সময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও চিঠি উৎসব, ফিলাটেলিক প্রদর্শনী ও ডাক সেবা বিষয়ক মেলার আয়োজন করা হয়েছে। চিঠি পোস্টকার্ড ছিল একসময় মানুষের আবেগের বিষয়, আর এক্ষেত্রে যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল ডাকঘর। সময়ের সঙ্গে বদলেছে যোগাযোগের ধরন, এসেছে ইমেইল, মোবাইল ফোন আর সামাজিক যোগাযোগ মাধ্যম। তবুও দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনও মানুষের আস্থা ও প্রয়োজনের জায়গা ধরে রেখেছে ডাক বিভাগ। বিশ্ব ডাক দিবসে ডাক বিভাগকে যুগোপযোগী ও আধুনিকায়ন করার উদ্যোগ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
12: চিঠির যুগ পেরিয়ে এখন ডিজিটাল যোগাযোগের সময়, তবে পণ্য পরিবহন, ই কমার্স ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে ডাক বিভাগের। সেই সুযোগ কাজে লাগিয়ে ডাক বিভাগ প্রচলিত সেবার পাশাপাশি নতুন সেবায় যুক্ত হওয়ার চেষ্টা করছে বলে জানান ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।
13: ব্যক্তিগত বা দাপ্তরিক দুই ধরনের চিঠিপত্রের সংখ্যা এখন অনেক কম এবং এটা হয়তো আর বাড়ার সম্ভাবনাও খুব কম। এখন ই কমার্সের সময় আসছে। আমরা দেখছি যে আমাদের পরিবারও, প্রত্যেকটা পরিবারই এখন আমরা ই কমার্সের মাধ্যমে বিভিন্ন পণ্য বা দ্রব্য আমরা আদান প্রদান করছি। আমরা এই বাজারটাতে আমরা একটু অংশগ্রহণ করছি এখন, আগে হতে একটু অল্প পরিমাণে করতাম।
12: ডাক অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ডাক বিভাগকে মানবিক ও আধুনিক করে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে
13: এবং আমরা চেষ্টা করছি একটি মানবিক ডাক বিভাগ গড়ে তোলার জন্য। আপনাদের আগে যে লিখিত চিঠি আমরা খামের মধ্যে করে আবেগটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করতাম, এখন বাস্তবতার কারণেই সেই চিঠির যেহেতু প্রয়োজন নাই, আপনাদের প্যাকেট, পার্সেল বা পণ্য আমাদেরকে দেন, আমরা আপনাদের স্বজনের কাছে নিরাপদে, অল্প খরচে নিশ্চিতভাবে আমরা তাদের কাছে পৌঁছে দিয়ে আসব।
12: ডাক সেবার পরিধি বাড়িয়ে ডিজিটাল অর্থনীতিতে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা সংশ্লিষ্টদের। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
11: বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হয় বিশ্ব ডিম দিবস। এবছর দিবসের প্রতিপাদ্য শক্তি যোগায় ও সুরক্ষা দেয় যে প্রোটিন। ডিমের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানো, সুষম খাদ্যাভ্যাসে ডিমের গুরুত্ব তুলে ধরা এবং সবার জন্য পুষ্টিকর খাবারের প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে দিবসটি পালিত হয়। প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও পুষ্টি বিষয়ক কার্যক্রম। বাংলাদেশ সৌদি আরবের সম্প্রতি বিমানবন্দরসহ বেসামরিক অবকাঠামোর উপর হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে জানায়, এসব হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। সৌদি সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে অবিলম্বে এ ধরনের হামলা বন্ধেরও আহ্বান জানিয়েছে বাংলাদেশ। থাইরয়েড রোগ প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ ও আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের উপরও গুরুত্ব আরোপ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম আন্তর্জাতিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ গুরুত্ব আরোপ করেন। চিফ হুইপ বলেন, মানসম্মত আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণ গণনা মহালয়া আগামীকাল। এর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মের বিশ্বাস মতে এই দিনে দেবী দুর্গা কৈলাসের নিজ আবাস থেকে মর্তালোকে তার পিত্রালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল ভোর থেকেই চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্তে দেবী দুর্গাকে জানানো হবে আহ্বান। মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে মহালয়ার ঘট স্থাপন ও বিভিন্ন পূজা করা হবে। দেবী দুর্গার আরাধনার পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীরা এদিন পূজা ও ব্রাহ্মণদের বস্ত্রদানের মাধ্যমে তাদের পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করবেন। উল্লেখ্য, আগামী 16 অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী 21 অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে এ উৎসবের সমাপ্তি ঘটবে। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে 4 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1242 জন।
14: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
15: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
14: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
11: এবারে আন্তর্জাতিক সংবাদ। সাবেক জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধান নাভানেথেম লাভি পিল্লাই এবছর নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। শান্তি আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে। আজ নরওয়েজিয়ান নোবেল কমিটি এ পুরস্কার ঘোষণা করে। নাভি পিল্লাই দক্ষিণ আফ্রিকায় একজন আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। সে সময় দেশটিতে গভীরভাবে প্রথিত বর্ণবৈষম্যের বিরুদ্ধে তিনি সোচ্চার ভূমিকা পালন করেন। পুরস্কার ঘোষণা করে নাইজেরিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ওয়ানচন ফ্রিডনেস বলেন, নাভি পিল্লাই আন্তর্জাতিক আইনের পরিধেও কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী 3 নভেম্বর অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ইরানের উপর কোন হামলা চালাবে না। তিনি আরও বলেন, তেহরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে। তার এই মন্তব্যের পর মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ নিয়ে উদ্বেগ প্রশমিত হওয়ায় আজ তেলের দাম কিছুটা কমেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আঘারচি জানান, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা নিয়ে ওয়াশিংটনের প্রতিক্রিয়া পর্যালোচনা করছে তেহরান। তিনি আরও বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা অব্যাহত থাকায় ইরান আগামী কয়েকদিনের মধ্যে এ বিষয়ে জবাব দেবে। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের আজ উদ্বোধনী দিনের খেলা শেষে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম ইনিংসে 8 উইকেটে 317 রান করেছে। আগামীকাল বাংলাদেশ সময় বেলা 12টায় দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। এদিকে ব্রিসবেনে 3 ম্যাচ নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ 7 উইকেটে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছে। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে 49 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 166 রান করে। জবাবে অস্ট্রেলিয়ার নারী দল 25 ওভার 4 বলে 3 উইকেট হারিয়ে 168 রান করে। টার্গেট বল চ্যাম্পিয়নশিপ। নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত প্রেসিডেন্টস কাপ ইন্টারন্যাশনাল টার্গেট বল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী ও পুরুষ উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে। নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ 10-3 ব্যবধানে ভারতকে পরাজিত করে এই গৌরব অর্জন করে। বাংলাদেশ দলের পেহেলি চাকমা টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পুরুষ বিভাগে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে সম্পন্ন করা সম্ভব না হওয়ায় উভয় দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। বাংলাদেশ পুরুষ দলের উবাংচিং মারমা টুর্নামেন্ট সেরা খেলোয়াড় বিবেচিত হন। উল্লেখ্য, গতকাল শেষ হওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল এবং শ্রীলঙ্কা অংশগ্রহণ করে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আন্তর্জাতিক আকাশপথে দেশের সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সরকারের। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে যাচ্ছে 35টি নতুন উড়োজাহাজ। উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও সড়কের পাশে সাইকেল চালানোর আলাদা লেন বাস্তবায়ন করতে চায় সরকার। চট্টগ্রামের পতেঙ্গায় দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন করে বললেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। দেশের সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহবস্থানের ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার উপর গুরুত্ব আরোপ বাণিজ্য ও শিল্পমন্ত্রীর। খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব, মন্তব্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকার কর্মী নাভি পিল্লাই। এবং আবুধাবিতে আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার একমাত্র ক্রিকেট টেস্টের প্রথম দিন শেষে টাইগারদের প্রথম ইনিংসে সংগ্রহ 8 উইকেটে 317 রান। খবর শেষ হলো।
16: তরুণ বয়স। এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি মনির আক্তার। শিশুকাল, শৈশব ও তরুণ বয়স জীবনের সেরা সময়, জীবন গড়ার ভিত্তিকাল। এটি শুধু পড়াশোনা করার সময় নয়, মানসিক ও শারীরিক বিকাশের জন্য জীবনের এই পর্যায় অতীব গুরুত্বপূর্ণ। অথচ বাস্তবতা হচ্ছে দেশে শিশু কিশোর তরুণদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ নেই। রাজধানীর বাইরে যদিও বা চারপাশে কিছু খেলার মাঠ মেলে, কিন্তু ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে শিশুদের খেলার মাঠের অভাব

0: স্কুলে কোনো খেলার মাঠ নেই। জনবহুল ঢাকা শহরে মানদণ্ড অনুযায়ী আরও 795টি খেলার মাঠের ঘাটতি রয়েছে। ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী মাঠ রয়েছে মাত্র 42টি। রাজধানী সহ বড় শহরগুলোর খেলার মাঠগুলো গ্রাস করেছে প্রভাবশালীরা, আর পার্কগুলো মাদকসেবীদের দখলে। এর ফলে খেলা ও বিনোদনের সুযোগ হারিয়ে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এই অবস্থায় দেশব্যাপী খেলার মাঠের স্বল্পতা নিরসনে প্রধানমন্ত্রী তারিক রহমান দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তুলে শিশু কিশোর ও তরুণদের জন্য সুস্থ ও ক্রীড়া বান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে সারাদেশে কমপক্ষে 1000 খেলার মাঠ স্থাপনের নির্দেশনা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশনার মতে আরও রয়েছে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডের জন্য অন্তত একটি করে খেলার মাঠ নিশ্চিত করা। এরই অংশ হিসেবে আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 40টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 90টি মাঠ খেলাধুলার উপযোগী করে নিয়মিত ক্রীড়া কার্যক্রম চালু করা। এছাড়া দেশের 4599টি ইউনিয়নে পর্যায়ক্রমে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এই লক্ষ্যে ইতোমধ্যে 27টি জেলায় খেলার মাঠের জন্য 403টি খাস জমি চিহ্নিত করা হয়েছে। মাঠগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ ও নিয়মিত ক্রীড়া কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রতিটি উপজেলায় একজন করে ক্রীড়া কর্মকর্তা নিয়োগেরও সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টন সহ 10টি ক্রীড়া ইভেন্টে প্রায় 14 লাখ কিশোর কিশোরীকে সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী 5 নভেম্বর প্রধানমন্ত্রী খুলনা থেকে একযোগে দেশের 503টি উপজেলায় এই ক্রীড়া কর্মসূচির উদ্বোধন করবেন। সরকারের গৃহীত উদ্যোগ শিশু কিশোর ও তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করবে আর এর মাধ্যমে দেশে একটি সুন্দর ও ক্রীড়া বান্ধব পরিবেশ গড়ে উঠবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 558 কিলোহার্জে এবং FM 88.8 মেগাহার্জে। এছাড়া অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে, বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠানমালায় এখন শুনবেন দেশাত্মবোধক গান। অধীর কুমার দাসের লেখায় গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রজ্ঞা সোম।

0: শুনলেন দেশাত্মবোধক গান, বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের আজকের মিডিয়াম ওয়েবের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। তবে FM 88.8 MHz যথারীতি থাকব ঠিক রাত 9:30 পর্যন্ত, ততক্ষণ থাকবেন আমাদের সাথে।
1: FM ব্যান্ড 88.8 MHz বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আপনারা কিছুক্ষণের মধ্যেই শুনবেন NSK

0: শুনলেন দেশাত্মবোধক গান, বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের আজকের মিডিয়াম ওয়েবের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। তবে FM 88.8 MHz যথারীতি থাকব ঠিক রাত 9:30 পর্যন্ত, ততক্ষণ থাকবেন আমাদের সাথে।
1: FM ব্যান্ড 88.8 MHz, বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আপনারা কিছুক্ষণের মধ্যেই শুনবেন NSK।

0: এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আপনারা কিছুক্ষণের মধ্যেই শুনবেন এনএস
1: দেশাত্মবোধক গান লিসপা লাইলার কণ্ঠে। গানটির গীতিকার মোহাম্মদ সাইদুর রহমান সাইদ।

0: শুনলেন দেশাত্মবোধক গান।
1: বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। নাটক শাহজাহান, কাহিনী ডিএল রায়, বেতার নাট্যরূপ ও প্রযোজনা মোহাম্মদ রবিউল ইসলাম। শুনবেন বেলা 3:05। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ বেলা 1:05। হামদুনাথ শুনবেন দুপুর 12:50, বিকেল 4:25 এবং সন্ধে 5:40। দেশাত্মবোধক গান সকাল 8:15, দুপুর 12:15, সন্ধে 6:40, 6:55, রাত 8:55 ও রাত 9:20। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30। এছাড়া আধুনিক গান দুপুর 12:30 এবং বেলা 2:40। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। ছায়াছন্দ ছায়াছবির গান শুনবেন বিকেল 4:05। রবীন্দ্রসঙ্গীত মনুশ্রী অঞ্জলি রানী পোদ্দারের কণ্ঠে দুপুর 12:20। এছাড়াও রবীন্দ্রসঙ্গীত শুনবেন বেলা 2:30। চিরায়ত বাংলা দেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক গানের অনুষ্ঠান বিকেল 4:45। মেলোডি অ্যালবামের গানের অনুষ্ঠান সন্ধে 6:00। পল্লীগীতি শুনবেন দুপুর 12:40 ও বেলা 2:50। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রং শুনবেন সকাল 9:45। এছাড়া FM 88.8 MHz-এ NSK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা, তেলাওয়াতে কালামে পাক এবং বাংলায় তরজমা।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

الأرض فاحكم بين الناس بالحق

0: صدق الله العظيم.
1: হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গতভাবে রাজত্ব করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, এ কারণে যে তারা হিসাব দিবসকে ভুলে যায়।
2: সুপ্রিয় শ্রোতা, এরই সাথে শেষ হলো আমাদের আজকের সকল আয়োজন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ আনিসুদ্দিন, অধিবেশন তত্ত্বাবধানে শেখ আসাদুজ্জামান মিথুন, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আতাউর রহমান গাজী, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সাইফুজ্জামান। শ্রোতা বন্ধু, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।